আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং এফএম 102.3 মেগাহার্টজে। আজ শনিবার 19শে বৈশাখ 1948 শব্দ, 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 9ই মে 2026 খ্রিস্টাব্দ। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: करना शामिल होगा। उन्होंने रूस यूक्रेन संघर्ष को द्वितीय विश्व युद्ध के बाद सबसे बड़ा युद्ध बताते हुए कहा कि स्थायी रूप से शांति स्थापित करने के लिए बातचीत जारी है। ये युद्ध विराम रूस के विजय दिवस के मौके पर हो रहा है, जो प्रतिवर्ष 9 मई को मनाया जाता है। ये दिन द्वितीय विश्व युद्ध में नाजी जर्मनी पर सोवियत संघ की जीत के उपलक्ष्य में मनाया जाता है। मौसम विभाग ने 13 मई तक देश के उत्तर पश्चिमी हिस्सों में बिजली चमकने और बारिश होने का अनुमान व्यक्त किया है। केरलम, माही, दक्षिण आंतरिक कर्नाटक, तमिलनाडु, पुदुचेरी और कारिक्काल में तेज बारिश हो सकती है। भारत की महिला फुटबॉल टीम एएफसी अंडर 17 एशिया कप के क्वार्टर फाइनल में पहुंच गई है। भारत ने 2005 के बाद इस टूर्नामेंट में अपनी पहली जीत दर्ज की है। और आईपीएल क्रिकेट में कोलकाता नाइट राइडर्स ने कल रात दिल्ली कैपिटल्स को 8 विकेट से हरा दिया। पहले बल्लेबाजी करते हुए दिल्ली ने 8 विकेट खोकर 142 रन बनाए। जवाब में कोलकाता नाइट राइडर्स ने 15वें ओवर में 147 रन बनाकर लक्ष्य हासिल कर लिया। लगातार चौथी जीत के साथ कोलकाता अंक तालिका में 7वें स्थान पर पहुंच गई है। प्रतियोगिता में आज राजस्थान रॉयल्स और गुजरात टाइटंस आमने सामने होंगे। जयपुर में ये मैच शाम 7:30 बजे से खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर अमृतवाणी अनुष्ठाने आज कविगुरु রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনবেন।
2: রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। দিগন্তে আরক্ত রবি, অরণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ণ ভৈরবি, শাল তাল শীর্ষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে, রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে। এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে, আতাম্র আম্রের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্য দিনে অকস্মাত শুষ্ক পত্রে তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে কাল বৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে। আর সে একান্তে আসে মোর পাশে, পীত উত্তরীয় তলে লয়ে মোর প্রাণ দেবতার স্বহস্তে সজ্জিত উপহার, নীলকান্ত আকাশের থালা, তারই পরে ভুবনের উচ্ছলিত সুধার পিয়ালা। এই দিন এলো আজ প্রাতে, যে অনন্ত সমুদ্রের শঙ্খ নিয়ে হাতে, তাহার নির্ঘোষ বাজে ঘন ঘন মোর বক্ষ মাঝে, জন্ম মরণের দিকবলয়ে চক্ররেখা জীবনের দিয়েছিল ঘের, সে আজ মিলাল শুভ্র আলো কালের বাঁশরি হতে, উচ্ছ্বসি যেন রে শূন্য দিল ভরে, আলোকের অসীম সঙ্গীতে চিত্ত মোর ঝংকারিছে সুরে সুরে রণিত তন্ত্রিতে। উদয় দিক প্রান্ত তলে নেমে এসে শান্ত হেসে, এই দিন বলে আজি মোর কানে, অম্লানে নূতন হয়ে অসংখ্যের মাঝখানে, একদিন তুমি এসেছিলে এ নিখিলে নবমল্লিকার গন্ধে, সপ্তপর্ণ পল্লবের পবন হিল্লোল দোল ছন্দে, শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে, সেই যে নূতন তুমি, তোমার ললাট চুমি এসেছি জাগাতে বৈশাখের উদ্দীপ্ত প্রভাতে। হে নূতন, দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ, আচ্ছন্ন করেছে তারে আজি শীর্ণ নিমেষের যত ধূলিকীর্ণ জীর্ণ পত্র রাজি, মনে রেখো হে নবীন তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন, যেমন প্রথম জন্ম নির্ঝরের প্রতি পলে পলে, তরঙ্গে তরঙ্গে সিন্ধু যেমন উচ্ছলে প্রতিক্ষণে প্রথম জীবনে, হে নূতন হোক তব জাগরণ ভস্ম হতে দীপ্ত যুক্ত হচ্ছে।

কথা শোন। হে নূতন, তোমার প্রকাশ হোক কুজ্ঝটিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, বসন্তের জয়ধ্বজা ধরি শূন্য শাখে কি সলয় মুহূর্তে অরণ্য দেয় ভরি, সেই মত হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

গানটি শুনলেন বিদ্যেন্দু ঘোষ ও সহশিল্পীদের কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী স্মিতা দত্ত চৌধুরী।

বন্দনা অনুষ্ঠান আজ এখানেই শেষ হল আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ক্ষেতে খামারের।

কৃষক ভাই বোনেরা, আপনারা আপনাদের ক্ষেতে খামারে দৈনন্দিন কাজে নামার আগে জেনে রাখুন, গ্রীষ্মকালীন বা বৈশাখী মুগ ডাল চাষের সময় হলো এখন। ভালো জাত হলো T44, কপারগাঁও K851, AAEU 34 এবং AAEU 39। আলু বা অন্যান্য শীতকালীন সবজি তুলে নিয়ে বৈশাখী মুগের চাষ করা যায় অনায়াসে। ভালো ফলন পাওয়ার জন্য মূল জমিতে জৈব রাসায়নিক সার প্রয়োগের পাশাপাশি বীজের সাথে রাইজোবিয়াম কালচার নামক অনুসার ব্যবহার করা উচিত। গ্রামীণ কৃষি সম্প্রসারণ কর্মীর সাথে যোগাযোগ করে রাইজোবিয়াম প্রয়োগের নিয়মকানুন জেনে নিতে পারেন। ভোজ্য তেল অর্থাৎ রান্না করা তেলের চাহিদা পূরণের জন্য সূর্যমুখীর চাষ করা যেতে পারে। জলসেচের সুবিধা থাকলে বছরের যে কোনো সময়ে সূর্যমুখীর চাষ করা যায়। হালকা জলসেচে এই ফসল চাষের পক্ষে যথেষ্ট। বরাক উপত্যকায় চাষ করার মতো ভালো জাত হল জ্বালামুখী এবং আরমা ভার্টাস। কৃষক ভাই বোনেরা, এটা জেনে রাখা ভালো যে অন্যান্য তৈলবীজ যেমন সরিষা বা তিসি ইত্যাদি চাষের একটা নির্দিষ্ট সময়ে হলেও সূর্যমুখী কিন্তু বছরের যে কোনো সময় করা যায়। প্রতি বিঘা জমিতে অন্যান্য তৈলবীজের উৎপাদনের তুলনায় সূর্যমুখীর উৎপাদন অনেক বেশি। তেলের পরিমাণও অন্যান্য তৈলবীজের থেকে, যেখানে 30-35%, সেখানে সূর্যমুখীতে রয়েছে 40-50%। পৌষ্টিক

শকুন বা খাদ্য প্রাণ সরিষা বা অন্যান্য তেলের তুলনায় সূর্যমুখী তেলে অনেক বেশি। এছাড়া সূর্যমুখী তেলের গুণগত মান বাজার থেকে অনেক বেশি দিন পর্যন্ত। রোগ পোকার আক্রমণ এতে তুলনামূলকভাবে কম হয়। সবচেয়ে বড় সুবিধে হল সূর্যমুখী তেল স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। যারা হৃৎপিণ্ড অর্থাৎ হার্টের অসুখে ভুগছেন তারা এই তেল ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়, কারণ এ তেল রক্তে কোলেস্টেরল বাড়ায় না। এ সময়ে শীতকালীন শাকসবজি তুলে নিয়ে অনায়াসে স্বল্প খরচে সূর্যমুখীর চাষ করা যেতে পারে। কৃষক ভাই বোনেরা, গ্রামীণ কৃষি সম্প্রসারণ কর্মীর সাথে যোগাযোগ করেও পরামর্শ নিয়ে সূর্যমুখী চাষের অন্যান্য সুযোগ সুবিধা বা চাষ পদ্ধতি জেনে নিতে পারেন। আমাদের বরাক উপত্যকার আবহাওয়ায় এই মাটিতে এই ফসলটি চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। আর আগেই বলেছি যে ভোজ্য তেল অর্থাৎ রান্না করা তেলের চাহিদা পূরণের জন্য সূর্যমুখীর চাষ করা যেতে পারে। জলসেচের সুবিধা থাকলে বছরের যে কোনো সময়ে সূর্যমুখীর চাষ করা যায়। হালকা জলসেচই এই ফসল চাষের পক্ষে যথেষ্ট। আর বরাক উপত্যকায় চাষ করার মতো ভালো জাত হল জ্বালামুখী এবং আর্মা ভার্টাস। কৃষক ভাই বোনেরা, জেনে রাখা ভালো যে অন্যান্য তৈলবীজ যেমন সরিষা বা তিসি ইত্যাদি চাষের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সূর্যমুখী বছরের যে কোনো সময়ে চাষ করা যায়।

খেটে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন সুখবিলাস বর্মার কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন সুখবিলাস বর্মার কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40। এছাড়া সকাল 8:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। সকাল 9টায় শুনবেন সঙ্গীতালেখ্য তোমার সুরের ধারা। শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে এম আর গৌতমের কণ্ঠে ঠুংরি শুনবেন রাত 8:30। বাংলা ছবির গান বেলা 10টা ও সন্ধ্যে 6:15। বেলা 11টায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুনবেন বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পাপিয়া সেনগুপ্ত। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শোনা যাবে দুপুর 1:40। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 যথারীতি চাষাবাদের কথা, এতে বিভিন্ন রকম রোগ নিয়ে বলবেন ডাক্তার অপূর্ব নাথ। রাত 8টায় শ্যামাসঙ্গীত শুনবেন মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30

মিনিটে শুনবেন নাটক গৃহপ্রবেশ। রাত ১০টায় রয়েছে অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: ही बदली स्टाइल गया है पर जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आज शनिवार 25 বৈশাখ 1433 বঙ্গাব্দ 9 মে 2026 খ্রিস্টাব্দ। শ্রোতা বন্ধুদের সবাইকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় 9 মে অর্থাৎ আজকের দিনটি। আজকের দিনে 1540 সালে মেওয়ারের কুম্ভাল গড় দুর্গে মহারানা প্রতাপ জন্মগ্রহণ করেন। 1866 সালে ভারতবর্ষের জাতীয়তাবাদী নেতা এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা গোপালকৃষ্ণ গোখলে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1874 সালে মুম্বাইয়ে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। আজ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর গুরুদেবের কথা এলেই চলে আসে তাঁর গীতাঞ্জলের প্রসঙ্গ। কি অসাধারণ সৃষ্টি! এই কাব্যগ্রন্থের জন্যই তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সে সুবাদে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষভাবে পরিচিত করে গিয়েছেন। এসব অবশ্য নতুন কোনো কথা নয়। ইউরোপের বাইরে তিনিই প্রথম সাহিত্যে নোবেল পেলেন। এরপরই বিশ্ববাসী বাংলা ও বাঙালি সম্পর্কে জানতে আগ্রহী হলেন। বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ নামে যে মহিরুহ আজ বিরাজমান, তার মূলাধার নিশ্চিতই গীতাঞ্জলির কবিতাগুচ্ছ। আর আমাদের কাছে গৌরবের কথা, এমন মানুষ বিভিন্নভাবে আমাদের অঞ্চলের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এই উপত্যকার উপর দিয়ে তিনি শ্রীহট্টে যান। বদরপুর, করিমগঞ্জ সহ বিভিন্ন স্টেশন পেরিয়ে গিয়েছিল কবিগুরুর ট্রেন। এর মধ্যে করিমগঞ্জে তাঁকে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সে সময় ট্রেন করিমগঞ্জে 3 মিনিট দাঁড়াত। কিন্তু বিশ্বকবির প্রতি মানুষের শ্রদ্ধা দেখে কেউ কিছু বলতে পারেননি। আধ ঘন্টা ধরে চলে সেদিনের সংবর্ধনা পর্ব। ভাবতে পারেন, ব্রিটিশ আমলে 3 মিনিটের জায়গায় ট্রেন 30 মিনিট দাঁড়িয়ে থাকল। তিনি যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা 1919 সালের কথা। এছাড়া অনিলচন্দ, জ্যোৎস্নাচন্দ্রসহ চন্দ্রভবনের প্রতিটি মানুষের সঙ্গে কবিগুরুর সখ্যত নতুন করে বলার কিছু নয়। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কবিতা চিত্ত যেথা ভয়শূন্য ও গান একলা চলরে রাজনৈতিক রচনা হিসেবে জনমানসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড বর্জন করেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে তাঁর রাখি বন্ধনের আহ্বানও স্বাধীনতা বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল। আজ কবিগুরুর কাব্যেই তাঁর প্রতি আমাদের পরম শ্রদ্ধা নিবেদন করি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার।

0: পাখি দাশগুপ্তের কণ্ঠে। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলী গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন, উহার মাতামহী তখন এতটুকু ছিল। আমার মনে আছে তাহার এক খেলা ছিল, সে প্রত্যহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত। আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল, সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত, সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল, সে মেয়েও আবার বড় হইল। বালিকারা জল ছড়িয়া দুরন্তপানা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও কথা আসে কথা যায়, থরিয়া রাখিতে পারি না। কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তেমনি একটা কাহিনী তাহার পসরা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে, কখন ডোবে কখন ডোবে। পাতাটুকুরি মতো সে অতি ছোট, তাহাতে বেশি কিছু নাই, দুটি খেলার ফুল আছে। তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে। মন্দিরের পাশে যেখানে ওই গোঁসাইদের গোয়াল ঘরের বেড়া দেখিতেছ, ওইখানে একটা বাবলা গাছ ছিল, তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত। তখনও গোঁসাইরা এখানে বসতি করে নাই। যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে ওই এতক্ষণ এতটুকু একটুখানি চারা ছিল মাত্র, কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল। রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত, ইহার নবীন শিকড়গুলি শিশু রঙুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত, কেহ ইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত। যদিও বয়স অনেক হইয়াছিল তবু তখনও আমি সিধা ছিলাম। আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতো বাঁকিয়া চড়িয়া গিয়াছে, গভীর ত্রিবলি রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে, আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালে সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে, তখন আমার সে দশা ছিল না। কেবল আমার বাম বাহুর বাহিরের মৎস্য পুচ্ছের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শেষ দিয়া আকাশে উড়িয়া যাইত, তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে।
0: শ্রোতা বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী তথা প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। কাল নিউ টাউনের বিশ্ব বাংলা সেন্টারে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলনেতা নির্বাচন করা হয় আজ সকালেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকা থেকে প্রকাশিত অধিকাংশ বাংলা পত্রিকা আজ এই খবরে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ লিখেছে, নয়া মন্ত্রিসভায় দুই উপমুখ্যমন্ত্রী, থাকছেন মহিলাও। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, এবার অনুপ্রবেশ গোপাচার অসম্ভব, হুঙ্কার অমিত শাহের। বার্তালিপির শিরোনাম, বাংলার অধিকারী শুভেন্দুই, প্রতিশ্রুতি রাখতে আসছেন মোদী, নাড্ডা, নবীন সহ বিজেপির বহু নেতা মন্ত্রী, থাকবেন হিমন্ত বিশ্ব শর্মাও। গতি জানিয়েছে শুভেন্দুর হাতেই বাংলার কামান। যুবশঙ্খ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে কৌশিক কৃষ্ণেন্দুর সঙ্গে মন্ত্রিত্বের দাবিদার কমলক্ষ দুই প্রকাশিত রাজদীপ রায়ও, মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রিত্ব চেয়ে লজ্জা পেলেন কিশোরনাথ। অবশেষে হাত বাড়াল বামেরা, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য জাদুর সংখ্যা ১১৮ ছুঁয়ে ফেলল থলাপতি বিজয়ের টিভিকে। প্রতিবেদন সাময়িক প্রসঙ্গ ও যুগসংখের। বার্তালিপির খবর, থলাপতির ম্যাজিক ফিগার নিয়ে এখনও সংশয় কাটেনি রাজ্যপালের, সমর্থনে কংগ্রেসের সঙ্গে বামেরাও। গতিতেও রয়েছে শেষমেশ সংখ্যার গেরো, কাটলেও বিজয়কে আমন্ত্রণ জানাননি রাজ্যপাল। নববার্তা প্রসঙ্গ লিখেছে, তামিল রাজনীতির চাপে ইন্ডিয়া, বিজয়ের সঙ্গে হাত মেলানোর সংসদে কংগ্রেসের সঙ্গ ছাড়ল ডিএমকে। এদিকে যুবসংঘ জানিয়েছে পঞ্চমবার পুদুচেরির মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী,

তেলের বাজারে আগুন টালমাটাল আসিয়ান দেশগুলো। বার্তালিপির আরো কিছু উল্লেখযোগ্য খবর। শুভেন্দু শ্রমিককে শুভেচ্ছা হাসিনার, হেরেছে তবে হারিয়ে যায়নি কংগ্রেস বললেন গৌরব গগৈ। গতি জানিয়েছে অখিল গগৈ সঙ্গে জোট সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত গৌরবের। হোলি ফ্লাওয়ার স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সহ সাতজনের বিরুদ্ধে এজাহার। দেখে নেব সাময়িক প্রসঙ্গের কিছু খবর। বাংলায় এসআইআর ট্রাইব্যুনাল থেকে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতির। 90% স্ট্রাইক রেট, এবার ভোটে ছিল মামা ওয়েব বললেন কৌশিক রাই। এবার দেখে নিচ্ছি পত্রিকাগুলোর ক্রীড়া সংক্রান্ত প্রতিবেদন। দৈনিক সাময়িক প্রসঙ্গের খবর, ছন্দে থাকা রাজস্থানের বিরুদ্ধে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই গুজরাটের, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা। গতি দৈনিকের খেলার খবর, বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য, নতুন টি টোয়েন্টি অধিনায়ক সম্ভবত শ্রেয়স। আরও দীর্ঘ হচ্ছে আইপিএল। বার্তালিপি জানিয়েছে তিনসুকিয়ার বিরুদ্ধে ফলো অনের লজ্জা, ম্যাচ বাঁচাতে ব্যর্থ রাহুলরা, নুরুদ্দিন ট্রফি থেকে বিদায় শিলচরের। আচরণবিধিতে আরও কড়াকড়ি করছেন দেবজিৎ শইকিয়ারা, হানি ট্র্যাপের ঝুঁকিতে শঙ্কিত বিসিসিআই। এবং যুগ শঙ্খ পত্রিকার ক্রীড়া প্রতিবেদন, এল ক্লাসিকোর আগে চিন্তা বাড়ল রিয়াল শিবিরে, চোটের কারণে অনিশ্চিত ভালভার্দে, স্বস্তিতে বার্সা, বিশ্বকাপ মাথাতে ফিরলেন শাকিরা, ওয়াকা ওয়াকা গানের পর দাই দাই। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। দৈনিক নববার্তা প্রসঙ্গে আজকের সম্পাদকীয় শিরোনাম, বদলার রাজনীতি কাম্য নয়। বার্তালিপি দৈনিকের সম্পাদকীয় শিরোনাম, পরিবর্তনের শপথ। গতি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম, তিস্তা প্রকল্পে এবার চীনকে চায় ঢাকা। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, রাজ্য অপরাধের হার কমলেও আত্মতুষ্টি নয়। এবং যুবশঙ্খ পত্রিকার আজকের সম্পাদকীয় শিরোনাম, হরমুজ সংকট। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর। এবারে দেশবন্দনা।

দেশবন্দনা শুনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রাবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপির সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लत को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিক্সায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারী ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসে বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোন চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থন

0: এর উপর নির্ভরশীল টিভিকে। যদিও ফিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী পনেরোই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোন রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে অগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় অভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনের সুধাউতাই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করবেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজেপির প্রবীণ নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতায় উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, শ্রী অধিকারী রাজ্য বিজেপি বিধায়িনী দলের নেতা নির্বাচিত হন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিধায়িনী দলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12 মে তৃতীয় কার্যকালের জন্য শপথ গ্রহণ করবে। খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সন্ধ্যায় খানাপাড়ায় উপস্থিত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতির খোঁজ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান যে 12 মে সকাল 11টায় নতুন সরকার শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য বিজেপি 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়াও দেশের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকা সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে আসামেও আজ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত অনুষ্ঠিত হবে। এই জাতীয় লোক আদালতের মাধ্যমে বিভিন্ন ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক, মোটর দুর্ঘটনা, রাজস্ব সংক্রান্ত মামলা ইত্যাদির ব্যয়হীন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন সম্পর্কিত মামলা, টেলিফোন বিল, বিদ্যুৎ মাশুল সম্পর্কিত বিবাদগুলিও নিষ্পত্তি করা হবে। জনসাধারণের সুবিধার্থে এ ধরনের মামলাসমূহের আগাম শুনানিরও ব্যবস্থা করা হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার শিলচর আদালত প্রাঙ্গণে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। তিন জেলা আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী শিলচর কেন্দ্র আজ রবীন্দ্র জয়ন্তীর পুণ্যদিনে কবি প্রণাম শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। শিলচর মহিলা কলেজ প্রেক্ষাগৃহে আজ বেলা 11:30টায় অনুষ্ঠেয় এই বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্তা ভট্টাচার্য ও পঙ্কজ কুমার নাথ। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে নানা কার্যসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রভাত ফেরি, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, নৃত্যনাট্য, আলোচনা সভা ইত্যাদি নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে। শিলচরের আর্য সংস্কৃতি বোধিনী সমিতি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ সকালে তারাপুরে রবীন্দ্রমূর্তির পাদদেশে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর, শিলচর সঙ্গীত

0: বিদ্যালয়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, শিলচর শহর আঞ্চলিক সমিতি সহ নানা সংস্থা সংগঠন সারাদিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করছে। হাইলাকান্দি জেলা এমই শিক্ষক সংস্থার পক্ষ থেকে জেলায় 2025-26 শিক্ষাবর্ষের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ জানিয়ে অতিরিক্ত জেলা আয়ুক্ত শিক্ষা তথা সর্বশিক্ষা অভিযানের জেলা মিশন কোঅর্ডিনেটরের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে। সরকারি নির্দেশ সঠিকভাবে পালন না করায় এলপি স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বহু ছাত্রছাত্রী ইউনিফর্ম থেকে বঞ্চিত হচ্ছে বলে স্মারকপত্রে উল্লেখ করে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক সংস্থা আবেদন জানিয়েছে। হাইলাকান্দি জেলার খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গ্রাম ও শহরের রেশন কার্ডধারীরা একসঙ্গে তিন মাসের কেরোসিন সহ আরও অতিরিক্ত কেরোসিন নিজ নিজ এলাকার হকার থেকে সংগ্রহ করতে পারবেন। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের ব্যবস্থাপনায় আগামী সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের পুনিখাল, তিমাথা সংলগ্ন ভুবনখাল শিববাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগেও আগামীকাল ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দর্মিখালের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হলো, পরবর্তী সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে।

পারো কি তোমার চাই, ওগো ভিখারি আমার ভিখারি, চলে তো ভিখার গান গায়।

নেদেখো ও তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম

একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো।

একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: आकाशवाणी शिलचर। এবারে আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এছাড়া দুপুর 1:00 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শুনবেন সঙ্গীতালেখ্য তোমার সুরের ধারা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন এম আর গৌতমের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে বেলা 10:00 ও সন্ধ্যে 6:15। বেলা 11:00 শুনবেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পাপিয়া সেনগুপ্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এছাড়া দুপুর 2:30 লোকগীতি শুনবেন রূপমের শিল্পীদের পরিবেশনায়। বেলা 12:30 উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনবেন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শোনা যাবে দুপুর 1:40। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে বিভিন্ন রকম রোগ নিয়ে বলবেন ডাক্তার অপূর্ব নাথ। রাত 8:00 মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায় শ্যামা সঙ্গীত শুনবেন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক গৃহপ্রবেশ। রাত 10:00 শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনলেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে হিন্দি ছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বেমিসাল ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বেমিসাল ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর।

আজাদ ছবিতে কিশোর কুমারের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

0: निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: आकाशवाणी शिलचर। এখন শুনবেন সঙ্গীতালেখ্য তোমার সুরের ধারা।
3: আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য তোমার সুরের ধারা।
4: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই মহান পুরুষের আবির্ভাব দিবসে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাঁরই রচিত গানের মাধ্যমে। কবিগুরুর সৃষ্টি সাগরের অথই জলের মতো, আমরা শুধু তাতে সাঁতার কাটতে পারি তার রচিত সেই সুধা সাগরের তীরে বসে। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা, সমস্ত কিছু জুড়ে কেবল তাঁরই নাম।

কবিগুরু বলেছিলেন, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হইবে দুই জনে। একজন গাবে খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। চিত্রকাব্যের আলোচনায় কবিতার এই যুগ্মসত্তার কথা স্বীকার করেছেন। আমার একটি যুগ্মসত্তা আমি অনুভব করেছিলুম, যেন যুগ্ম নক্ষত্রের মতো, যেন আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, তারই আকর্ষণ প্রবল, তারই সংকল্প পূর্ণ হচ্ছে আমার মধ্য দিয়ে, আমার সুখে দুঃখে, আমার ভালো মন্দ। এই সংকল্প সাধনায় এক আমি যন্ত্র এবং দ্বিতীয় আমি যন্ত্রী হতে পারি। তার মতে আমি আছি বলেই তুমি আছো, তা না হলে ঈশ্বরের প্রেম সম্পূর্ণ হতে পারে না। কবিগুরুর গানেই তার সুন্দর প্রতিফলন ঘটেছে।

কবিগুরুর রচনায় দ্বৈত সত্তাকে কেবলমাত্র ঈশ্বরের সাথে তুলনা করা যায় না। সে যেমন ঈশ্বর, তেমনি কখনো প্রেমিক বা প্রেমিকা, কখনো প্রকৃতি, আবার কখনো ঈশ্বর ও প্রেমিক প্রেমিকা মিলেমিশে একাকার। এরই প্রতিফলন আমরা রাজা নাটকে দেখতে পাই। এখানে রাজাকে যেমনি ঈশ্বর মনে হয়, সীমার মাঝে তিনি অসীম, আবার একজন প্রেমিকও হতে পারেন। রানী নিজে একজন প্রেমিকার মতো, তাই রাজার কাছে তার সরল উক্তি, আমি রূপে তোমায় ভুলাবো না, ভালোবাসায় ভুলাবো।

রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে বিশ্বাসী ছিলেন এবং তা এসেছিল রামমোহন রায়ের কাছ থেকে। রামমোহন রায়ের মৃত্যুর দীর্ঘকাল পরে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল, কিন্তু রামমোহন যে বৃন্ত, কবিগুরু সেই বৃন্তেরই দূর প্রসারিত কর্মশাখা। রামমোহন যে যুগে, রবীন্দ্রনাথ সেই যুগেরই সর্বগুণপেত সাফল্য। রামমোহন যে বিশ্বের বজ্র, কবিগুরু সেই বিশ্বেরই বিদ্যুতের নাম। বলতেই হয়, রামমোহনের ধ্যান ধারণাই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারাকে প্রভাবিত করেছে। তাই তো ঈশ্বর সম্বন্ধে রামমোহনের চিন্তাধারার প্রতিফলন ঘটেছে কবিগুরুর গানে।

উপহার কবিতায় কবি লিখেছেন, নিভৃত চিত্ত মাঝে নিমেষে নিমেষে বাজে জগতের তরঙ্গ আঘাত, ধ্বনিত হৃদয়ে তাই মুহূর্তে বিরাম নাই, নিদ্রাহীন সারা দিন রাত, সুখ দুঃখ গীতস্বর ফুটিতেছে নিরন্তর, ধ্বনি শুধু সাথে নাই ভাষা, বিচিত্র সে কলরোলে ব্যাকুল করিয়া তোলে জাগাইয়া বিচিত্র তুরাশা, এ চিরজীবন তাই আর কিছু কাজ নাই, রচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিবে গড়ে তুলি মানসী প্রতিমা। এ মানসী প্রতিমাখানি আটখানি অসীম ও আটখানি সীমা দিয়ে নির্মিত। এখানে রবীন্দ্রনাথ সবার থেকে আলাদা, সীমার মাঝে তিনি অসীমকে পেতে চান, তাই তো তার বাউল মনও সুর বেঁধে নিয়েছিল একতারায়, ছুটে বেরিয়েছিল গ্রাম ছাড়া এই রাঙামাটির পথে।

কবিগুরুর প্রত্যেকটি গান আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। পত্রপুটের 15 সংখ্যক কবিতায় কবি স্বীকার করেছেন যে গানের মধ্যে দিনে দিনে সঞ্চিত হয়েছে সৃষ্টির প্রথম রহস্য, আলোকের প্রকাশ, আর সৃষ্টির শেষ রহস্য ভালোবাসার অমৃত। তাই এই ভালোবাসার অমৃতের রসাস্বাদনে নিজেকে আত্মতৃপ্ত করে গঙ্গাজলে গঙ্গা পূজা করেই অনুষ্ঠান শেষ করব। শেষ গানের প্রসঙ্গে শেষ কথাটি না বললে অসম্পূর্ণ থেকে যাবে। শেষ সপ্ত কাব্যের 25শে বৈশাখ কবিতায় কবিতার জন্মদিনের উৎসব মুহূর্তে নিজের আত্মস্বরূপ বিশ্লেষণ করতে বসে যৌবনের অনির্দেশ্য বেদনার মনের মানুষকে খুঁজে বেড়ানোর কথা বলেছেন। বলেছেন, বাউলের মন নিয়ে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে নিরুদ্দেশ মনের মানুষকে খুঁজে বেড়ানোই রবীন্দ্র রচনায় প্রেমের শ্রেষ্ঠ চিত্রকল্প।

0: শুনলেন রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য তোমার সুরের ধারা। এতে যারা অংশগ্রহণ করেছেন সুমিতা ভট্টাচার্য, মানসী নন্দী, নবমিতা দাস, দীক্ষা দত্তরায়, তপশ্রী বিশ্বাস, শ্রীরূপা ভট্টাচার্য, তনুশ্রী বিশ্বাস, ভাস্কর দাস, প্রদ্যুম্ন শীল, সন্দীপ ভট্টাচার্য ও সত্যরঞ্জন রায়। অনুষ্ঠানটি সম্পাদনায় মৌসুমী চক্রবর্তী এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।
1: আকাশবাণী শিলচর।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন আহির ভৈরব রাগে বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন।

এতক্ষণ আহির ভৈরব রাগে বুধাদিত্য মুখোপাধ্যায়ের সেতার বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানে অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন সন্ন্যাসী রাজা ছবি থেকে, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

পুরাতন ছবির গানখানি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারের গানটি শুনবেন আমার বস ছবি থেকে, গেয়েছেন

কি করে তোকে বলবো ছবি থেকে গানখানি শুনলেন পলক মুছালের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন প্রজাপতি ছবি থেকে, গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বাবুল ছবি থেকে, গেয়েছেন সোনু নিগম।

এবার এই গানটি শুনবেন বাঘে ছবি থেকে, শিল্পী প্রমীলা গুপ্তা।

কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনলেন ক্যারাভ্যান ছবি থেকে। আপনারা হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের ছবি চালবাজ, শিল্পী আশা ভোসলে।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন চায়নাটাউন ছবি থেকে, গেয়েছেন মোহাম্মদ রফি ও অন্যান্যরা।

0: এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম।
3: আকাশবাণী শিলচর, আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম।

আমি প্রায়ই এক এক সময় ভাবি, এই যে আমার জীবনে প্রত্যহ এক একটি করে দিন আসছে, কোনোটি সূর্যোদয় সূর্যাস্তে রাঙা, কোনোটি ঘন ঘোর মেঘে স্নিগ্ধ নীল, কোনোটি পূর্ণিমার জ্যোৎস্নায় সাদা ফুলের মতো প্রফুল্ল। এগুলি কি আমার কম পাওয়া? যাপিত জীবনে এই ফল হাওয়া জল তৃণ মাটির সৌরভে যে মহাকবির জীবন স্পন্দিত হতো, সেই কবি রবীন্দ্রনাথই বলতে পারেন, ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি। যুগে যুগে মহামানবের আবির্ভাব লগ্নকে নন্দিত করে যে অমোঘ বাণী তিনি উচ্চারণ করেছেন, সেই বাণীতেই আজ তার অভিবন্দনা।

রবীন্দ্র কাব্য জীবনে মানুষ ও দেবতা যেমন অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত, তেমনি তাঁর গানেও ঈশ্বর ও মানুষ যেন একই চৈতন্য ভূমিতে মিলিত। তাঁর গানে যেন সঞ্চিত হয়ে আছে আলোকের দ্যুতি আর ভালোবাসার অমৃত, সৃষ্টির প্রথম ও শেষ রহস্য। কবির অন্তরতম আনন্দ যেন যাপনের প্রাত্যহিকতায় পূজা মন্দিরের বেদিতলে এসে মিশে গেছে। কবির সঙ্গীত সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তার সুরের ধারা পূজা ও প্রেমের চেতনায় আচ্ছন্ন হয়ে আছে।

জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অভ্যস্ত ধর্মবোধ, ব্রহ্মজ্ঞান, ব্রাহ্ম সমাজের নিয়ত উৎসব অনুষ্ঠানের প্রেরণাই ছিল মূলত অরূপের সাধনা। সহস্র বন্ধন মাঝে মুক্তির স্বাদ গ্রহণই ছিল কবির সুনিবিড় আকাঙ্ক্ষা। তাই নিভৃত শিল্পী মানুষে হৃদয় বৃত্তির সূক্ষ্মতম বোধ রূপ থেকে অরূপে ধরা দিয়েছে বারংবার, যেখানে মুক্তির অমোঘ বার্তাই বড় হয়ে দেখা দিয়েছে।

প্রেমের সাধন বেগ ও প্রসাধন কলা উপলব্ধি রূপান্বয় থেকেই উচ্চারিত হতে পারে। অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দেয় সে আনি। কিংবা তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, যেভাবে প্রীতিতত্ত্বের আলোকে শুধু তিনিই বলতে পারেন কবির অন্তরে তুমি কবি। কোনো আদিকালের অনাদি উৎস হতে এভাবেই উৎসারিত হয়েছিল প্রেয়বোধের সুরঝঙ্কার।

রবীন্দ্রনাথের অধ্যাত্মবোধের ঈশ্বর কোন স্বর্গরাজ্যের বাসিন্দা নন, তিনি এই বিশ্বের মানুষেরই এক বিশেষ রূপ। তাই তাঁর ঈশ্বর কখনো বিদেশিনী, কখনো মানুষ সুন্দরী, আবার কখনো চিরনির্ভর সখা। বৈষ্ণবীয় তত্ত্বের অনুরাগে কবি হয়ে ওঠেন লীলাবাদী, কুণ্ঠাহীনভাবে বলতে পারেন ঈশ্বরের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। হিয়ার মাঝে লুকিয়ে থাকা সত্তাটিকে বহির্বিশ্বের সহস্র আঙিনায় খুঁজে খুঁজে তিনি বলেন, বাজাও তুমি কবি, এ এক অসীম আত্ম আবিষ্কার।

বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। উপনিষদের অভ্যর্থ বাণী, আনন্দই ব্রহ্ম। এহেন ব্রহ্মবাদী আনন্দের উপাসক চির ভাস্বর রবীন্দ্রনাথ। বৈরাগ্য সাধনের মুক্তি সংযুক্ত হয়ে গেল মুক্তির দোতনায়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, ধুলায় ধুলায়।

ঘাসে ঘাসে, আলোয় আলোয়, আকাশে বাতাসে। অসীম আলোকের বিচিত্র সহচর কবি রবীন্দ্রনাথ জীবন জগতের বিচিত্র আনন্দকে অভিনন্দিত করে বলতেই পারেন,

অসীমের চির বিস্ময় রবীন্দ্রনাথ, সমগ্র জীবন সত্য, জ্যোতি, প্রেম ও আনন্দকে গভীরভাবে অনুভব করার সাধনায় ছিলেন নিমগ্ন। শান্তিনিকেতন বক্তৃতামালা ছাড়াও তাঁর কাব্য, সঙ্গীত ও গদ্যে তা বারংবার প্রকাশ পেয়েছে। বলেছেন, হে জ্যোতির্ময়, আমার চিদাকাশে তুমি জ্যোতিষাং জ্যোতি, হে অমৃত স্বরূপ, আমার অন্তরাত্মার নিভৃত ধামে তুমি আনন্দং পরমানন্দম। হে প্রকাশ, তোমার প্রকাশের দ্বারা আমাকে একেবারে নিঃশেষ করে ফেলো। হে রুদ্র, পাপদগ্ধ হয়ে ভস্ম হয়ে যাক। হে প্রসন্ন, আমার সমস্ত চিন্তায় বাক্যে কর্মে তুমি বিকীর্ণ হতে থাকো। আমার মধ্যে তোমার অসীমালোকের অপূর্ব জ্যোতি ও আনন্দ প্রকাশ পাক। আমার মাঝে তোমারই মায়া আচ্ছাদিত হোক বারংবার।

0: এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম। অংশগ্রহণে ছিলেন বিন্যাস ও ভাষ্যপাঠে ডক্টর বিশ্বতোষ চৌধুরী, সঙ্গীতে সঞ্জীব কর, শুভাশিস চক্রবর্তী, মল্লিকা দাস চৌধুরী, অঙ্কিতা পুরকায়স্থ, অর্জয়িতা পাল। যন্ত্রসঙ্গীতে কৃষ্ণকমল গোস্বামী, রঞ্জিত কুমার দেব, রবীন্দ্র কুমার দেব, উত্তম কুমার দে, রাজীব পাল চৌধুরী ও রাজর্ষী ভট্টাচার্য। ধ্বনিধারণ, সম্পাদনা ও সঙ্গীতায়োজনে সঞ্জয় প্রকাশ দাস, প্রযোজনা সহায়তা হিমাদ্রি চক্রবর্তী, প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।
1: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান রবি প্রণাম, আকাশবাণী শিলচর। আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন পাপিয়া সেনগুপ্ত।
2: আমি পাপিয়া সেনগুপ্তা, শিলচরের মেয়ে, শিলচর শহরেই বেড়ে ওঠা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কিছু কথা ভাগ করে নিচ্ছি। আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি সে কথা বলবো না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে, তারপর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি।

0: কিন্তু একটা সময় নিজের পরিচিতি গড়ে তোলা ও সমাজের জন্য কিছু করার একটা তাগিদ মনের মধ্যে জেগে ওঠে। তার থেকেই আমি পিসি কনসালটেন্সি নামে একটি জব প্লেসমেন্ট কনসালটেন্সি গড়ে তুলি। আমার এই কনসালটেন্সি থেকে অনেক ছেলেমেয়েরা চাকরি পেয়েছে ও নিজেদেরকে জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ওদের মুখে হাসি ফুটাতে পেরে আমার নিজেরও আনন্দ লাগে। বর্তমান যুগে বেকার সমস্যাটা একটা বড় সমস্যা, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেলেমেয়েদের চাকরির সন্ধান করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করি। আজকের দিনে শিলচর শহরে পিসি কনসালটেন্সির নাম সকলের পরিচিত। এই দিকটা ছাড়াও আমার কিছু শখের জায়গা আছে, যেখানে আমি ঘর সাজানোর বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস তৈরি করি, বিয়ের তত্ত্ব বানাই, গহনা বানাই, সেলাই করি, আর বিভিন্ন ফুল ও অর্নামেন্টাল গাছ দিয়ে বাগান সাজাই। প্রথমটা যদিও শখে শখে করেছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম আমার হাতের কাজের যথেষ্ট চাহিদা বেড়েছে। তাই কখন যে এই শখের জায়গাটা ধীরে ধীরে ব্যবসায় গড়ে উঠল নিজেও বুঝতে পারিনি। বিভিন্ন প্রদর্শনীতে আমার হাতের তৈরি জিনিস প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এখন লোকেরা বাড়িতে এসে অথবা ফোনে অর্ডার করে আমার জিনিস নিয়ে যায়। লোকের চাহিদা দেখে আমার কাজের উৎসাহটাও দ্বিগুণ হয়ে যায়। সত্যি কথা বলতে কি, সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা থেকে যায়। সেটাকে চিনে ভালোবেসে লালন করলে সেটাই একদিন সফলতা এনে দেয়। আর আমি সেই বিশ্বাস থেকে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে অবসর সময়টাকে হেলায় নষ্ট না করে এই ভালো লাগার কাজগুলো করে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন পাপিয়া সেনগুপ্তা। এখন শুনেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়।

পরপর দুখানি গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠানে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বালি কাঁধে ছাতি, বাপ মারে ধন যাচা যাচি, স্বামীর ধান নিজ পতি, বাপের ধান কান্না হাতি। তুষ্টুশালী যাই গো, তুষ্টুশালী মাই গো, তোমায় পূজে কিবার পা।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব ওহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: হিন্দি ছবির গানের অনুষ্ঠান, প্রথম গানটি শুনবেন চাঁদনি ছবি থেকে, গেয়েছেন শ্রীদেবী ও জলি মুখোপাধ্যায়।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন কুলি নাম্বার ওয়ান ছবি থেকে, গেয়েছেন চন্দনা দীক্ষিত ও অভিজিৎ।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি শুনবেন রাহাত ফতেহ আলী খাঁর কণ্ঠে দাবাং ছবি থেকে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন দারার ছবি থেকে, গিয়েছেন কুমার শানু ও আলকা ইয়াগনিক।

বিভিন্ন শিল্পীর গাওয়া হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী, এতে এখন শুনবেন গারো গান।

আকাশবাণী শিলচর। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী।

অল্পর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন মধুশ্রী মধুরিতা ও অমৃতার কণ্ঠে।

পরপর দুখানি গান শুনলেন সমবেত কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী রূপঙ্কর।

বিভিন্ন শিল্পীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:40। কিছুক্ষণের মধ্যেই বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি
3: ভাষায়।
0: কোন মন্ত্রীর দফতর এখনো ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর দেওয়ার তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান MK স্ট্যালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে, যদিও ভিসিকে

নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। এএমএমকে নেতা টিভিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে গুজরাত সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30শে মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তাঁর দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31শে মে অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল 9টায় মাধবী বিধানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও 4। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত 2 জন, আহত 1 জনকে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

0: ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও দুটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরের শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর। সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠান নানা রঙের দিন। এতে এখন শুনবেন বিশিষ্ট কবি ও অনুবাদক ভক্ত সিংয়ের সঙ্গে সাক্ষাৎকার।
4: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের সকলের প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

0: শিক্ষকতার জীবন থেকে অবসর নেবার খুব বেশি দিন হয়নি, কিন্তু সেই কবেকার মনোরম শৈশব বাল্যের স্মৃতি এখনো তার কাছে একটুও ম্লান হয়ে যায়নি। মহাবাহু ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ তীর আর বড়াইলের সবুজ অরণ্যের গন্ধ স্পর্শ এবং জলহাওয়ায় তার বালকবেলার কিছুটা দিন কেটেছে। বাবার রেলের চাকরির সুবাদে ছোটবেলাটা তার কেটেছে ধুবড়ি ও বড়াইল পাহাড় ঘেরা নিঝুম মাইলংডিসায়। তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় হিন্দিতে, পাঠশালা অবধি হিন্দিতেই পড়াশোনা করেছেন। বাবা যখন বদলি হয়ে হাইলাকান্দিতে আসেন, তখনই তার প্রথম পরিচয় ঘটে বাংলা বর্ণমালার সঙ্গে, পরবর্তী সময়ে বাংলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে। তার মাতৃভাষা নেপালি হলেও আশ্চর্যজনকভাবে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সঙ্গে ধীরে ধীরে তার একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এক ধরনের গভীর মমত্ব বোধ। একটা সময় এখানকার কবি লেখকদের সঙ্গে তার পরিচয় হয়, বিশেষত কবি ব্রজেন্দ্র কুমার সিংহ, বিজিৎ কুমার ভট্টাচার্য, আশুতোষ দাস, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ তাকে নানাভাবে অনুপ্রাণিত করেন। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি যখন কলেজে ভর্তি হন, তখন সত্তরের উত্তাল বামপন্থী আন্দোলনও তাকে দারুণভাবে প্রভাবিত করে। তখন তার চোখে শুধুই দিন বদলের স্বপ্ন। আসুন শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, এই অঞ্চলের এই সময়ের একজন বিশিষ্ট কবি ও অনুবাদক ভক্ত সিং এর কাছে। তার কাছ থেকেই শুনি তার বহু বর্ণময় জীবনের নানান কথা, বিভিন্ন অনুভূতি।
1: আমার জন্ম আসামের ওই ধুবড়িতে, রেলওয়ে কোয়ার্টারে আমার জন্ম। ওই রেলওয়ে পরিবেশে ছিলাম, সেখানে আমার আশপাশ সব বিহারি ভাষী লোক ছিল। আর প্রথমে আমি বিহারি কথা শিখি এবং আমার পড়াশোনা প্রথম শুরু হয়েছে।

0: হিন্দিতে।
1: জন্ম কবে?
0: 1955।
1: ওই ধুবড়িতেই?
0: হ্যাঁ, ধুবড়িতে।
1: মানে রেলে কাজ, মানে আপনার কেউ?
0: আমার বাবা রেলে কাজ করতেন।
1: স্কুল জীবনটা এখানে শুরু হয়?
0: হ্যাঁ, ওইখানে শুরু হয়।
1: এখানে আপনি কবছর ছিলেন, মানে জন্মের পর কবছর এখানে ছিলেন আপনার?
0: জন্মের পরে ওই ধরুন 6-7 বছর বয়স আর কি, 7 বছর ধরুন।
1: 7 বছর বয়স অব্দি ধুবড়িতে ছিলেন?
0: হ্যাঁ।
1: সেই সময়ের কোন স্মৃতি আপনার মনে আছে কি আপনার?
0: আমাদের বাড়ির খুব কাছে ছিল, ওই জাহাজঘাট ছিল, বাবার সঙ্গে বেড়াতে যেতাম, জাহাজ দেখতাম, ওই জাহাজে সব লোডিং আনলোডিং হচ্ছে আর আমি ওই বাবার সঙ্গে যেতাম জাহাজে, কীভাবে লোড আনলোড করে এই দেখতাম। তারপরে আমাদের বাসার একটা দূরে রেলওয়ে গেট ছিল, সেখানে ওই বড় ট্র্যাক্টরে বড় বড় লকগুলো নিয়ে যেত। জিজ্ঞাসা করতাম, সেটা কিসের লক? বাবা বলতাম ওটা ম্যাচ ফ্যাক্টরিতে যাচ্ছে, দেশ লেবার নেওয়া হবে।
1: তো যেটা আমরা শুনেছি ধুবড়িতে মানে ব্রহ্মপুত্র একটা বিশাল ব্যাপার, সেটার কি কোনো ছবি আপনার মনে পড়ে?
0: হ্যাঁ, সেটা সাগরের মতো। এদিকে আমি যখন গুয়াহাটি আসতাম তখন দেখতাম ব্রহ্মপুত্র অনেক ছোট হয়ে গেছে, কিন্তু ধুবড়িতে ব্রহ্মপুত্র গুয়াহাটির মতো ছোটটা কল্পনাই করা যায় না আর কি।
1: মানে মানে গুয়াহাটি থেকে অনেক বড়,
0: অনেক বড়, অনেক বিস্তীর্ণ,
1: অনেক বড় ইয়েতে ধুবড়িতে ব্রহ্মপুত্রটা।
0: হ্যাঁ, ব্রহ্মপুত্রটা।
1: 7 বছর বয়স অব্দি ছিলেন ওইখানে? ওইখানে মানে পাঠশালাটা ওইখানেই কিছুদিন?
0: কিছুদিন ওইখানেই পড়েছি।
1: আচ্ছা, তারপর কোথায় এলেন আপনারা?
0: তারপরে তো এখানে বাবার প্রমোশন হওয়ার পরে চলে আসলাম পাহাড় লাইনে, এই ম্যালন্ডিসায়। সেখানেও তো হিন্দি না থাকলেও ওই বাড়াতে পড়তাম, তারপরে ওইখানে গিয়ে একটা ব্যবস্থা হতো আর কি, হিন্দি স্কুলকে পরীক্ষা দেওয়ার। তারপরে মোটামুটি ওইখানে হিন্দি পড়েছি
1: ধুবড়ি থেকে
0: ম্যালন্ডিসা। তারপরে বদলি হয়ে এলেন এই হাইলাকান্দিতে।
1: ম্যালন্ডিসায় কবছর ছিলেন আপনারা? দুটোর মানে মধ্যে আপনার জীবনটা কেটেছে, এটা অনেকেরই ভাগ্যে জুটে না সেটা। আপনার আপনার এই মানে শিশুবেলা, সেই কোমল শিশুবেলাটা আপনার ওইখানেই কেটেছে?
0: ওইখানেই কেটেছে আমার।

0: হাইলাকান্দিতে, হাইলাকান্দিতে আসার পরে তখন তো হাইলাকান্দিতে হিন্দি স্কুল নেই, এরপরে তো বড় মুশকিল। এরপরে কি হলো, এক বছর বাংলা শিখলাম আর কি, কখন শিখার পরে গিয়ে ভর্তি হলাম।
1: মানে আপনার পাঠশালাটা কি মানে হিন্দিতে পড়াশোনা, প্রাথমিক শিক্ষাটা হিন্দি?
0: প্রাথমিক শিক্ষাটা হিন্দিতে, এরপরে বাংলা অক্ষর শিখে তারপরে ভর্তি হলাম আর কি। অনেক বাবা মানে অনেক কি কি করে আর কি অনুরোধ করে হাইলাকান্দি পাবলিক স্কুলে আমাকে ভর্তি করলেন। প্রথম প্রথম বেশ মনে আছে, এই বাংলা বেশি জানতাম না, অল্প অল্প জানতাম, আর আমার সহপাঠীরা খুব আমাকে ব্যঙ্গ করতেন, নানানভাবে আমাকে ইয়ে করতেন করতেন আর কি, নাজেহাল করতেন। আস্তে আস্তে এইভাবে বাংলাটা আমার শেখা হয়ে গেছে।
1: হাইলাকান্দি পাবলিক স্কুলে আপনি মানে ওখান থেকে মেট্রিকটা ওখান থেকে দিয়েছেন?
0: ওখান থেকে দিয়েছি।
1: আচ্ছা, সেই সময়ের শিক্ষকরা কি আপনার মনে পড়ে, শিক্ষকদের কথা কি মনে পড়ে আপনার?
0: হ্যাঁ, সেই মনে পড়ে। সেখানে আমাকে শেখাতেন, পড়াতেন যতীন পাল, তারপরে ওই ওর আসল নাম সবাই আমরা মিশ্র স্যার বলতাম আর কি, আমাদের কৃষ্ণা মিশ্রের বাবা, এখন তো বিখ্যাত লেখিকা কৃষ্ণা মিশ্র, উনি অঙ্ক পড়াতেন। আর পাবলিক স্কুলের সবচেয়ে বড় কি যে তখন পাবলিক স্কুলের লাইব্রেরিটা ছিল বিশাল আর কি, এত বড় লাইব্রেরি বোধহয় হাইলাকান্দিতে এখনও কোনো স্কুলে নেই। আর আমার ওই লাইব্রেরিটা ছিল আমার গুপ্তধনের মতো আর কি। আর কি জানি কেন আমি ওখান থেকে বই নিতাম আর কি, প্রচুর বই লাইব্রেরির প্রায় অনেক বই ওখান থেকে নিয়ে নিয়ে পড়তাম।
1: আচ্ছা, আপনার ছোটবেলা থেকেই মানে মানে পড়ার একটা ইয়ে ছিল, অভ্যাস ছিল?
0: হ্যাঁ, তখনখানে আমার তখন আমাদের সহপাঠী সবারই অভ্যাস ছিল, আর তখন স্বপন কুমারের রিলেটিভ বই, টারজানের বই, এই সমস্ত আর কি আমরা কিছু লাইব্রেরি থেকে এনে পড়তাম, কিছু আমরা কিনতাম, কিনে আমরা ওই বিনিময় সিস্টেমে পড়তাম। আমার এমনও মনে আছে ওই কালেবের রোডে

0: থেকে প্রায় তখন তো দেড় মাইল মানে অনেক দূর, সেই দেড় মাইল দূরে গেছি, অমুকের বাসায় অমুক বইটা আছে, আমার বইটা পকেটে নিয়ে গেছি, তারপরে তোর হাতে পরে এরকম বই আছে, ওর সঙ্গে বই বদলে এনে পড়েছি।
1: তো সেই সময় মূলত ডিটেকটিভ বইগুলো পড়তেন?
0: ডিটেকটিভ পড়তাম, মানে যা পেতাম তাই পড়তাম।
1: তো আপনি এখান থেকে স্কুল ফাইনালটা এখান থেকে দিলেন, পাবলিক স্কুল থেকে আইলা গান্ধী?
0: এখান থেকে।
1: কোন সালে আপনি ম্যাট্রিক পাস করলেন?
0: পাস করলাম 73-এ।
1: আচ্ছা, তারপর কোথায় পড়াশোনা করলেন?
0: তারপরে কলেজে ভর্তি হলাম, এস কলেজে।
1: এস এস কলেজে, হাইলা গান্ধী এস এস কলেজে।
0: আচ্ছা, তারপরে কিছু বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়লাম।
1: আচ্ছা, একটা সময় বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন আপনি
0: সাংঘাতিক ভাবে, তারপরে ওই
1: সেটা মানে 73-74।
0: সেই সময় খুব উগ্রপন্থী মানে বামপন্থী আন্দোলন ছিল তখন। তখন আমি ছোট বলে আমার কিছু হয়নি, আর আমার যারা বড় দাদারা ছিলেন সবাই ধরপাকড় হলো, সবাই জেলে গেলেন, কেউ কোথায় পালিয়ে গেলেন, কি করলেন কি করলেন। এরপরে আমি আর একটা বামপন্থী চলে যাই, সেভাবে আর কি।
1: তো সেই সময় কি এটার জন্য কি আপনার পড়াশোনায় মানে একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছিল সেই সময়টাতে?
0: আমি তখন পড়তামই না, তখন পড়তে ভালো লাগতো না, তখন
1: মানে কলেজে যাওয়ার পর আর
0: পড়তাম না, পড়াশোনা মানে ভালো লাগতো তখন, তখন আমি অন্যরকম স্বপ্নে বিভোর তখন।
1: আচ্ছা, মানে একটা পরিবর্তন চাইতেন, সমাজটার পরিবর্তন হোক এটাই চাইতেন আপনি তখন?
0: তখন হয়তো যদি ছোট, খুব ছোট না থাকলে, তখন যদি আমার বয়স কম না থাকতো, তখন হয়তো আমার জীবনটাই বোধহয় অন্যরকম হয়ে যেত বোধহয় নাকি, কি জানি কি হতো।
1: মানে পড়াশোনা এরপর আর এগোয়নি আপনার?
0: না, এরপর এগোয়নি।
1: তো আর পড়াশোনা করতে পারিনি
0: তো? এরপরে তো ইউনিভার্সিটিতে কি কি হলো তখন, তখন আমরা করলাম পরীক্ষা বয়কট। বয়কটের পরে শেষ পর্যন্ত পুলিশে আমরা যে কয়জনে আমরা ডাক দিয়েছিলাম আর কি, যেমন আমি, আশিস, সুনির্মল, ধীমান, এরা আমরা পরীক্ষা দিইনি। আমরা
1: প্রায় সবাই মানে ওই সময়
0: যারা ছিলাম আর কি
1: আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো,
0: হ্যাঁ, আমরা কেউ পরীক্ষা দিইনি তখন।
1: তখন কি পালিয়ে বেড়াতেন আপনারা সেই সময়টাতে?
0: সেই সময় না, তখন আমাদের পালিয়ে বেড়াতে হয়নি তখন। এরপরে তো হয়তো ইয়ে থেকে চলে গেলাম আর একটা ইয়েতে, সেখানে কিছুদিন কাজ করার পরে ভালো লাগলো না।
1: কোথায় গেলেন তখন?
0: তো ওই সৈন্য বিভাগে গেছিলাম আর কি, তখন ট্রেনিং থেকে পালিয়ে এলাম।
1: ও আচ্ছা, আপনি আর্মিতে গেছিলেন?
0: হ্যাঁ, তখন সেখানে আমি টিকতে পারিনি, আমি ভালো লাগেনি। এরপরে আসলাম, এরপরে আসে তো মানে ঘুরছি, চাকরি বাকরি পাওয়ার কোনো আশা নেই। তারপরে আমার একজন বন্ধু বললো যে শিলচরে নর্মাল স্কুলে পড়লে সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া যায়, তখন সেখানে আসলাম। এখানে আসার পরে একটা ইন্টারভিউ দিলাম, পাশ করলাম, নর্মালে ভর্তি হয়ে গেলাম। এরপরে পাশ করার পরে আরো এক বছর বেকার থাকার পরে।
1: নর্মাল কবছর ছিল তখন কোর্সটা?
0: তখন 2 বছর ছিল তখন
1: শিলচরে। 2 বছর নর্মাল কোর্স করলেন আপনি?
0: হ্যাঁ, করলাম।
1: আচ্ছা, তারপরে কি?
0: এর সুবাদে চাকরি পেয়ে গেলাম আর কি, পাস করে,
1: মানে পাস করার পরে চাকরি পেয়ে গেলেন?
0: চাকরি পাস করার 1 বছর পরে পেলাম।
1: কোথায় চাকরি পেলেন?
0: হাইলাকান্দিতে, মানে এলপি স্কুলে।
1: পুরোটা চাকরি জীবন এখানেই ছিলেন?
0: 2-3 জায়গায় বদলি হয়েছে।
1: কোথায় কোথায় গেলেন?
0: প্রথমে গেলাম ওই মাটিজুরি, মাটিজুরি গ্রামে। এরপরে ওইদিকে আছে ওই বাবারঘাটের পাশে একটা গ্রাম আছে ওইখানে, ওই বালিবোনা, হ্যাঁ, বালিবোনা গ্রামে। এরপরে আসলাম পাইকান, তারপরে আসলাম বিসিংচা।
1: আচ্ছা,
0: বিসিংচাতে আমার রিটায়ারমেন্ট।
1: আচ্ছা, পাইকানের পর বিসিংচা। আচ্ছা, ওইখান থেকেই আপনি অবসর নিলেন?
0: অবসর নিলাম।
1: আপনার একটা পরিচিতি আছে যে আমরা সবাই জানি, এবং আমরা আপনার কবিতার সঙ্গে পরিচয় আছে আমাদের, আপনি অঞ্চলের একজন বিশিষ্ট কবি। তো আপনার এই কবিতার জগতে, সাহিত্যের জগতে আসাটা কিভাবে হলো? এবং আপনি হচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার যে আপনি হচ্ছেন, আপনার মাতৃভাষাটা বাংলা নয়, আপনার ভাষা হচ্ছে, আমরা মাতৃভাষা হচ্ছে নেপালি। তো আপনি বাংলার প্রতি যে অনুরক্ত হলেন, আপনার ভালো লাগে গেল বাংলা?
0: স্কুলে পড়তে পড়তে বাংলা শিখে নিলাম, শিখার পরে ওই লাইব্রেরির বই পড়তে পড়তে আরো বাংলায় আরো পাকাপোক্ত হলাম। তারপরে আমার একজন বন্ধু জুটলো আশুতোষ দাস, সে তখন তো কবিতা লেখে, আর আমার ভাষা তখন বাংলা বই ছিল না, ওই পাঠ্যপুস্তক বই আমি বাংলা পড়তাম তখন। রবীন্দ্রনাথ, নজরুল, এদেরকে একটা একজন ঋষি বা দেবতা বলে মনে হতো, ওদের মানে ছবিতে আমি প্রণাম করতাম পরীক্ষায় যাওয়ার আগে। তখন ভাবতাম যে এটা তো অনেক বড় ব্যাপার ছিল আর কি, কবি হওয়া। তখন আশুতোষ তার কবিতা ওই সংবাদপত্রে বেরোতো আর কি, ওই পূর্বায়নে বা অন্য অন্য পত্রিকাতে বেরোতো। তখন ভাবতাম যে একটা বিরাট একটা লোকের সঙ্গে ঘুরছি। তারপরে আশুতোষের সঙ্গে ঘুরতে ঘুরতে সে আবার আধুনিক লেখত, তখন ছন্দ সাদা কবিতায় লেখতো আর কি। তখন বলতো এখন আধুনিক লেখা আর ছন্দে লেখা হয় না। তার কবিতা দেখতে দেখতে মনে হলো যে আমিও পারবো। একদিন তাকে আমি বলে ফেলি যে না, এরকম কবিতা বলতে আমিও লিখতে পারবো। তখন সে বললো যে কবিতা লেখা তো সোজা নয়, এটা জন্মগত প্রতিভার দরকার। কথাটা আমার খুব মনে ধরেছে, ধরার পরে আমি লিখে ফেললাম। তারপর 3টা কবিতা।
1: তখন আপনি কি কলেজে পড়তেন, মা নায়ের পর, মায়ের আগে?
0: তখন কলেজে পড়তাম।
1: আচ্ছা, সেই সময় লেখাটা শুরু, মানে আপনার লেখালেখি
0: শুরু হয়? তারপরে ওকে দেখাই আমি 3টা কবিতা। দেখার পর তো এই তুই তো বড় মানে খুব খুশি। তাকে আমাকে তারপরে নিয়ে গেলেন কবি বিজিৎ কুমার ভট্টাচার্যের কাছে, সে নিয়ে গেল আমাকে। আমি ভয়ে ভয়ে 3টা কবিতা দেখানোর পরে উনি 3টা থেকে 2টো রেখে দিলেন, রেখে বললেন যে আমি এটা 2টো আমি দিবেন্দুকে দেবো, দিবেন্দু হয়তো ছাপাবে।

0: তারপরে দেখি যে না, পূর্বায়নে কদিন পরে দেখলাম আমার ওই কবিতাটা বেরিয়েছে সঙ্গে আমার ছাপারক্ষরের নাম, তখন তো আমার সাংঘাতিক ওই পত্রিকা নিয়ে ভারী ভারী দেখালাম সবাইকে। এরপরে ওই বিজিতদার বাড়িতে গেলাম, ওকে দেখালাম, তারপরে ওই আরেকজন কবি আশুতোষ নিয়ে গেল, আরেকজন কবি ব্রজন সিনহার হাতে,
1: ব্রজন সিনহা,
0: ব্রজন সিনহা। তা ওরা দুজনেই আমাকে বললেন যে আমি যদি আমাকে এখন ছন্দ শিখতে হবে, খালি এরকম করলে আমি বেশি এগোতে পারবো না। এর মধ্যে আমি অনেকগুলো কবিতা আমার ছাপা হয়ে গেছে ওই সংবাদপত্রে। এরপরে আমার ছন্দ শিখতে ইচ্ছে হলো, ছন্দ শিখতে শুরু করলাম। প্রথম প্রথম যখন ছন্দ শিখতে শুরু করলাম তখন থেকে আমার কবিতায় লিখতে পারছি না। এরপরে আবার আমি ওই ছন্দ ছাড়লাম। এরপরে ওরা আমাকে ধমক দিলেন যে না, এরকম করলে হবে না, ছন্দ শিখতেই হবে। এরপরে ছন্দ শিখতে শুরু করলাম আর কি।
1: মানে এই যে ছন্দ শেখা ব্যাপারটা, এই ছন্দ শেখা ওরা যে বললেন কবি ব্রজেন্দ্র কুমার সিনহা, এই যে ছন্দ শেখা বললেন, এই যে ছন্দ মানে শেখাটা কি, মানে আপনি কিভাবে শিখলেন? মানে ছন্দ শেখা বললেই তো ছন্দ শেখা হয় না, এটা তো একটা পদ্ধতি আছে বা ইয়ে আছে।
0: ছন্দ ওরা যেমন বললেন পয়ার আর কি, যেমন ধরুন আটের পরে ছয়, ছয়ের ছয় মাত্রার পরে ছয় মাত্রা বসে না। তারপরে আমাকে বললেন যে এই লেখাটা, তুমি যে কবিতাটা লিখেছো সেটা এখন ছন্দে বানাও। তারপরে ওরা দুই তিন লাইন কীভাবে ছন্দে লেখা যায় সেই গদ্য কবিতাকে ছন্দে তারা লিখে তারা দেখিয়ে দিলেন। এরপরে আমিও সে লিখতে মানে চেষ্টা করলাম ছন্দে।
1: মানে পদ্ধতিটা ওদের কাছ থেকে আপনি মানে অনেকটা শিখেছেন, মানে কবি ব্রজেন্দ্র কুমার সিনহা এবং ইয়ে বিজিৎ কুমার
0: ভট্টাচার্য, আবার দীপেন্দুর কথাও ভোলা যাবে না, উনিও আমাকে,
1: দীপেন্দু ভট্টাচার্য,
0: উনিও আমাকে অনেক মানে করেছেন আর কি, শিখিয়েছেন।
1: আচ্ছা আচ্ছা, মানে ওদের কাছ থেকে আপনি, ওদের কাছ থেকে আপনি ছন্দ, ছন্দের অনুপ্রেরণাটা পেয়েছেন বলা যায়। হাইলাকান্দিতে একটা কবিতার একটা জগৎ ছিল, একটা সময় খুব বিয়ে ছিল, এবং বিখ্যাত বাংলা সাহিত্যেও বিখ্যাত দুজন কবি, একজন হচ্ছেন ত্রিদীপ রঞ্জন মালাকার, একজন হচ্ছেন করুণা সিন্ধু দে, এদের সংস্পর্শ কি আপনি পেয়েছেন?
0: না, করুণা সিন্ধু বা ত্রিদীপের মানে সঙ্গ পাইনি। উনি আকাশবাণীতে যখন ছিলেন ত্রিদীপদা, তখন উনি আমাকে মানে যুববাণীতে দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন।
1: নেপালি সাহিত্যের একজন বলা যায় একজন নিমগ্ন পাঠক আপনি, বিভিন্ন আপনার অনুবাদ, আপনি বিভিন্ন সময় অনুবাদ করেছেন নেপালি থেকে বাংলায়। তো নেপালি সাহিত্য সম্পর্কে সংক্ষেপে বলেন, নেপালি সাহিত্যের বর্তমান অবস্থাটা কিরকম, মানে আধুনিকতাটা কতটুকু নেপালি সাহিত্যে আছে বর্তমানে, যদি একটু সংক্ষেপে বলেন।
0: নেপালি সাহিত্য বলতে আর কি খুব বেশি চর্চা হচ্ছে নেপালে, আর এখানে আমার দার্জিলিংয়ের কিছু কবিরা, আবার দার্জিলিং বা সিকিমে এদিকে খুব ভালো মানে অনেক কবিরা এগিয়ে আছেন, আসামেও দু একজন আছেন, মোটামুটি ভালোই বাংলার সমতলে চলছে আর কি। আর এখন তো আধুনিক কবিতা বললে মানে যে ভাষায় কবিতা লেখা হয় একটা বিশ্বস্তর হয়ে গেছে, কবিতার একটা বিশ্বস্তর হয়ে গেছে আর কি, আর এই স্তর থেকে নেমে মানে কবিতা লেখা সম্ভব না। এর জন্য একটু যে কোনো কবিতা আমি যদি এখন বাংলা কবিতা নেপালিতে যখন অনুবাদ করি সেটা তখন নেপালিই বলে মনে হয়, আবার নেপালি কবিতা যখন আমি বাংলায় অনুবাদ করি সেটা বাংলা বলেই মনে হয়, তখন কবিতার একটা বিশ্বস্তর একটা হয়ে গেছে।
1: মানে ভারতবর্ষে নেপালি, নেপালি সাহিত্যের এটা কোন কোন জায়গা, দার্জিলিং বললেন, সিকিম বললেন, আর কোন জায়গায় কি আছে নেপালি সাহিত্যের? মানে
0: দার্জিলিংটা মানে কেন্দ্র, কেন্দ্র বলা যায় আর কি,
1: নেপালি সাহিত্যের কেন্দ্র বলা যায় দার্জিলিং।
0: হ্যাঁ, দেওয়া যায়
1: দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং, এই জায়গাগুলো,
0: এই সমস্ত জায়গাগুলো কেন্দ্র।
1: আচ্ছা, আপনি গেছেন ওই জায়গাগুলোতে?
0: হ্যাঁ, গেছি।
1: মানে বিভিন্ন সাহিত্যের কাজে মানে অনুবাদ কর্মের বা অনুবাদ কর্মশালাতে আপনি?
0: ওইটা মানে সাহিত্য একাডেমির ইয়েতে গেছি আর কি।
1: আচ্ছা, কোথায়
0: প্রথম একটা অনুবাদ কর্মশালা হয়েছিল, সেটা হয়েছিল কার্সিয়াং এ। সেই কর্মশালায় যাওয়ার পরে আমার মানে খুলে যায় আর কি এই পথটা। এরপর সে কর্মশালায় মানে আমার কাজটা বলে ওরা দেখে ওরা খুব পছন্দ করেছেন, এরপরে বিভিন্ন জায়গা জায়গাতে গেছি। এরপরে প্রথম দু তিনটা বই তো কর্মশালায় বেরিয়েছে, এরপরে এককভাবে অনেকগুলো বই পেয়েছি।
1: আচ্ছা, কর্মশালায় মানে সাহিত্য একাডেমির যে কর্মশালা আয়োজন করেছিল নেপালি সাহিত্য, মানে কি হয়েছিল, মানে সংক্ষেপে বলুন যদি কি হয়, মানে মানে কর্মশালাটা কি শিখলেন আপনারা এখানে?
0: কর্মশালাটা এরকম হয় আর কি, একটা বইকে যেমন ধরুন দশ ভাগে ভাগ করা, দশ ভাগে ছয় ভাগ বা সাত ভাগে ভাগ করা হলো, একজনকে ওই ওই বইয়ের পৃষ্ঠাগুলো জেরেস করে পাঠানো হয়, পাঠানোর পরে ওটা অনুবাদ করে নিয়ে আসতে হয়।
1: মানে নেপালি, মানে নেপালি কবিতা বা গল্প,
0: নেপালি কবিতা গল্প বাংলাতে, না তো বাংলা গল্প নেপালিতে।
1: আচ্ছা, নেপালি থেকে বাংলা বা বাংলা থেকে নেপালি?
0: নেপালি। তারপরে আমরা ছয়জন গেলাম, যাওয়ার পরে সবটি একটা টেবিলে গোল হয়ে বসলাম, এর মধ্যে দুজন থাকে নাকি এক্সপার্ট, ওরা দুই দিকে বসলেন, এরপরে একজন আর কি খুব ধীরে ধীরে তার ইয়েটা পড়তে হয়, আর সবাই মানে পাণ্ডুলিপি নিয়ে বসে থাকেন, যার যেখানে আর কি ইয়ে আর কি কোনো খুঁত থাকলে তখন ওরা মানে বলেন না এই জায়গাটা হয়নি, এই জায়গাটা এরকম হবে, তারপরে ওখানে শুধরানো হয় বইটা।
1: কদিনের ছিল এই কর্মশালা?
0: এক সপ্তাহের ছিল।
1: মানে কোন বছরে আপনি গেছিলেন?
0: সেটা তো অনেক আগে, আমার মনে হয় ৯৭, ৯৬, ৯৭ হবে।
1: একবারই গেছেন?
0: না, কর্মশালায় আমি তিনবার গেছি কর্মশালায়।

0: কোন জায়গায় হয়েছে এগুলো?
1: একবার গেছি কার্সিয়াংয়ে, আর একবার গেছি কলকাতায়, আর একবার গেছি বোধহয় শিলংয়ে।
0: আচ্ছা, তিনবার আপনি যোগদান করেছেন আপনি কর্মশালায়। আচ্ছা, আপনি তো এমনিতে বাংলা ছাড়াও নেপালিতেও লিখেন কবিতা?
1: হ্যাঁ, লিখি।
0: আপনার কবিতা কোথায় কোথায় বেরিয়েছে নেপালিতে?
1: নেপালিতে যেমন সবচেয়ে কাঠমান্ডুর যেটা আর কি, মধুবরকে বেরিয়েছে, তারপরে কান্তিপুর একটা পত্রিকা ওটাতে বেরিয়েছে, ওটা খুব নাম করা আর কি। মধুবর কোটা ঠিক আমাদের দেশের মতো, আমাদের বাংলার দেশ পত্রিকার মতো, আর ভারতের প্রায় সব পত্রিকাতেই বেরিয়েছে
0: নেপালি, মানে যেখান থেকে প্রকাশিত হয় আপনার কবিতা বেরোয়। এমনিতে আমাদের এ অঞ্চলে নেপালি সাহিত্য চর্চার গতি প্রকৃতি কেমন, মানে বরাক উপত্যকায়, মানে কোন ম্যাগাজিন কি বেরোয়, কোন মুখপত্র কি বেরোয়, কোন কাগজ কি, ছোট কাগজ কি বেরোয়?
1: এখানে একটা কয়েকটা সংখ্যা বেরিয়েছিল, এরপরে বন্ধ হয়ে গেছে
0: আর বেরোয়নি এখান থেকে। এমনিতে নেপালিতে কেউ লেখালেখি করে আপনি ছাড়া, মানে আর কেউ কি আছেন এই অঞ্চলে?
1: আছেন, কিছু প্রাথমিক পর্যায়ে আছেন আর কি।
0: আচ্ছা,
1: দু একজন আছেন, যেমন একজন আছেন প্রদীপ রায়, উনি লিখেন। আর তো আমার মোটামুটি কোনো মানে ইয়েতে হলে এখানে একজন আছেন ডম্বর বাহাদুর, ওরও অনেক কবিতা শুনি আর কি, উনিও লিখেন।
0: এদের কবিতা কি ম্যাগাজিনগুলোতে বেরোয় আপনার, মানে বাইরে যেগুলো আপনি যেগুলো?
1: বাইরে তো আমি দেখি, আমার চোখে পড়েনি এখন।
0: তো আপনি বাংলায় কবিতা লিখেন, আর কিছু কি লিখেন বাংলায় কবিতা ছাড়া?
1: গদ্য লিখেছি, খুব কম লিখেছি।
0: গদ্য কম লিখেন?
1: কম লিখি।
0: গল্প, ছোট গল্প লিখেন?
1: হ্যাঁ, গল্প লিখিনি।
0: আচ্ছা, আপনার তো কয়েকটা বই বেরিয়েছে কবিতা কাব্যগ্রন্থ, কটা বই বেরিয়েছে?
1: না, আমার আমার নিজস্ব কাব্যগ্রন্থ একটাই বেরিয়েছে, আর দুটো,
0: একটা তো মহুয়ার ট্রেন,
1: মহুয়ার ট্রেন, আর দুটো বোধহয় জমে গেছে, অনেকগুলো জমে গেছে, প্রায় ধরুন 130টার মতো জমে গেছে, আরো আরো আছে। হ্যাঁ, এটা বোধহয় দু একদিনের মধ্যে বার করবো আমি ভাবছি, দুটো বেরোবে বা একটাই বার বের করবো বড় করে।
0: বাংলা বাংলা কবিতা একটা সংকলন বেরোবে, কাব্য সংকলন। নেপালি থেকে অনুবাদ গ্রন্থ তো রয়েছে?
1: অনুবাদ গ্রন্থ রয়েছে।
0: কটা অনুবাদ গ্রন্থ আছে?
1: আমার সব মিলিয়ে এখন পর্যন্ত 13টা বেরিয়েছে
0: অনুবাদ।
1: অনুবাদ
0: এগুলো সবই নেপালি থেকে বাংলায় অনুবাদ?
1: নেপালি থেকে বাংলা, বাংলা থেকে নেপালি।
0: আচ্ছা, বাংলা থেকে নেপালিও আছে? আচ্ছা, বাংলা থেকে নেপালি যেটা করলেন, কাদের কবিতা, মানে এই অঞ্চলে বরাক উপত্যকার কবিদের কবিতা?
1: আমি যেটুকুলো বাংলা থেকে যেটা নেপালিতে করেছি সেটা তো মানে বই সাহিত্য একাডেমি করিয়েছে আমাকে দিয়ে, আর ওখানে তো নিজের ইচ্ছা মতো করা যায় না, ওরা মানে সিলেকশন করে দেন কার।
0: ও আচ্ছা আচ্ছা, সাহিত্য একাডেমি বেরিয়েছে, সাহিত্য একাডেমি বেরিয়েছে। আচ্ছা, ওরা দেন, আপনি ওটার অনুবাদ করেছেন?
1: ওটার করি।
0: এছাড়া সাহিত্য একাডেমি ছাড়া এই অঞ্চলের কবিতা কি অনুবাদ করেছেন, মানে বাঙালি কবিদের কবিতার নেপালিতে অনুবাদ?
1: নেপালি পত্রিকা করেছে, আমরাও ধ্বনিতে করেছি।
0: কোন কোন কবি
1: করেছি? তপোধর ভট্টাচার্যের করেছি, বিজিৎ কুমার ভট্টাচার্যের করেছি, বরেণ সিনহার করেছি।
0: আচ্ছা আচ্ছা, শক্তিবোধ ব্রহ্মচারী করেছেন না?
1: হ্যাঁ, শক্তিবোধ ব্রহ্মচারী করেছি, দিব্যেন্দু ভট্টের করেছি।
0: আচ্ছা, এগুলো মানে নেপালিতে বেরিয়েছে, বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন কাগজে বেরিয়েছে,
1: বেরিয়েছে।
0: আচ্ছা, আপনার একটা দিক আছে যেটা হচ্ছে আপনি এখন আর তেমন ভাবে করেন না নাটক, আপনি তৃতীয় ধারার নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, সম্ভবত গোত্রহীন বলে একটা দল ছিল, তৃতীয় ধারার নাটকের দল হাইলাকান্দি, এটার সঙ্গে আপনি যুক্ত ছিলেন। বাদল সরকারের মিছিলটা বোধহয় আপনি ছিলেন, তো এটার সঙ্গে কিভাবে যুক্ত হলেন আপনি এক সময়?
1: এটা ওয়ার্কশপ হয়েছিল, তখন আমার খুব ইচ্ছা হলো আমি নাটক মানে করতে শিখবো। ওয়ার্কশপে আমি গেছি, যাওয়ার পরে এক সপ্তাহ ছিল, এরপরে ওয়ার্কশপ থেকে ওই করতে করতে একটা ওই মিছিলে আমি করলাম আর কি।
0: আপনি ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন?
1: আপনি যোগ দিয়েছিলেন।
0: এই অশোক মানে কে এসেছিলেন ওয়ার্কশপে?
1: বাদল সরকার এসেছিলেন।
0: আচ্ছা, বাদল সরকার এসেছিলেন, বিশ্ববিখ্যাত নাটকের লোক বাদল সরকার, সেটা আপনার কম সৌভাগ্যের ব্যাপার না, এটা বিরাট সৌভাগ্য। তো একটাই নাটক আপনি কি একটাই নাটক করলেন এখানে? গোত্রহীনের পর হাইলাকান্দিতে তেমন আর নাটকের দল আর তেমন ভাবে গড়ে ওঠেনি, ইদানিং তরুণ প্রজন্মের দুজন কয়েকজন মিলেছে নাটক করেছে,
1: নাকি ভালো করছে,
0: একটা নাটক করেছে এখানে,
1: আমার ভাতিজি মানে মানে ও অংশ নিয়েছে, খুব ভালো ছেলেটা।
0: তো হাইলাকান্দি অনেকদিন পর, অনেক বছর পর একটা নাটকের টিম
1: হয়েছে,
0: আপনারা সেই সময় করেছিলেন আর তেমন ভাবে নাটকের দল গড়ে ওঠেনি, তো আপনি এই বয়সে এখন যেহেতু অবসর নিয়েছেন, এটা নিয়ে কিছু কি ভাবছেন নাটকের ব্যাপারটা নিয়ে কিছু?
1: যদি কোনো দল টল হয়, যদি আমাকে যদি ডাকা যায় নিশ্চয়ই যাব।
0: যেহেতু হাইলাকান্দি তরুণ প্রজন্মের কয়েকজন মিলেছেন এবং নাটকের একটা কিছু করার চেষ্টা করছেন, এটা একটা ভালো লক্ষণ মনে হচ্ছে আমাদের। তো আপনি অবসর নিয়েছেন সম্ভবত গত বছর?
1: গত বছর নিয়েছি।
0: আচ্ছা, তো এই অবসর জীবনটা কিভাবে যাপন করছেন এখন?
1: ওই চাকরি যখন 18 বছর আর কি, তখন আমি ভেবে আসছি যে আমি 18 বছরে আমি রিটায়ার করবো আর কি, অবসর নেব।

0: তারপরে চাকরিটা আরো 2 বছর বাড়লো, আর ওই 2 বছর বাড়ার পরে 2 বছরটা আমার এত খারাপ লেগেছে, চাকরি করতে মোটেই ভালো লাগেনি আর কি, আমার একদম ভালো নেই। তখন মনে হয় যে একটা আগুনের মধ্যে দিয়ে আমি হাঁটছি আর কি। 2 বছরের আমার অভিজ্ঞতা একেবারে মানে ভালোভাবে কাজও করতে পারিনি আর ভালো লাগে, অনেক কষ্টে আমি 2 বছর আমি কাটিয়েছি। এরপরে চাকরির অবসর নেওয়ার পরে আর কি এখন মনে হয় আমি মানে মুক্ত হয়ে গেছি আর কি, এখন মানে আবার যোগান হয়ে গেছে মনে হয়।
1: আচ্ছা, তো এখন আবার মানে লেখালেখির ইয়েটা আপনার একটু বেড়েছে?
0: এখন আর খুব ভালো লাগছে আমার।
1: আচ্ছা আচ্ছা, তো এখন কি লিখছেন, কিছু লিখছেন এবং পড়ছেন?
0: হ্যাঁ, লেখা মোটামুটি আছে, আমার মানে এই কয়েকদিন ধরে আর কি 10-15 দিন ধরে খুব পড়াশোনা করছে আর কি।
1: আচ্ছা, কি ধরনের পড়াশোনা করছেন এখন?
0: ওই আছে আর কি, ওই কবিতা বিষয়ক কিছু কবির কবিতা, আর আমাকে ওই যে একজনের সঙ্গে আমার পরিচয় আছে আর কি, দলিত সাহিত্য, হিন্দি দলিত সাহিত্য, তো উনি মানে খুব ভালো লেখক, আর দলিত সাহিত্য একটা পত্রিকা বেরোয় ওর সম্পাদক, উনি আমাকে বেশ কয়েকটা বই পাঠিয়েছেন আমার নাম শুনে, আর উনি বলেছেন কি বাংলায় এগুলো অনুবাদ করে দেওয়ার জন্য যাতে প্রচার হয় আর কি। খালি ওনার না, আরো কয়েকটা বই পাঠিয়েছেন, ওগুলো পড়ছি আর খুব ভালো লাগছে আমার।
1: যে নিবৃত্ত যে সময়টা পান, সেই সময়ে কি করেন, কি কি নাটক দেখেন, টিভি দেখেন, গান শুনেন, কি করে কাটে আপনার সময়টা?
0: টিভিটা তো আমি দেখি না, আর আমি দেখতে গেলেও আমার তো টিভিটা আমার এখন দখল, আমার দখলে নেই আর কি।
1: আচ্ছা,
0: আমার বেদখল হয়ে গেছে আর ওটা দখল নিতেও চাই না আমি, এই টিভি থেকে সময় নষ্ট করে কি লাভ।

0: দেখো ডাকছে তোমায় বন্ধুরা আকাশ থেকে, টিভি দেখো না। দেখো ডাকছে তোমায় সবাই আকাশ থেকে, টিভি দেখো না।
1: আর এমনিতে গান শুনতে ভালো লাগে আপনার?
2: গানও ভালো লাগে।
1: কি ধরনের গান ভালো লাগে আপনার?
2: গান যেমন ধরুন ওই হিন্দিতে বলে যে গুড নাগমা নাকি নাগমা, ঠিক আমি বলতে পারবো না। যেমন ধরুন ওই যে এই মেরে প্যারে বেতন, এটা গান আছে।
1: আচ্ছা, মান্নাদের সেই গান,
2: মান্নাদের সেই
1: বিখ্যাত গান, বিখ্যাত গান।
2: তারপরে যেমন আছে ওই রাজিয়া সুলতানের, এটা আছে।

0: কোনো সময়ে কোনো ধরনের একাকিত্ব কি বোধ করেন?
1: একাকিত্ব তো প্রথম প্রথম তো বোধ করতাম, এখন আমি একাকিত্ব তো আমি বোধ হতে দেই না। আমি তো বই টই আছে আর লেখা আছে, বরং এখন সময় কম পাই আর কি।
0: আচ্ছা, সেই আপনার সৃজনশীল কাজ এবং এগুলো নিয়েই আপনি ব্যস্ত থাকেন, এমনি শরীরটাকে কিভাবে সুস্থ রাখছেন এই সময়ে? যেহেতু অবসর নিয়েছেন, এক বছর হয়েছে, এক বছর প্রায় হতে চললো, তো কিভাবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করছেন?
1: সুস্থ তো আমি তো দেখি যে আমার থেকে অনেক বয়স, 10 বছর 15 বছর যারা মানে বড়, তারাও তো কি আরামে তারা চলছেন হাঁটছেন, তো আমার তো বয়স তাদের চেয়ে অনেক কম। আমাদের বিজিতদের তো অনেক বয়স হলো, এতগুলো এতগুলো রোগ নিয়ে তিনি চলছেন, তবে আমার আমার তো এগুলো ভাবার কথা না, আমি ওগুলো ভাবি না। আমি
0: এমনিতে কোনো শরীরচর্চা কি করেন?
1: না, শরীরচর্চা করি না।
0: এমনিতে জীবনে কোনো না পাওয়ার ব্যথা কি আছে?
1: না, এগুলো ভাবি না আমি।
2: নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম এই অঞ্চলের একজন বিশিষ্ট কবি ও অনুবাদক ভক্ত সিং এর সুদীর্ঘ অভিজ্ঞতা, ঋদ্ধ বর্ণময় জীবনের নানান কথা, নানান অনুভূতি, তার সুস্থ আনন্দময় দীর্ঘ জীবন আমরা কামনা করি। আপনারাও সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর ভালো থাকুন। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, যথারীতি অনুষ্ঠান থেকে বিদায় নিতে হয়। তবে হ্যাঁ, যাবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ ও ভাষ্য রচনায় ছিলেন সুজিত দাস, উপস্থাপনা মনোজ দেব, সম্পাদনা অভিজিৎ নাথ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।

0: প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠান নানা রঙের দিন এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সে দোপহর সমাচার কে সাথ মে লভলিন নিগম। শুভেন্দু অধিকারী পশ্চিম বঙ্গাল মে ভাজপা কে পহলে মুখ্যমন্ত্রী বনে, উনকে সাথ পাঁচ ক্যাবিনেট মন্ত্রীও নে ভি শপথ লি। তামিলনাড় মে সরকার গঠন কো লেকর রাজনৈতিক গতিরোধ জারি, টিভিকে কো আব তক বহুমত নহি মিলা। রাষ্ট্রীয় বিধি সেবা প্রাধিকরণ বিবাদো কে সৌহার্দপূর্ণ সমাধান কে লিয়ে দেশভর মে রাষ্ট্রীয় লোক আদালত কা আয়োজন কর রহা হে। বিদেশ মন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর নে দ্বিপক্ষীয় সহযোগ কো মজবুত করনে কে লিয়ে ত্রিনিদাদ ও টোবাগো কে প্রধানমন্ত্রী সে মুলাকাত কি। আর জয়পুর মে আইপিএল ক্রিকেট মে আজ শাম রাজস্থান রয়্যালস কা মুকাবলা গুজরাত টাইটান্স সে হোগা। আব সমাচার বিস্তার সে। শুভেন্দু অধিকারী পশ্চিম বঙ্গাল কে মুখ্যমন্ত্রী বন গে হে। রাজ্য মে পহলি বার ভাজপা কি সরকার বনি হে। ভাজপা নে বিধানসভা চুনাও মে ঐতিহাসিক জিত দর্জ করতে হুয়ে তৃণমূল কংগ্রেস কে 15 সাল কে শাসন কা অন্ত কিয়া হে। কলকাতা কে ব্রিগেড পরেড গ্রাউন্ড মে রাজ্যপাল আর এন রবি নে শ্রী শুভেন্দু কো পদ আর গোপনীয়তা কি শপথ দিলাই। এক রিপোর্ট।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং সহিত দেশ কে কই মুখ্যমন্ত্রী কি মৌজুদগি মে শুভেন্দু অধিকারী নে পশ্চিম বঙ্গাল কে নয় মুখ্যমন্ত্রী আর রাজ্য কে পহলে বিজেপি মুখ্যমন্ত্রী কে রূপ মে শপথ লিয়া।
3: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
2: শপথ গ্রহণ কে প্রক্রিয়া কে অনুসার সবসে পহলে শুভেন্দু অধিকারী নে মুখ্যমন্ত্রী কে রূপ মে শপথ লি। উসকে বাদ এক এক কর মন্ত্রী কে রূপ মে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু আর নিশীথ প্রামাণিক নে শপথ লি। আকাশবাণী সমাচার কলকাতা সে কাশফিন নাহার।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে শপথ গ্রহণ সমারোহ মে ভাজপা কে শুরুয়াতি দিনো কে সবসে বরিষ্ঠ রাজ্য নেতাও মে সে এক 97 বর্ষীয় মক্খনলাল সরকার কা আশীর্বাদ লিয়া। প্রধানমন্ত্রী নে উনহে গলে লগায়া আর উনকে পায়ের ছুয়ে। মক্খনলাল সরকার ভারতীয় জনসংঘ কে সংস্থাপক শ্যামা প্রসাদ মুখার্জি কে সহযোগী থে। ইসে পহলে প্রধানমন্ত্রী নে ব্রিগেড গ্রাউন্ড পৌঁছনে সে পহলে এক রোড শো কিয়া। প্রধানমন্ত্রী নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কো বধাই দি হে। সোশ্যাল মিডিয়া পোস্ট মে শ্রী মোদী ने कहा कि श्री अधिकारी ने जनता से गहराई से जुड़े रहने और उनकी आकांक्षाओं को करीब से समझने वाले नेता के रूप में पहचान बनाई है। प्रधानमंत्री ने पांचों मंत्रियों को भी बधाई दी। उन्होंने कहा कि इन नेताओं ने जमीनी स्तर पर अथक परिश्रम किया है और जनता की सेवा की है। मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने कहा है कि डॉ श्यामा प्रसाद मुखर्जी के आदर्शों पर आधारित राजनीतिक दल को किसी प्रमाण की आवश्यकता नहीं होती। उन्होंने कहा कि जो लोग अब भी नतीजों पर चर्चा कर रहे हैं उन्हें विवेक से काम लेना चाहिए। उन्होंने कहा कि पश्चिम बंगाल में शिक्षा और संस्कृति

এতক্ষণ রূপমের শিল্পীদের পরিবেশনায় শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বটুক নন্দীর গিটার বাদন।

0: এতক্ষণ গিটারে শুনলেন লঘু সঙ্গীতের সুর, মাফ করবেন, গিটারে শুনলেন রবীন্দ্রসঙ্গীতের সুর, বাজিয়েছেন বটুক নন্দী। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা তিনটে।
1: প্রস্তুত হয় কার্যক্রম মন চাহে গীত।
2: মন চাহে গীত,
1: মন চাহে গীত,
2: মন চাহে গীত।

ये स्वर लता मंगेशकर का था और फिल्म का नाम था लैला मजनू।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। আজকের অধিবেশনের শুরুতেই শুনুন।

0: এবু আকাশবাণী শিলচর ক্রিপনি হামজৌমা আকাশমা খনারে সানজিনী ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডমৈপনি মিটার জাটাম বিশাটাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি গ্রাউডের জাজায় মাখনজাই কিলো হারজা ওডে এফ এম নির জাসে মাগনি পয়েন্ট মাকটাম মেগা হারজা দিনী সিনশ্রী বসেন মেপ দাইনি সাইনকনস্কু সাইকুলা সায়েন্সকু ইংরেজি মাইটেনি রিজিংনি মাইথাই খন্ড দিনী বাইশাকিনি সাইনকনমা দিনী বসাইনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাজাইবা ওদেবনি দিনী প্রোগ্রামা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মাইকাহি বনির জাপটাকে খালাইনা ওদে এখন তরলা সায়েন্সিনী গ্রাউজমা দোয়া খানা রবীন্দ্র সঙ্গীত রেজায়া বিশ্বজ্যোতি বর্মনি খুরাংহা
1: ডিমুসানি সৌমিন গুপ্ত উঠাই নির্ঝরের স্বপ্নভঙ্গ গজাউনি রুং সোনার তরি নৌকা সৌহাদি ক্রিমডু ক্রিমডু জলাংমা দীর্ঘা সৌজাং খামজন খামডু গ্রি খাদেমা বুফ্রি বি বুফ্রি বি রুংকু রুংকু মাই রাহি রাখু জামখা দিবু গোফাও দিলাম দিরাও দিফ্রা দিয়া ফালমা রাদুসি রাদুসি মাই সফি কজলাংমা খ্লেপসি মামং হাদামসা আং সৌজাং সারসিং গিদিং দিগেরেম মলাও মলাও জাবাজাং ওজংনার নুহাদু বুফং সেংক্লিম সিমপ্রাদু নলাই গিভিম হাদি ক্লিপ জৌয়ী ফরং বিলিহা এজংনার হাদামসা আং সৌজাং বহা রজাথাই রজাহি রুং জৌহি সুরে ফাইদুই জংনারকে নাহি নুহি দমৈ জৌদু মিঠিদু বখে বারলাম মাহি থংলাদু মূ শিগদে নাইহায়া লাম মাইয়া দিলাম বুথু গুব্রু গ্লাইডু নারগনিখে নাহি নুহি দমৈ জৌদু মিঠিদু বখে হই নিংথংদু ব্রাহা সুমুরা জিহা ফিনসি মামং জৌফফে দিদং দীরগুমহা ব্রাহা থংমা থংলা মিজিং বালাইলাই রিমা শ্রেণী রিলা খাজা বালাইলাই লং মামং নিং লংফহাটি পুং শিমিনিহি আনে গজৌনি মাই বীরগুহা পাই বিশি লামা উলাই লালা রুং গফাউ সি আরো দংখো আর গিরিখা দীখা গাবলাই সি দোহা সুশি দীরগুহা সুমু বিশি লাখা গ্রহি রিটারকা দংবা সি বাংবা সি পেশে পেশেপ ক্লাহি আংকে লংদি দুহাদে খাদুয়া ক্লাহি থানেগিরি থানেগিরি রুং এবোলা কাশে সেটি আনি নিং গজৌনি মাইজাং গাবলাহি কুকাঠি স্রাও নৌকা সও খনদিংহি দাউ দুহাদি বাইদিংহি গ্লাহি থলাখাং খুংজা দিবু দীরগুং দংহাবাসি লংথল লাখা গজৌনি দুং ডিমুসানি সৌমিন গুপ্ত উঠাই নির্ঝরের স্বপ্নভঙ্গ দিনিয়ে বুফরংহা সেঞ্জালি মেদেহি হাফসিং কাহাং বিশিং মেদেহি হাফসিং কা গুহাকো রান্দারহা দাউ ফরংনি বিরেলি মিঠিয়া সুমুনি এলাই বসেন লাহি সুমহি বাইচে কাহাং সুমহি বাইচে কাহাং হৈ গুদুখু গুদুখাদি হৈ খামুনি নাংজৌমা খামুনি আবেগ দেংফুয়া গাসুহি খাসুহি থের থের খ্লাহি মাখুদু হাজিকথাই বুফ্রিপ বুফ্রিপ গ্রাইদু লংথাই দুখুহি দুখুহি বুকুদি দি হাইরিং দু হংদু রাউফ্রা রাউহি এরাহা ওরাহা গিবিল্লাই জাবাহি গুরদিংহি গুরদিংহি খাইবাই বিদবাই নাইহন নাইহাবা বাজিহা নুবা মাইয়া বরাহা জেবখুনি দেরগাকলাই সুমুনি মদাই লংথাইলে এলাই সারসিং গিদিং বুনি খাজম খাটাই শাশুরিখা শাশুরি খাটাই দাং দিদিনী খামুনি দাংথাই দিলামনি বসাও বাইকুরি দিলাম দয়াবা বসাও দফিন দসলাম খা কুটুকু কুটুখা ঠিকালা

0: সুমুখ আন্দার সুমুখ লংথেলা বাইটলিমি নাংজৌসং নাংজৌকা ঠিকালা ফিরতিহা দংবাকো সুমুখ খিনলেলা আংলু লংনং খাসৌমা দিলাম আং দফ্রু নাং লংথেমা জেবকো আং ফিরতি খুংলাং দাউনাং রেজাবি খাদিং খাদিং গেবলাই যাই খনাই সুবুধি খিম খনকুহি জেংলং মান্দেলাই গ্রাং পুয়াধি সাইনি জদানহা মিনিমা শেখলাইদিনাং খামুকে লুপাহি হাজিক্রো নিপ্রাং হাজিক্রোহা খাইনাং হাজিকথাই নিপ্রাং হাজিকথিয়ার গুনাং মিনিমহি গ্লাক গ্লাক রজাফি খাজা খাজা ইউফা ক্রহ ক্রব নাং এলাই গ্রাউ দং এলাই রজাফথাই দং এলাই হাং দং আনি এলাই সুখ দং এলাই নাংজৌমা দং হাং জাহি দং ফলং বিলি সুমুনি মিঠিয়া সুমু জাকা দিনি সুমৌহিবাই জাকা হাং গজায়ন নিপ্রাং কনা বলাই জাদু রজাফ বাকেটি মালাং হুই সারসিং গিদিং আনি জেবকু এবু সুমুনি দফরু দফরু দফরু হালংক দসলাম দলাং হুই তিনি সুমু রজাবথাই রজাবখা দাউরিলি সফেকে সাইন সাইনজালি
1: রবীন্দ্রনি থাইরিলি খনালাইকা গেদেমা বিশ্বজ্যোতি বর্মনি খুরাংহা আকাশবাণী শিলচর দোয়াখান নাং রবীন্দ্র সঙ্গীত রজায়া পঙ্কজ নাথনি খুরাংহা

0: দোয়াফিন রবীন্দ্র ঠাইরের লিখনা লাইব না বিশ্বজ্যোতি বর্মন নিকুরাংহা।
1: ভারত তীর্থ হুই খানি সুমাঙ্কুরি কেরে হিটিনি পুণ্য তীর্থহা এব ভারত নি শুভঙ্গের ইউনি দিমলাং দীর্ঘুমা এরা সংহি ইয়াউগং নি প্লাউহি ক্লিম ডুমার সিমডাইকে খাওয়ার ঘাটে যাং খাজাইং খাজাই বিষং বিডুবকে খাম বৈরা খামহি এবু হাজিউমা ডিবু জফিলু দিহি এবু হাফলাইউমা ফিরথিমা গঠারকে নাইলাই নাইলাই রাহা এবু ভারতনি শুভঙ্গে ইউনি দিমলাং দীরগুহা মিঠিয়া সাহসিব লংজ ঈশ্বরে যাঙ্গ শুভং বিশিনী দিলাম প্রায়ুং প্রাহি বুড়ানি সিং দবুহি সমুদিহা সরসিং গমাকা এরাহা আর্য এরাহা অনার্য এরাহা দ্রাবির চীন সঘুন দল পাঠান মুগল সখুং সিহা মিলিস মাই মিলিকা সাইঞ্জরোহাদিনী খুরুখা দীর্গামা ওরানি সিং কৃপ্য লাবুটু ইউসান দিমা ইউফানাং খনখুনাং সুমাইনাং সুমাইরিনাং থাংফিন থাংফিন গ্লাউ এব ভারতনি শুভঙ্গেউনি দিমলাং দীর্ঘুহা জবায়ুং বাহি দেরজা ব্রজাভি হাউগিবির হবলাহি হিমলাহি হাজিং খংমা গাফলাহি হাজিগুংমা ফাইবা শ্রেজাউ দাউহি আনিনিং বিসিংহা টংবা সিটিখ্রি বসি সৌশিবনিয়া নিহা গজাইন আনিনিং বিঠি দেনহা টংবা সে কুরাংহা বনিনিং বিরিলির জিং হুই বিনিউমা ব্রিং ব্রিং ব্রিং রেগে জখি গজাইন টংয়েরাও ডুব খরং খেরুসিনাং ফাইনাং বসিব শঙ্খন সংসময়নাং এরাহা এবু ভারতনি শুভঙ্গেউনি দিমলাং দীরগুহা এরা সেনশিত থাউজুরা গিরিশি গেডি অমকার থাইয়ুং খা বিরেলিহা মন্ত্র মাসিনী নাংলি বাজবায়ুং তপস্যা বলজাং মাসিনী ওয়াইহুরহা আহুতি রিহি গবাংখে শেখাও জামখা মশা কুখা খামায়ুং মাসিখে ব সাধনানী ব আরাধনানী যজ্ঞ বখুনি খুরুদং দেরগা কৃপ্য নাংমা খাসমাইমা করকংলাহি রাহা এব ভারতনি শুভঙ্গেউনি দিমলাং দীরগুহা বহুম ওয়াইখরহা খামক্রিপখাটিনী নাইহা রুখুনি ওয়াইসলাই বিঠি নাংমা বখে সৈমা মরমুহা খামরিমা বাক্য হাবো টংবাসিঠি এবু দুখুবা বাদি খাহানি খনাদি মাসিনী লংথাই লাজি খঞ্জি খ্রিপ দেঠার দেঠার দে অপমান গজাইন থাংথারথিং দে শৈশফুয়া সাতাই জামসো জামহি হাজাই ফেনাং বিশি গেদেউং হাং নৌকা শ্রিং শ্রিংদু মামা সমাউদু গেদেমা নথিফা এব ভারতনি শুভং গেদেউংনি দিমলাং দীরগুহা ফাই দি আর্য ফাই অনার্য হিন্দু তুরুকশা ফাই ফাই দিনিনিং ইংরেজ ফাই ফাই খ্রিস্টান শাহ ফাই বামিন খাঠার জাহি ইয়াউরিম খ্রিপনি ফাই দি হুই পতীত জামসো জামথিং অপমান টংবাসিনি মামানি অভিষেকা ফাই ফাই ফ্রাহি মুগটুকা হাম টংকুটি গবলাইয়াহি খ্রিপনি টফতে যাং গঠার জায়াবা নৌতীর্থুহা তিনি ভারতনি শুভঙ্গেউনি দিমলাং দীরগুহা। সিংটাই প্রশ্ন মোদাই নি আলাং আলাং খাইয়াবা দুধ যুগ যুগা খাদুয়া গিরিনি সংসার হা বসি ঠিলাংবা খোমাকলাই ক্রিপকে ঠিলাংবা খাসৌলাই খানিসিং খা।

0: খাইটি সুজামলাই ক্লিমজগ নিয়েবা বসি ওয়ানসুজগ নিয়েবা বসি ঠিকাবু বাইজি নদী রুহা দিনি সাইন হামিয়াহা ফিনহাডু বসিকে ঠায়াইয়াবা ক্লিমঠে যাং আংলা নুখাটি হিংসা মিঠিম জামাই সিঠাই হর মৌজরিম হা খামাখা জিরুমা মাইয়াখে আংলা নুখাটি প্রতিকার গিরিনী রঠনী অপরাধ যাং বিচারনি খেনসুঠাই ফ্রিক ফ্রিক গ্রাডু সওজাং আংলা নুখাটি ডেকুসগাং আনসা খাইকিবির খাইগমাং বাহি বিশি খা দুকুজাং ঠিলাডু লংটাইহা বক্রদ্রুহি খুরাঙানি গুফুংহিদিনী সুফিন রেজাবঠাই কমাংহি ওমা বিশানি হালংখ খামাখা আনিবা ফিরথিমাকে সমিন হামিয়ানি ক্লাহা বহাসিনীকে শিঙ্কু লাভা মুদি ঠেজাং সুরেরাও বারহানিনি বিষ হাবৃটু স্টাইটু নিনি ওয়াইজনালিকে নিংলা বসিকে খুমাক লাইকাঠি নিংলা খাসৌকাঠি বসিকে
1: রবীন্দ্র টাইরেলি খালাইয়া বিশ্বজ্যোতি বর্মনী কুরংহা আকাশবাণী শিলচর দোহারো টাইসি রবীন্দ্র সঙ্গীত খালাইনগু পঙ্কজ নাথনী কুরংহা

রবীন্দ্র সঙ্গীত খনালাইয়া পঙ্কজ নাটনি কুরাংহা আকাশবাণী শিলচর দোয়াখানা নাং রেজাবটাই রেজাই আর অনুদীর ব্রহ্মনি কুরাংহা।

0: আকাশবাণী
1: নি বিশাবরী মাইটাইজি মাইটাই সবাক মাইপাহি আকাশবাণী শিলচর কেন্দ্র হাডিনি রবীন্দ্রনাথ ঠাকুর হাজি বাবুসংকে কবি প্রণাম মাইপাই স্পেশাল প্রোগ্রাম সালাইবা শিলচর ওমেন কলেজ নি অডিটোরিয়াম হাডিনি ঘন্টা জিসি হা স্পেশাল প্রোগ্রাম রবীন্দ্র নি ঠাকুরকে মাইপাহি রেজাবটাই সুদীপ্তা ভট্টাচার্য ওডে পঙ্কজ কুমার নাথ রেজাব্বা দিনী বৈশাখী সাইনকনমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাজে বাবু সাইনকে মাইপাহি কলংমা হাফাইনি গিবিন গিবিন হাফাইহা গিবিন গিবিন খুশি হাবানি দারা জাই বাবু সাইনকে মানিলাইবা কলংমা হাফাইনি মাকতাম জেলাহা গিবিন গিবিন কালচারের অর্গানাইজেশন ওদেহ ফরিকবুটুনি দারাজাং কবিগুরুনি সাউকলিহা মালা গাইন্দ্রিবা নাইজুহা হিমরেন হিমবা রবীন্দ্রনাথ ঠাকুরনি রেজাবটাই বাইবা লুবা ওদেহ সাইনলাইবা এদেবাসিনী দারাজাং গিবিন গিবিন খুশি হাবা আজাওবা তিহি গ্রাউজমা মাইবা সেবানিফ্রং পারমিশন মাইয়াবা ওদেহে দায়স্কুট গ্রিয়াবা পরিকবুটুহা ক্লাস নাইননি ফরিয়াবা ফরি আঞ্চারওনি বুমুকে রেজিস্ট্রেশন ক্লাইয়া মানে সেবা বুটনি ডাইরেক্টর অর্ডার জারি ক্লাইবা এলিয়াবা পরিকবুটুহা পরি আঞ্চারওনি বুমু রেজিস্ট্রেশন ক্লাইবানি আখনা সরকারি ওদেহে প্রভিন্সিয়ালাইজ যায়াবা পরিকবুটুহা ব্লাম হামিয়া গ্লাইবা তিহি অর্ডার হা সাইনটিবা ওডিবনিক্লাহি রাজিনি পরিকবুটুনি এস আই নি দারাজাং সরকারি ওদে প্রভিন্সিয়ালাইজেশন যায়াবা পরিকবুটুনি পদহ জাগ্রাহানিহা এব সানিটাইকে রিহাবা শ্রীভূমি জেলানি এলারি গুলি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ কলেজ নি দারাজাং হিউম্যান সোশিয়ালিস্ট ওদেহে এনভায়রনমেন্ট নি অ্যাওয়ারনেস কে গ্রাউজমা রিরিমানে মিয়াহা ওয়ার্ল্ড রেডক্রস পেশাইন মানিলাইবা এবং বিবলিকে মাইপাহি কলেজনি সিগাংহা গৌরিমানি অভিযান মানিলাইবা ওদে কুইজ কম্পিটিশন বো সালাইবা রাজিহা ফাইগিনি বা অগস্টনি সাইনগিনিফ্রাম হাবা থাকনি জাং সেন্সাস গ্রাউডে সুবুং সানসুমানে রিজিং জাং বিশাবরি মা সুবুং সাইনসয়াবা অফিসারকে এপয়েন্ট লাইবা অগস্টনি সাইনজিগিনিফ্রাং সেন্সাস অফিসার রাও ন ন হা থাংদারা সুবুং সাইনসং নাংনে এবং খুশি হাবা হা সেপ্টেম্বর নে সাইনজি জিরা সসি সলিনাং দেশনি গিবিন গিবিন হাটানি হা সুবুং সাইনসভানি খুশি হাবা জেন কাবু বিধানসভা ইলেকশন নিকলাই আসামমা এব খুশি হাবা জেন পুয়াহি থাকবা টিহি নারিবা এনএফ রেলওয়ে নি রেলওয়ে ফোর্স নি দারাজাং প্যাসেঞ্জার ও সিকিউরিটি নিকলাহি আইন বাইক লাইয়াবা খুশি হাবাকে গাছমা নিকলাহি নাইসদু এনএফ রেলওয়ে নেগ্রাও জমা খারিবা আর পি এফ সালাইয়াবা সলিয়াবা বডাইনহা গিবিন গিবিন খুশি হাবানি দারাজাং রিজিং টাম বিশাবরি কেস মাসে দার্স লাইবা উদে আইন বাইক লাইয়াবা খুশি হাবা হাটিশন জয়াবা রিজিং টাম থেনে বাংডো হে ক্রিমিনাল নি বিষহ আইন মাফি খুশি হাবা আজাও খানে এবকে গারিব রিজিংসি বিশাটাম জি টিটেনে বাংডোহি টিকেট লাই এবার প্যাসেঞ্জার ও কে সাইকুদাদা লাগজি বেসেন ট্রেনে এব বাংডোহি জরিমানা লাভাটিহি নারিবা গ্রাউজমা ফুরিবা দিনে এরানু জামকা আকাশবাণী শিলচর যিনি ডাকানি আইটি বাড়ি বিষয় না সিগাং তো আঞ্চারও নিকুরানটাই ওদেহে হাকজেরা বুটু নিকুরং হার জাবটাইনি প্রোগ্রাম জাবকুরংসি ওদে হন্তলা নালেলেনু সাইনচিনি গ্রাউজমা ক্রিপনি হামজমা কাশমা নারিফিনি সাইনচিনি জিনি ডিমাসা প্রোগ্রাম বেড়ানু সিজামগার দু চুটাই

0: ডিমাস অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজিতে সংবাদ।
1: This is Akashwani, the news read by Valsa Williams. BJP leader Shubhendu Adhikari took oath as the Chief Minister of West Bengal today, heading the first

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। বাংলা ছবির গান শুনতে পাবেন সন্ধে 6:15। রাত 7:15 ও 8:20 শুনবেন হিন্দি ছবির গান। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি এম আর গৌতমের কণ্ঠে রাত 8:30। সন্ধে 6:45 শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে বিভিন্ন রকম রোগ এ নিয়ে বলবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অপূর্ব নাথ। শ্যামাসঙ্গীতের শিল্পী মেঘরাজ চক্রবর্তী রাত 8:00। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক গৃহপ্রবেশ। অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনতে পাবেন রাত 10:00। তো এতক্ষণ আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি আপনারা শুনলেন। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।

আগামীকাল অর্থাৎ 10ই মে 2026 ইংরেজি রবিবার অমৃতবাণী শুনতে পাবেন সকাল 6টা বেজে 5 মিনিটে। সকাল 6টা 10 মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30। সকাল 6টা বেজে 35 মিনিটে শুনবেন লোকগীতি নিতাই চাঁদ দাসের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7টা 5 মিনিটে। সকাল 7টা 20 মিনিটে দেশ বন্দনা। পূর্বাদামের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সকাল 7টা 40 মিনিট ও দুপুর 1টায়। সকাল 8টা বেজে 40 মিনিটে শুনবেন নজরুল গীতি মহাশ্বেতা চৌধুরীর পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8টা বেজে 50 মিনিট ও বেলা 12টা 30 মিনিটে। সকাল 9টায় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ভারতী বৈশাম্পায়নের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টা বেজে 30 মিনিটে শুনবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি বাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানারঙের দিন শুনতে পাবেন বেলা 10টায়। এতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি কস্তুরী হোম চৌধুরীর সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10টা বেজে 30 মিনিট, বেলা 12টা ও রাত 7টা 15 মিনিটে। বেলা 11টায় শুনবেন শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান আমার কথা বেলা 11টা বেজে 30 মিনিটে। এতে নিজের কথা বলবেন পারমিতা দাশগুপ্ত। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি আলপনা দেব ও স্বপ্না মালাকারের পরিবেশনায়। দুপুর 1টা 15 মিনিটে শুনবেন আধুনিক গান মানস ভট্টাচার্যের কণ্ঠে। নাটক চাইছি তোমার বন্ধুত্ব দুপুর 1টা 40 মিনিটে, রচনা ইন্দ্রনীল দে। দুপুর 2টা 45 মিনিটে শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে স্বপ্নাদের গিটার বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5টা বেজে 5 মিনিটে, ডিমা সংস্থান যথারীতি বিকেল 5টা 35 মিনিটে। সন্ধ্যে 6টা 15 মিনিটে শুনবেন চা শ্রমিক ভাই বোনেদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা শুনতে পাবেন সন্ধ্যে 6টা বেজে 45 মিনিটে। এতে প্রথমে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন কৃষি বিশেষজ্ঞ আশিস তরুপাল। তারপর শুনবেন গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ।

আর এ নিয়ে বলবেন পশু চিকিৎসক ডাক্তার জিতেন্দ্র ভূঁইয়া। রাত 8টায় শুনবেন অনুষ্ঠান আহরণ। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুংরি পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। তো এতক্ষণ শ্রোতা বন্ধুরা, প্রথমে আজকের এবং তারপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি আপনারা শুনলেন। এই সঙ্গে শেষ হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন বাংলা ছবির গান। প্রথমে শুনবেন চলো পাল্টাই ছবির গান অনুপম রায়ের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনবেন কবিতা ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনবেন অনুরাগের ছোঁয়া ছবির গান, অমিত কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হলো আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।

0: निखार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরের প্রথমে আমরা শুনব একটি আলোচনা, বিভিন্ন রকম রোগ। আর এ নিয়ে আলোচনা করছেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অপূর্ব নাথ। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: বুকের সমস্যা সারা বছরই হতে পারে, সেটা শীতই হোক বা গ্রীষ্মই হোক বা বর্ষাই হোক, কারণ সর্দি, কাশি এবং তা থেকে আরো অনেকগুলো বড় রকমের রোগ হয়ে যাওয়া খুব সম্ভব। সাধারণত হাসপাতালে আমরা দেখে থাকি যে সমস্ত রোগীরা এসে থাকেন, তার মধ্যে 20-30% লোক কিন্তু এই শ্বাসকষ্ট বা বুকের রোগ নিয়ে এসে থাকেন। এবং তাছাড়া ধরুন মরশুমের শুরু, শীতের শুরু বা শীত চলে যাওয়ার সময়, হেমন্তের শুরু বা বর্ষার প্রারম্ভ, এ সমস্ত অবস্থাতেই আমরা প্রথমেই কি পাই, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, তা থেকে কিছুদিন ভোগার পর। এবং এগুলোকে যদি আমরা অবহেলা করে থাকি, ঠিক মতো চিকিৎসা না করে থাকি, তাহলে যে সমস্ত হয়ে থাকে, বুকে কাশি বসে যাওয়া এবং যেটা ডাক্তারের কাছে গেলেই ধরুন এক্সরে করতে হয়, দেখা গেল যে বুকের মধ্যে কফ জমে গেছে, আমরা বলে দিলাম ছোট বাচ্চা হলে তো বিপদ খুব বেশি, কারণ বলে দিলাম যে নিউমোনিয়া হয়ে গেছে। কোনো কোনো জায়গায় বলা হয় থাকে যে দুদিকে লাংস বা ফুসফুসি আপনার আক্রান্ত হয়ে গেছে বা ডাবল নিউমোনিয়া যেটা বুঝে থাকেন সাধারণত। এবং সেই নিউমোনিয়া একবার হয়ে গেলে কিন্তু বিপদটা অনেক বেশি হয়, কারণ তা থেকে ফুসফুস যথেষ্ট অসুস্থ হয়ে যায় এবং শরীরের কিছু কিছু জিনিস আছে যেগুলিকে ভালো করে তোলাটা খুবই কষ্টকর, এবং সেটা সঠিক সময়ে যদি সেটার সঠিক চিকিৎসা না, তাহলে বিপদটা বহুলাংশেই কঠিন হয়। যেমন ধরুন ফুসফুস ছাড়া, হার্ট ছাড়া যেমন লোক বাঁচতে পারে, এবং হার্টের যদি কিছু হয়ে থাকে তাহলে হার্টকে আবার ভালো করে তোলাটা বেশ কঠিন, কষ্টের ব্যাপার, বেশ অপক্ষ। ঠিক সেই রকম যদি লাংসকে একবার অসুস্থ হয়ে যায়, লাংসকে তো আর বদলানো যাবে না খুব সহজে, যদিও আজকাল বিদেশে চেষ্টা চরিত্র চলছে, কিন্তু তথাপি আমাদের দেশে যেটা সম্ভব। সুতরাং এই অবস্থাতেই যেটা সর্দি কাশি থেকে শুরু হয়, তাকে যদি আমরা অবহেলা না করি, বিশেষভাবে আমরা যদি আমরা পদক্ষেপটা নেই, তাহলে সেটা নিউমোনিয়া হোক, ব্রঙ্কাইটিস হোক, ব্রঙ্কেল অ্যাজমাই হোক বা ব্রঙ্কেকটেসিস হোক বা লাং হোক বা টিউবারকুলোসিস, যাই হোক, তাতে কি আমরা বাঁচতে পারি। সুতরাং প্রথম অবস্থায় এই যেটা শুরু হয় তাকে কাশি, জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা কিংবা কাশির সঙ্গে রক্তপাত, এইগুলি সম্বন্ধে দেখুন, সেটাই যেটা আমি যেটা বলছিলাম প্রথম থেকেই, যে সূত্রপাত কিন্তু সেই একই ব্যাপার, ঠান্ডা লাগলো, কাশি হলো, বুকে কফ জমে গেল, যেটা হ্যাঁ যেটা বলা হয় থাকে সাধারণত, অর্থাৎ কিনা ইনফেকশনটা পারসিস্টেন্ট হয়ে গেল, ক্রনিক হয়ে গেল, এবং সেই রোগটা যদি অনেক দিন মুখের মধ্যে থেকে যায় তাহলে লাংসটা অসুস্থ হয়, অন্য রোগ তাতে বাসা বাঁধে, টিউবারকুলোসিস হতে পারে বা নিউমোনিয়া হতে পারে। এবং সেই রোগের একটা লক্ষণ হচ্ছে বুকে জল জমে যাওয়া, অর্থাৎ বুকে জল জমে যাওয়াটা কিন্তু কোনো নির্দিষ্ট রোগ নয়, সেটা অন্য আরেকটা রোগের লক্ষণ। সেই যদি বুকে জল জমে যায় এবং সেই জলটাকে যদি আমরা ঠিক মতো সেটা বের করতে না পারি, অর্থাৎ কিনা যদি সেটাকে ঠিক মতো ট্রিটমেন্ট করতে না, তাহলে তা থেকে লাংসটা অসুস্থ হয়ে যায়, লাংসের পরিশোধন ক্ষমতা কমে যায়,

0: ফ্রান্সের যেটা দরকার অক্সিজেন আহরণের জন্য, যত তার
1: হ্যাঁ
0: খুলে যাওয়াটা বা তার
1: হ্যাঁ
0: প্রসারণ দরকার, সেই প্রসারণটা ঠিক না হওয়াতে অক্সিজেনটা ক্রমশই কম হতে থাকে, এবং যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে তা থেকে রুগী মৃত্যুবরণও করতে।
1: শূন্য
0: সুতরাং
1: অবস্থা।
0: এই অবস্থাতে যখন রুগী খুব সিরিয়াস হয়ে যায়, খুব বিশেষ মানে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যায়, তখন তাকে ইমার্জেন্সি বেসিসে হাসপাতালে ভর্তি করে বুকের জলটা বের করা হয়। এই
1: আচ্ছা,
0: সংক্ষেপে বুকে জল যা জমে যাওয়া ব্যাপারটা এই, এবং তারপর সেই জলের অ্যানালাইসিস করে তার যে রোগ হতে পারে সেই রোগের ঠিক মতো
1: চিকিৎসা।
0: চিকিৎসা। এই রোগীর রোগ শুরু হয় এই প্রথম একটা ঋতু ব্যাপারটা তো আছেই,
1: নিশ্চয়ই।
0: ঋতু তারতম্য, যেটা আবহাওয়া তারতম্যের ব্যাপারটা আছে। তাছাড়া যেটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় আমাদের এই সমস্ত জায়গায়, পলুশনের দরুন। পলুশন একটা খুব মারাত্মক ব্যাধ আমাদের, পলুশনের দরুন, এবং সেটা হচ্ছে এক্সটার্নাল পলিউশন বা আর্টিফিশিয়াল পলিউশন,
1: আচ্ছা,
0: আর একটা পলিউশন যেটা হয়ে থাকে সিগারেট স্মোক বা
1: নিশ্চয়ই।
0: ধূমপান। কাজে পলিউশনটা খুব মেজর ফ্যাক্টর, যা থেকেই ফুসফুসের সমস্ত কিছু না কিছু সূত্রপাত হয়ে থাকে। ক্যান্সার বা টিউবারকুলোসিস যাই বলুন না কেন, কর্কট রোগ, সেটাই কিন্তু এই ধূমপানের দ্বারাই বহুলাংশ
1: হ্যাঁ,
0: হয়ে থাকে। এবং ধূমপান যদি ঠিক মতো বন্ধ না করা যায় তাহলে ক্যান্সার হয়তো অনেক অনেকভাবেই আটকানো সম্ভব নয়। আজকাল তো সরকার সিগারেটের প্যাকেটে লিখে দিচ্ছেন এবং ছবি এঁকে দেওয়ারও এখন ব্যবস্থা হচ্ছে ধীরে
1: ব্যবস্থা
0: ধীরে।
1: হচ্ছে।
0: অর্থাৎ কিনা, এই যে পলুশন যেটা আমরা বলতে চাচ্ছিলাম, পলুশনটা যদি বন্ধ করা না যায় তাহলে চেস্ট ডিসিজেস বা বুকের যে
1: হ্যাঁ,
0: সমস্ত রোগ
1: সমস্যা।
0: তার হয়তো 70-80% শুধরানো যাবে না বা ভালো করা
1: নিশ্চয়ই।
0: যাবে না। পরামর্শ তো বটেই, এবং যতদূর পারা সম্ভব সেই প্রদূষণের হাত থেকে নিজেকে
1: নিজেকে
0: বাঁচিয়ে রাখা।
1: বাঁচিয়ে রাখা,
0: শহর
1: কিন্তু
0: অঞ্চলে
1: হ্যাঁ
0: ধুলোবালি তো কেউ ব্যক্তিগত কোনো কারণে হচ্ছে না,
1: হচ্ছে না।
0: সেটা যে কারণেই হয়ে
1: হ্যাঁ
0: থাকুক, তথাপি সেই ধুলোবালির আস্তরণে যাওয়ার আগে যদি আমরা কিছুটা প্রোটেকশন নিয়ে,
1: জি,
0: আজকাল কিছু বিশেষ ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে
1: বেরিয়েছে।
0: যেগুলি ধরুন আমাদের এখানে কোনো আসছে না কিংবা বেশ সাপেক্ষ, কিন্তু সাধারণভাবে আমাদের হাতের কাছে রুমাল রয়েছে, সেই
1: রয়েছে
0: রুমালটা নাকের মধ্যে দিয়ে
1: চাপা দিয়ে।
0: অথবা হ্যাঁ হাঁটতে পারি, তাতে অনেকটা পলুষণ বন্ধ, প্রদূষণ বন্ধ হতে পারে। কিংবা আমরা
1: নিশ্চয়ই।
0: যখন কথা বলি
1: হ্যাঁ
0: একে অন্যের সঙ্গে, তখন যদি আমরা সেই হাঁচি বা কাছি কাশি যদি রুমাল ব্যবহার করি, তা থেকেও অনেকটা মানে হ্যাঁ কম
1: হ্যাঁ
0: হতে পারে। অ্যালার্জি হয়ে থাকে সাধারণত, অ্যালার্জি হওয়ার জন্য কিছু অ্যালার্গেনের দরকার, কিছু বাহিরের জিনিসের দরকার। সেই অ্যালার্গেনটা কি, সেই অ্যালার্গেনটা ধরুন ফুলের রেণু থেকেও হতে পারে, বা পলুশন যেটা আমরা তো, কিংবা ঠান্ডা থেকেও হতে পারে, গরম থেকে হতে পারে, অথবা খাবার দাবার থেকেও হতে পারে। অর্থাৎ একটা অ্যালার্গেন থাকতে হবে, সেই অ্যালার্গেনটা যেটা বললাম ফুলের রেণু, যাদের কুকুর বেড়াল পালার খুব ইচ্ছে আছে,
1: নিশ্চয়ই
0: ঘর ঝাড়ফুঁড় করলে অনেক সময় সাংঘাতিক রকমের অ্যালার্জি হয়, সেই সমস্ত অ্যালার্গেন যদি শরীরের ভিতর প্রবেশ করে এবং সেগুলি শরীরের মধ্যে একটা রিয়াকশন করে, এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন যেটা হয়, এবং তাই কিছু ম্যানিফেস্টেশন হয়, যেমন মুখ ফুলে গেল, সারা গায়ে চুলকুনি শুরু হয়ে গেল, বড় বড় চাকার মতো সারাপ্ত থাকে, সেগুলি অনেক সময় আপনা থেকে চলে যায়, কোনো সময় চলে যায়,
1: চায়
0: এগুলি
1: না।
0: বসে থাকে, চুলকুলে সেগুলি ইনফেক্টেড হয়ে যায়,
1: আচ্ছা,
0: সারা গায়ে তখন ফুড়ার মতো হয়, দীর্ঘদিন থেকে সেগুলি থেকে যায়,
1: থেকে
0: সেটা এক
1: যায়।
0: ধরনের বহিঃপ্রকাশ। এছাড়া ধরুন নানা ধরনের ইন্টারনাল রোগ, যেমন আগের যেটা আমরা বলছিলাম যে নানা ধরনের চেস্ট ডিসিজ,
1: চেস্ট
0: এটাও নানা ধরনের অ্যালার্জিক চেস্ট ডিসিজ হতে
1: হতে
0: পারে,
1: পারে, হতে
0: যেটা
1: পারে।
0: খুব সাধারণভাবে যেটা রোগ আমরা দেখি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁফানি, অনেক ওষুধপত্র করে কিন্তু কমছে না। হায়দ্রাবাদে দূর দেশে গিয়ে মাছ টাচ অনেকে খাচ্ছেন,
1: খাচ্ছে
0: না না যা মানে যখন যা শুনতে পাচ্ছি তা খেলে যদি ভালো হয়ে যায়, তো কিছুতেই কাজ করছে না এবং
1: করছে না।
0: কাজ হয়ও না, সেটা থেকে যায় এবং সেটা সারা জীবনেরই সঙ্গী হয়ে থাকে। তবে আজকাল এটারও চিকিৎসা বেরিয়েছে,
1: নিশ্চয়ই।
0: সেই রোগেরও কিন্তু একটা মুখ্য কারণ হচ্ছে অ্যালার্জি। সেই
1: আচ্ছা,
0: অ্যালার্জি থেকে
1: হ্যাঁ,
0: ভিতরে শরীরে অনেক রকমের পরিবর্তন হয়ে যায় এবং তারপর চামড়া
1: বেরিয়ে
0: যে
1: আসে।
0: সমস্ত হয় সেটা হয়তো ভিতরের কোন রোগের একটা
1: বহিঃপ্রকাশ যেটা,
0: বহিঃপ্রকাশ বা সিমটম বা
1: সিম।
0: লক্ষণ উপসর্গ হতে পারে। তাছাড়া ধরুন
1: হ্যাঁ,
0: এক্সটার্নাল অ্যালার্জি যেগুলি আছে, যেগুলি ধরুন বাইরের তো অনেক ধরনের অ্যালার্জি আছে,
1: এলার্জি।
0: সেগুলি যদি গায়ে লেগে যায়, বাচ্চাদের বেশি হয়, খাটে শুয়ে রেখে মা চলে গেলেন, বাচ্চাকে একটা পিঁপড়ে কামড়ালো,
1: কামড়ালো,
0: কিন্তু তারপর সে দেখলেন যে সারা গাটা ফুলে গেছে,
1: হ্যাঁ,
0: অর্থাৎ সেই পিঁপড়ে কামড়া থেকে কিছু অ্যালার্জি অ্যালার্গেন বাচ্চার
1: চলে
0: শরীরে
1: এসছে।
0: ঢুকে গেল, এবং তা যদি ঠিক মতো ট্রিটমেন্ট করা না যায় তাতে অনেক রকমের চামড়া রোগ হতে পারে, ভিতরে রোগও হতে পারে,
1: আচ্ছা,
0: অনেক সময় বড় রকমের রোগও হয়ে যেতে পারে। কারণ
1: কিন্তু
0: অনেক সময়
1: হ্যাঁ,
0: অ্যালার্জি ধরুন অনেক সাংঘাতিক ভাবে হতে থাকে, যেটা কিনা আপনার ওই কিডনি এফেক্টেড করে দেয়,
1: নিশ্চয়ই।
0: যেটা এবং তা থেকে পেচ্ছাপ বন্ধ হয়ে যায় এবং লোক মারাও যেতে পারে। অনেকে খাবার দাবার থেকে হয়, কিছু কিছু খাবার আছে, মাছ, চিংড়ি মাছ বা
1: ওইগুলোতে,
0: ইলিশ
1: হ্যাঁ,
0: মাছ বা অনেক মাংস, ডিম, এই সমস্ত কিন্তু খুব মনে রাখতে হবে যেগুলি খেলে অ্যালার্জি হয় সেগুলো অবশ্যই

যেন বারণ থাকে সেই, কারণ সেই সমস্ত বস্তু জিনিসের ভিতরে সেই অ্যালার্গানটা থাকে যেটা শরীরে ঢুকে গিয়ে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেটা করে থাকে, সেটা অনেক সময় তো মারাত্মকই হতে পারে, তাতে চিকিৎসা করার কোনো সময়ই হয়তো পাওয়া নাও পাওয়া যেতে পারে ভয়ঙ্কর রূপে। সেরকম আমরা পেয়েছি যে ধরুন কিছু বস জিনিস খেয়েছেন সেটা করে এত সিভিয়ার রকমের অ্যানাফিল্যাকটিক শকের মতো হয়েছে যে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়ার সময়ের সেই সময়ের মধ্যেই হয়তো কোনো বিপদ ঘটে গেছে। যেটা আমি বললাম যে ধরুন প্রাথমিক অবস্থাতে হয়তো ফুলে যাওয়া, চাকা চাকা লাল হয়ে যাওয়া, সেটা ধরুন কিছুদিন থেকে গেলে সেটাতে সেকেন্ডারি ইনফেকশন যেটা বললাম বীজাণু জমে যায় গিয়ে অনেক রকমের চামড়া রোগ হয়ে গেল এবং তা সহজে ভালো হয় না, ক্রনিক স্কিন ডিজিজ হয়ে গেল তাও হতে পারে। দেখুন আমাদের তো ট্রপিক্যাল এরিয়া আমরা যেটা বলে থাকি আক্ষরিক করতে, যেটা আমাদের খুব গরম জায়গা, সেটা বর্ষই হোক বা ট্রপিক্যাল যে সমস্ত জায়গা আছে পৃথিবীর, সে সমস্ত জায়গায় জলের সমস্যাটা খুব বেশি এবং সেটা যেটা প্রদূষণ আপনি বললেন সেটা বন্যার দরুণই বেশি কিংবা অতিবৃষ্টির

0: সহজে ভালো হয় না, ক্রনিক স্কিন ডিজিজ হয়ে গেল, তাও হতে পারে,
1: হতে পারে।
0: দেখুন আমাদের তো ট্রপিক্যাল এরিয়া আমরা যেটা বলে থাকি আক্ষরিক অর্থে, যেটা আমাদের খুব গরম জায়গা, সেটা বর্ষই হোক বা ট্রপিক্যাল যে সমস্ত জায়গা আছে পৃথিবীর, সে সমস্ত জায়গায় জলের সমস্যাটা খুব বেশি, এবং সেটা যেটা প্রদূষণ আপনি বললেন সেটা বন্যার দরুণই বেশি, কিংবা অতিবৃষ্টির ফলে যখন নদী নালাগুলো টইটুম্বুর হয়ে যায় তখন আমাদের বাইরের জলের সঙ্গে এবং যেগুলি থাকে তো সেগুলি থেকে যে সমস্ত রোগ বিশেষভাবে পরিলক্ষিত হয়, যেটা আমরা বলছিলাম আগে, নানা ধরনের পেটের অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবিয়াসিস থেকে শুরু করে আন্ত্রিক রোগ, যেটা অনেক সময় বিশেষভাবে ধারণ করে এবং অনেক লোককে একসঙ্গে আক্রান্ত করে। কলেরা রোগ সেরকমের আজকাল দেখা যাচ্ছে না, কারণ ঔষধের দ্বারা বা ভ্যাকসিনের দ্বারা অনেকটাই প্রতিরোধ করা গেছে, কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিস বা আন্ত্রিক রোগ সেই রোগটা কিন্তু বিশেষভাবে দেখা যায়। তাছাড়া আছে টাইফয়েড রোগ, টাইফয়েডটাও জলবাহিত দ্বারা হয়ে থাকে। এবং যে রোগটা সম্বন্ধে আমাদের বিশেষভাবে সতর্ক হওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে জন্ডিস রোগ, ইনফেক্টিভ হেপাটাইটিস, এবং এই সময় যেটা শুরু হতে যাচ্ছে প্রায়, জল যখন জলের মধ্যে বীজাণুটা কোনো একজন অসুস্থ রোগের মলমূত্র থেকে, সাধারণত এভাবেই রোগটা বেরিয়ে যায়, মলমূত্র থেকে নির্গত যে সমস্ত ব্যাকটেরিয়া বা বেসিলাসগুলো যদি যে সমস্ত আধারে জল রাখা হয় বা নেওয়া হয় বা পুষ্করিণী বা কুয়ো, সেই জলগুলিতে যদি সেই বীজাণুগুলো চলে যায়, তাহলে সেই বীজাণু যখন বীজাণুযুক্ত জলটা যখন গ্রহণ করা হয় সঠিকভাবে না ফুটিয়ে বা সেটাকে স্টেরিলাইজ না করে, তখন সেই বীজাণুগুলো তো খাওয়ার জলের সঙ্গে সঙ্গে শরীরে চলে গেল এবং শরীরের ভিতরে সে বংশবিস্তার করে রোগটা ছড়িয়ে দিল। এখন যে জন্ডিসগুলো হচ্ছে, সেই জন্ডিসগুলো হচ্ছে এক ধরনের ভাইরাসের দ্বারা, এবং সেই ভাইরাসটা সাধারণত জলবাহিত রোগের দ্বারা হয়, জলের সঙ্গে মিশে গিয়ে হয়ে থাকে। এবং তাই আমরা বলছিলাম যে সাধারণত 95% যে রোগটা এই সময় হয়ে থাকে সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এবং অন্য সময় যে সমস্ত অন্য সময় হেপাটাইটিস এ হতে পারে, হয়তো তখন বেশিভাবে বা মহামারী রূপে বা বেশি লোককে একসঙ্গে আক্রান্ত করে না, কিন্তু সেই সময় হতে পারে না সেটা নয়, তবে বিশেষভাবে এই হেপাটাইটিস এটাও হতে এটাই হয়ে থাকে, কিন্তু অন্য যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটা হয়তো ধরুন আরো নানা ধরনের জন্ডিস যেগুলি হয় কোনো একটা বোধ হয় হতে পারে। ধরুন হেপাটাইটিস এ যে রোগটা হয়ে থাকে সেটা সেলফ লিমিটেড, মানে নিজে নিজেই অনেক সময় ভালো হয়ে যায়, অথবা ধরুন খুব ঔষধপত্রের দরকার হয় না, ঠিকমতো সুস্থতা বা সেবা যত্নের করলে সেটা ভালো হয়ে যায়। কিন্তু অন্য যে সমস্ত হেপাটাইটিস বি সি ই যে সমস্ত রোগ আছে সেগুলি কিন্তু সেরকমের, তার মধ্যে যারা বিশেষ করে যেটাকে আমরা একটু মনে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে হেপাটাইটিস বি ভাইরাস মারাত, কিংবা সেটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। হেপাটাইটিস বি ব্যাপারটা বা অন্য যেগুলি হেপাটাইটিস হয়ে থাকে, হেপাটাইটিস এটা হচ্ছে জলবাহিত, অন্য রোগগুলো সাধারণত জলবাহিত নয়, সেগুলির সোর্স আলাদা। অর্থাৎ যদি ধরুন অপরিশোধিত সিরিঞ্জের মাধ্যমে আজকাল অনেক সময় নেশা, যারা নেশা নিয়ে থাকে, কিংবা হসপিটালে বা ধরুন প্র্যাকটিসে যারা ডাক্তারি প্র্যাকটিস করে, তা ওনারা যদি একজনকে ইনজেকশন দেওয়ার পর বারবার ব্যবহার করেন, তাহলে যদি একজন অসুস্থ লোক থাকে তাহলে ইনজেকশনের মাধ্যমে সেই অসুস্থ লোকের শরীর থেকে বীজাণুটা সুস্থ লোকের শরীরে ট্রান্সফার করে দিলেন। তাছাড়া যে সমস্ত ক্ষেত্রে ব্লাড ডোনেশন হয়ে থাকে, ব্লাড ট্রান্সফিউশন হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে যদি অপরিশোধিত ব্লাড যদি ট্রান্সফিউজড হয়ে থাকে তাহলে তা থেকে জন্ডিস হতে পারে। দেখুন মেডিসিন বহির্বিভাগে সাধারণত যে সমস্ত রোগ এসে আসে এতদ অঞ্চলে, পেট খারাপের রোগ যেটা আমি বললাম, আর তাছাড়া নানা রকমের পেটের গ্যাস্ট্রাইটিস বা গ্যাসজনিত যেটা রোগ, আমাদের এখানে গ্যাস হয়ে গেছে বাড়িতে, সবার বাড়িতেই শোনা যায় গ্যাসে ভুগছি, এই মানে পেপটিক আলসার সিনড্রোম যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার, এই রোগেরই সংখ্যা আধিক্য বা সংখ্যা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তাছাড়া অনেক ধরনের লিভার ডিসিজ যেটা আমরা আলোচনা করলাম, বা বুকের চেস্ট ডিসিজ, এগুলি আজকাল বেশি করে দেখা যায়। ভাইরাস যেটা বার্ড ফ্লু যেটা হয়ে থাকে সেটাও ভাইরাস থেকে হয়ে থাকে, সোয়াইন ফ্লু যেটা আজকাল হচ্ছে সেটাও ভাইরাসের দ্বারা হচ্ছে। আসলে এগুলি বার্ড ফ্লুই বলুন আর সোয়াইন ফ্লুই বলুন, এগুলি হয়ে থাকে সাধারণত কিছু মিডিয়ার মাধ্যমে, কিছু অ্যানিমেল ইউজ হয়ে থাকে, যেমন বার্ড ফ্লুতে বার্ডস বিভিন্ন ধরনের পাখি, সেটা মুরগিও হতে পারে বা হাঁস, হ্যাঁ পায়রা, যে কোনো পাখি, যেগুলি সাধারণত পোষা হয়ে থাকে কিংবা

0: ব্যবসা গুলিকে ব্যবসা ভিত্তিক ব্যবহার করা হয়, সেই সমস্ত জিনিস এই জন্তুগুলির মধ্যেই সেই ভাইরাসগুলো বেশি করে চলে থাকে এবং তা থেকে ভাইরাসগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। সেটা সোয়াইন ফ্লুর ব্যাপারটাই, শুকর পালন যারা করে থাকে, শুকরের মাধ্যমে ভাইরাসগুলো যারা পালন করে থাকেন তাদের মধ্যে ছড়িয়ে যায়। অর্থাৎ কিনা প্রথমে সেই ভাইরাসগুলো বাতাসের মধ্যেই ছড়ায় এবং তা যখন নাসারন্ধ্রের ভিতর দিয়ে, সেটা হচ্ছে কি আমরা বলি এয়ারবোন ডিসিজ, অর্থাৎ বাতাসের মাধ্যমে নাসারন্ধ্রের ভিতর দিয়ে যখন প্রবেশ করে তখন তা থেকে সেই রোগগুলোর সিমটমস দেখা যায়। অর্থাৎ কিনা এই রোগগুলো সাধারণত ছড়িয়ে পড়ার জন্য কিছু মাধ্যমের দরকার এবং সেই মাধ্যমগুলো বার্ড ফ্লুতে পাখি এবং সোয়াইন ফ্লুতে শুকর, এবং তা থেকেই ভাইরাসটা সাধারণত তার সঙ্গে তারা বেশিভাবে অতপ্রতভাবে জড়িত। অর্থাৎ যে কারবার যারা করছেন এদেরকে নিয়ে তাদেরই অসুস্থতা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তাদের মধ্যে ছড়িয়ে যায় এবং উনার থেকে আরেকজন হিউম্যান বিংস বা মানুষের মধ্যে ছড়িয়ে যায়, সেভাবেই সেটা মহামারী আকার ধারণ করে, যেটা মেক্সিকো বলুন আর কানাডাই বলুন যেখানে বেশি করেই দেখা যাচ্ছে। তবে এটা নয় যে ডিম খেলে বার্ড ফ্লু হবে, মুরগি খেলে বার্ড ফ্লু হবে, শুয়োর খেলে সোয়াইন ফ্লু হবে, ঠিক এই ব্যাপারটা নয়। এখন ঠিক করে সিদ্ধ করে যদি খাওয়া যায় তবে তার মধ্যেও কিছুটা এখনো সঠিক আইসোলেশন করা যাচ্ছে, ধরা যাচ্ছে না যে মাংস থেকে সেটা হতে পারে কিনা, না তাই মুরগিগুলো নিধন করে হয়ে যায় মারা। অর্থাৎ কিনা সেই মিডিয়াকে আমরা যেটা বলছিলাম যে মাধ্যম, যেগুলাকে মাধ্যমগুলাকেই আমরা সরিয়ে ফেলি যার ফলে ভাইরাসের বাতাসে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দেখুন জ্বর তো কোনো নির্দিষ্ট রোগ নয়, অর্থাৎ জ্বর হচ্ছে গিয়ে কোনো রোগের লক্ষণ। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরুন আপনি যে সমস্ত ঔষধ ব্যবহারের কথা বললেন সেগুলির দিকে নজর দেওয়া উচিত নয়। জ্বর হলে কেন জ্বর হচ্ছে সেই ব্যাপারটাকে মাথায় রাখতে, সেটা গ্রাম হোক শহর হোক, এবং সেটাকে ধরা নিজেদের পক্ষে যারা ডাক্তার নন মেডিকেল ম্যান যারা, অসুবিধাজনক হয়ে থাকে। সুতরাং ডাক্তারের শরণাপন্ন হওয়াটা খুবই দরকার, কারণ কিছু কিছু রোগ আছে যে সমস্ত রোগের একমাত্র লক্ষণই হচ্ছে গিয়ে জ্বর, এবং সেই জ্বরটাকে যদি অবহেলা করা যায় তাহলে সেই রোগকেই পক্ষান্তরে পালন করা হলো এবং সেটা একই এমন একটি পর্যায়ে গিয়ে তারপর দাঁড়াবে যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা। কাজেই জ্বর হয়ে গেলে অবশ্যই যেন জ্বরটাকে যথেষ্ট সমীহ করা দরকার এবং ব্যবস্থা, যেটা আমরা আগে বলেছিলাম যে রোগটা সেলফ লিমিটেড মানে নিজে নিজে ভালো হয়ে যায়, অনেক অনেক সময় ভালো হয়ে যায়, আপনা থেকেই ভালো হয়। কবিরাজ বৈদ্য তখন লতা পাতার নিজের বাহাদুরিটা নিলেন এবং সেই ব্যাপারটা ছড়িয়ে গেল যে উনি কবিরাজ তো অমুক রোগীকে ভালো করে দিয়েছেন, জন্ডিস হয়েছিল, এগুলি কিন্তু সব বুজরুকি ব্যাপার। সাধারণত লিভার যকৃত বা লিভার হচ্ছে গিয়ে যে সমস্ত খাদ্য আমরা গ্রহণ করে থাকি সেগুলি সেগুলি লিভারের মধ্যে গিয়ে পরিশোধিত হয় বা যেগুলি আমরা পরিপাক হয় আমরা যেটা বললাম। কাজেই অসুস্থ লিভারকে তো আর খুব শক্ত জিনিস বাজাবুজি দেওয়া চলবে না, কাজেই সহজ পাচ্য জিনিস যেগুলি খেলে খুব সহজেই হজম হয়ে যায় সেই সমস্ত খাবার দাবার দিতে হবে, এবং বিশেষ করে গ্লুকোজ যেটা দরকার, গ্লুকোজ আমাদের শরীরকে যেটা বাঁচিয়ে রাখে, আমাদের সমস্ত খাবারই তো পরিশেষে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়, সুতরাং সেই গ্লুকোজ যেন খুব বেশি করে দেওয়া হয়।
1: এতক্ষণ কৃষক বন্ধুরা আমরা শুনলাম একটি আলোচনা, বিভিন্ন রকম রোগ, আর এ নিয়ে আলোচনা করলেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অপূর্ব নাথ। তো এবারে কৃষক বন্ধুরা আমরা সবাই জানি যে আজ 25শে বৈশাখ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী সব জায়গাতে পালন করা হলো বা হচ্ছে। তো তার জন্য আমরা এবারে শুনব রবীন্দ্রসঙ্গীত, প্রথমটি শুনব ইন্দ্রাণী সেনের কণ্ঠে, তার পরেরটি কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত, ইন্দ্রাণী সেন এবং কিশোর কুমারের কণ্ঠে। তো এবারে আমাদের আসরে আছে একখানি আধুনিক গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

এতক্ষণ একটি আধুনিক গান আমরা শুনলাম ভূপেন হাজারিকার কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, আজ আমাদের হাতে আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা, আকাশবাণী শিলচর। এবার শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন সরগম ছবির গান লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

এবার শুনবেন রাম তেরি গঙ্গা মাইলি ছবির গান লতা মঙ্গেশকর ও সহশিল্পীদের পরিবেশনায়।

0: এই গানটির সাথেই শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবার শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ। বাংলা সংবাদের পর শুনতে পাবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক এমআইআরপি ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র

0: ও শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং আইইউএমএল তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদভ অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএলও সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর

রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে, সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যারাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানাম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মনি দীপাদেব। আজকের বিশেষ বিশেষ খবর হল, 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা, আসামের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শাখায় পুরস্কার লাভ, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পরপর তৃতীয়বারের জন্য সরকার গঠনের ব্যাপক প্রস্তুতি অব্যাহত, আগামীকাল বিধায়িনী দলের নেতা নির্বাচন, বরাক উপত্যকার তিন জেলায় নানা কার্য

কর্মসূচির মাধ্যমে রবীন্দ্রনাথ রবীন্দ্র জয়ন্তী পালন এবং আগামী 5ই জুলাই আসাম লোকসেবা কমিশনের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা। এখন বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার সমূহ ঘোষণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তের 42টি পঞ্চায়েতকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। আসামের শোণিতপুর জেলার নিউ নপাম গ্রাম পঞ্চায়েত শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েতের নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত নিরন্তর বিকাশ পুরস্কার লাভ করেছে। একইভাবে নগাঁয়ের জুমারমুর গ্রাম পঞ্চায়েত স্বচ্ছ এবং সবুজ পঞ্চায়েতের সম্মান লাভ করেছে। ডিব্রুগড় জেলার হুগরিগ্রাম গ্রাম পঞ্চায়েত স্বনির্ভরশীল পরিকাঠামোতে জাতীয় পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছে। পশ্চিমবঙ্গের প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ ওই রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন ক্যাবিনেট মন্ত্রী আজ শপথ গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি তাদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। আজ শপথ গ্রহণ করা অন্য 5 জন ক্যাবিনেট মন্ত্রীরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আসাম থেকে বিজেপির প্রবীণ নেতা ড হিমন্ত বিশ্ব শর্মাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণস্থল ব্রিগেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রোড শোতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমযোগে বলেছেন যে শ্রী অধিকারী নিজেকে জনসাধারণের সঙ্গে সংযুক্ত নেতা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর সফল ভবিষ্যতের শুভকামনা জানিয়েছেন। এদিকে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পরপর তৃতীয়বারের জন্য সরকার গঠনের ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। আগামীকাল নতুন বিধায়িনী দলের নেতা নির্বাচন করার পর আগামী 12ই মে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে। এর জন্য খানাপাড়ার পশু চিকিৎসা খেলার মাঠে চূড়ান্ত প্রস্তুতি চলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী তথা কয়েকজন প্রবীণ বিজেপি নেতা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামীকাল বিজেপির নবনির্বাচিত বিধায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি উপস্থিত থেকে বিধায়িনী দলের নেতা নির্বাচিত করবেন। বিধায়িনী দলের বৈঠকে অংশগ্রহণ করার জন্য জেপি নাড্ডা এবং নায়াব সিং সাইনি ইতিমধ্যে গুয়াহাটি এসে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, খানাপাড়ায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি 1 লক্ষ লোক সমাবেত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার 11 বছর সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় বলেছে যে বিশেষ করে সমাজের দুর্বল এবং বঞ্চিত শ্রেণীর লোকেদের বহনক্ষম আর্থিক সুরক্ষা প্রদান করাই এই প্রকল্পসমূহের মূল লক্ষ্য। প্রকল্পগুলি সম্পর্কে নিজের মত প্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার অন্তর্ভুক্তির মাধ্যমে ন্যূনতম মূল্যে বীমা এবং পেনশন সুবিধা প্রদানের উদ্দেশ্যে জনসুরক্ষা প্রকল্প আরম্ভ করেছেন। অর্থমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনার অধীনে 27 কোটি অধিক, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীনে 58 কোটি এবং অটল পেনশন যোজনার অধীনে 9 কোটি লোক নাম পঞ্জীয়ন করেছেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনার অধীনে 10,70,000-এরও অধিক পরিবারের 21,500 কোটি টাকার দাবি ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। দেশের বিভিন্ন স্থানে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী আজ গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এ উপলক্ষে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের

মাধ্যমে দিনটি পালন করা হয়। বরাক উপত্যকার তিন জেলায়ও আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। কাছাড় জেলায়ও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়। শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব শিলচর ও শিলচর পৌর নিগমের যৌথ উদ্যোগে তারাপুর ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন সংস্থা সংগঠন, বিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ কলেজগুলিতেও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর সাহিত্য, সঙ্গীত এবং দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখা হয়। হাইলাকান্দি জেলায়ও আজ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে রবীন্দ্র ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বকবির প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সহ দিনব্যাপী গ্রহণ করা কার্যসূচিতে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতা, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ, সংস্থা, সংগঠন ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসাহ উদ্দীপনায় পালন করে। শ্রীভূমি জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়। জেলার শম্ভুসাগর পার্কে কবিগুরুর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার পাথারকান্দি কলেজ অব এডুকেশনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। শুরুতে কবিগুরুর প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করা সহ দিনব্যাপী এই অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, কবিগুরুর জীবনদর্শন, সাহিত্যকর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। জেলার অন্যান্য বিদ্যালয়, কলেজ ও সংস্থা সংগঠনগুলিও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। বরখোলাতেও উৎসাহ উদ্দীপনায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। সরকারি আদর্শ মহাবিদ্যালয় বরখোলাতে তোমার অসীমে প্রাণমনোলয়ে যতদূরে আমি ধাই শীর্ষক অনুষ্ঠানে রবি ঠাকুরের সঙ্গীত, নৃত্য, আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন ও কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সিনিয়র সিটিজেন ফোরাম লক্ষ্মীপুর কবিগুরুর জন্মজয়ন্তী দিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে পালন করে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী শিলচর কেন্দ্র আজ রবীন্দ্র জয়ন্তীর পুণ্যদিনে কবি প্রণাম শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। শিলচর মহিলা কলেজ প্রেক্ষাগৃহে আজ বেলা 11:30 থেকে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সুদীপ্তা ভট্টাচার্য এবং পঙ্কজ কুমার নাথ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আকাশবাণী শিলচর কেন্দ্রের দুই আধিকারিক হিতব্রত ভট্টাচার্য এবং শ্রী শান্তনু কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস। আসাম লোকসেবা আয়োগ আগামী 5 জুলাই সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে কমিশনের জারি করা অধিসূচনা অনুসারে এই প্রারম্ভিক পরীক্ষা রাজ্যের 35টি জেলা সদরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুসারে বেলা 10টা থেকে 12টা পর্যন্ত সাধারণ অধ্যয়ন এক, দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত সাধারণ অধ্যয়ন 2 অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের তালিকা আগামী 8 জুন থেকে 15 জুনের মধ্যে কমিশনের ওয়েবসাইট www.apsc.nic.in এ পাওয়া যাবে বলে অধিসূচনায় জানানো হয়েছে। সমগ্র দেশে আজ জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ লোক আদালত অনুষ্ঠিত হয়। এই লোক আদালতের মাধ্যমে বিভিন্ন ফৌজদারি, দেওয়ানি, পারিবারিক, মোটর দুর্ঘটনা, রাজস্ব সংক্রান্ত মামলা ইত্যাদি নিষ্পত্তি করা হয়। এছাড়া ব্যাংকের লেনদেন সম্পর্কিত মামলা, টেলিফোন বিল, বিদ্যুৎ মাশুল সম্পর্কিত বিবাদসমূহ সমাধান করা হয়। হাইলাকান্দি জেলা ন্যায়িক আদালত প্রাঙ্গণে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। 2026 সালের দ্বিতীয় এই জাতীয় লোক আদালত সম্পর্কে জেলায় ব্যাপক প্রচার চালানো হয়েছিল। হাইলাকান্দি জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এই লোক আদালতে বিদ্যুৎ বিল এবং ব্যাংকের ঋণ পরিশোধ না করা গ্রাহকদের ঋণমুক্ত করতে বিশেষ এক শিবিরের আয়োজন করা হয়। এছাড়া মোটর দুর্ঘটনা, এনআইএ মামলা ইত্যাদি লোক আদালতে আলাপ আলোচনা, জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। কাছাড় জেলায়ও জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এতে মোট 2610 মামলার মধ্যে 246 মামলা নিষ্পত্তি করা হয়। এতে ব্যাংকের ঋণ পরিশোধ, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, এনআইএ মামলা সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির প্রয়াস করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা। আসামের 3টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শাখায় পুরস্কার লাভ। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পরপর তৃতীয়বারের জন্য সরকার গঠনের ব্যাপক প্রস্তুতি অব্যাহত। আগামীকাল বিধায়িনী দলের নেতা নির্বাচন। বরাক উপত্যকার 3 জেলায়ও নানা কার্যসূচীর মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন এবং আগামী 5

আকাশবাণী শিলচর, আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদের আরও একবার আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি বলে দিচ্ছি। আগামীকাল অর্থাৎ 10 মে 2026 ইংরেজি রবিবার অমৃতবাণী শুনতে পাবেন সকাল 6:05। সকাল 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে সকাল 6:30। সকাল 6:35 শুনবেন লোকগীতি নিতাই চাঁদ দাসের পরিবেশনায়। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। পূর্বাদামের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতি শুনবেন মহাশ্বেতা চৌধুরীর পরিবেশনায় সকাল 8:40। সকাল 8:50 ও বেলা 12:30 শুনবেন বাংলা ছবির গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন খেয়াল ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিবাদন। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন বেলা 10টায়। এতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি কস্তুরী হোম চৌধুরীর সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 শুনবেন শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান আমার কথা বেলা 11:30। এতে নিজের কথা বলবেন পারমিতা দাশগুপ্ত। এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি আলপনা দেব ও স্বপ্না মালাকারের পরিবেশনায়। দুপুর 1:15 শুনবেন আধুনিক গান মানস ভট্টাচার্যের কণ্ঠে। নাটক চাইছি তোমার বন্ধুত্ব দুপুর 1:40 রচনা ইন্দ্রনীল দে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন স্বপ্নাদের গিটার বাদন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35, সন্ধ্যে 6:15 শুনবেন চা শ্রমিক ভাই বোনেদের জন্য প্রচারিত অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা শুনতে পাবেন সন্ধ্যে 6:45। এতে প্রথমে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে শুনবেন একটি আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ আশিস তরুপাল। তারপর গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ, এ নিয়ে আলোচনা করবেন পশু চিকিৎসক ডাক্তার জিতেন্দ্র ভুঁইয়া। অনুষ্ঠান আহরণ শুনতে পাবেন রাত 8:00। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। বাংলা ও হিন্দি ছবির গান শুনবেন রাত 9:30। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত

0: निखार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর, এবার শুনবেন শ্যামা সংগীত মেঘরাজ চক্রবর্তীর পরিবেশনায়।

শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথমে শুনবেন আলাগ আলাগ ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবার শুনবেন তাজভীর ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হলো আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে লঘুশাস্ত্র কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি এম আর গৌতমের কণ্ঠে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ এট নাইন এবং সবশেষে স্পটলাইট আপনারা শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জ এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শুনবেন নাটক গৃহপ্রবেশ।

0: যতীনাজ কেমন আছে হিমি?
1: ভালো না কায়েত পিসি।
0: বলি খিদেটা তো আছে এখনো?
1: না, এক চামচ বার্লিও সইছে না।
0: আমি যা বলি একবার দেখোই না বাছা, আমার ঠাকুর জামাইয়ের ঠিক ওই রকম হয়েছিল। ঠাকুরের কৃপায় অবশ্য খেতে পারত, খিদে ছিল বেশ তাই রক্ষে, কিন্তু একটু পাশ ফিরতে গেলেই যতীনেরও তো ওই রকমই পাজরে ব্যথা।
1: না না, ওর কোনো ব্যথা নেই।
0: তা নাই রইল, কিন্তু ঠাকুর জামাইয়েরও ঠিক ওই রকম কত মাস ধরে শয্যাগত ছিল। তাই বলি বাছা, ফরিদপুর থেকে আনিয়ে নে না সেই কপিলেশ্বর ঠাকুরের। যদি বলিস তো আমার ছেলে অতুলকে বলে।
1: তুমি একবার মাসিকে বলে দেখো, তিনি যদি।
0: তোর মাসি? সে তো কানেই নেয় না। সে কি কিছু মানে? যদি মানতো তবে এমন দশা হয়? বলি হিমি, তোদের বউ তো যতীনের ঘরের দিক দিয়েও যায় না।
1: না না, মাঝে মাঝেই তো।
0: আমার কাছে ঢেকে কি হবে বাছা? তোমরা যে বড়

0: সাতকড়ে অমন রূপসী মেয়ে ঘরে আনলে, এখন দুঃখের দিনে তোমাদের পরিবৌয়ের রূপ নিয়ে কি হবে বলতো? তার চেয়ে যে কালো কুচ্ছিত।
1: অমন করে বলো না কাঠপিসি, আমাদের বউ ছেলে মানুষ।
0: ও মা, ছেলে মানুষ বলিস কাকে? বয়স ভারিয়ে বিয়ে দিয়েছিল বলেই কি আমাদের চোখ নেই? অমন ছেলে যতীন, তার কপালে এমন। ওই যে আসছে মনি, এসো বাচ্চা এসো, ছাতে ছিলে বুঝি?
1: হ্যাঁ,
0: শিলেদের বাড়ির বর বেরিয়েছে, তাই বুঝি দেখতে গিয়েছিলে? আহা, ছেলে মানুষ, দিন রাত রোগীর ঘরে কি?
1: আমার টবের গাছে জল দিতে গিয়েছিলুম।
0: ভালো কথা মনে করে দিলে, তোমার গোলাপের কলম আমাকে গোটা দুয়েক দিতে হবে, অতুলের ভারী গাছের শখ, ঠিক তোমার মতো।
1: আচ্ছা দেব।
0: আর শোনো বাছা, তোমার গ্রামোফোন তো আজকাল আর ছৌ না, যদি বলো তো ওটা না হয় নিজের খরচায় মেরামত করিয়ে।
1: তা নিয়ে যাও না।
0: হিমি, তোদের বউয়ের হাত খুব দরাজ, হবে না কেন, কত বড় ঘরের মেয়ে, বড় লক্ষ্মী। ওই আসছেন তোমাদের মাসি, আমি যাই, যতীনের দরজা আগলে বসেই আছেন, ব্যামকে তো ঠেকাতে পারেন না, আমাদেরই ঠেকিয়ে রাখেন।
1: কি খুঁজছো বৌদিদি? আমার আমার কুকুরছানাকে দুধ খাওয়াবার সেই পিরিচটা।
2: বৌমা, তোমার পায়ের শব্দের জন্যে যতীন কান পেতে আছে, তা জানো? এই সন্ধ্যের মুখে তার ঘরে ঢুকে নিজের হাতে আলোটি জ্বেলে দাও, তার মন খুশি হোক। কি হলো বলি, কথার একটা জবাব দাও।
1: এখনই যে আমাদের
2: যেই আসুক না কেন, তোমাকে তো বেশিক্ষণ থাকতে বলছি নি, এই তার মকরধ্বজ খাওয়ার সময় হলো, ওষুধটা খাওয়া হলে চলে এসো।
1: আমি তো দুপুরবেলা ওর ঘরে গিয়েছিল,
2: তখন তো ও ঘুমিয়েছিল।
1: সন্ধ্যের সময় ওই ঘরে ঢুকলে কেমন আমার ভয় করতে থাকে।
2: কেন, কিসের ভয় তোর?
1: ওই ঘরেই আমার শ্বশুরের মৃত্যু হয়েছিল, সে আমার খুব মনে পড়ে।
2: কেউ মরেনি, সমস্ত পৃথিবীতে কোথাও এমন একটু জায়গা আছে?
1: বলো না মাসি, বলো না, সত্যি বলছি, মরাকে আমি ভারী ভয় করি।
2: আচ্ছা বাপু, দিনের বেলাতেই না হয় তুই আর একটু ঘন ঘন।
1: আমি চেষ্টা করেছি যেতে, কিন্তু আমার কেমন গা ছমছম করে, উনি আমার মুখের দিকে এমন করে তাকান, চোখ দুটো জল জল করতে থাকে।
2: তাতে ভয়ের কথাটা কি?
1: মনে হয় যেন উনি অনেক দূর থেকে আমার মুখের দিকে তাকিয়ে আছেন, যেন এই জগতের নয়।
2: আচ্ছা বাপু, বাইরে থেকেই না হয় ওই পত্তি টত্তি গুলো তৈরি করে দে, তুই মনে করে নিজের হাতে কিছু করেছিস শুনলে সেও তো তবু কতকটা।
1: মাসি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি দিন রাত এইসব রোগের কাজ নিয়ে নাড়াচাড়া করতে পারবো না।
2: একবার জিজ্ঞাসা করি, তুই নিজে যদি কখনো শক্ত ব্যামোয় পড়িস তাহলে?
1: কখনো তো ব্যামো হয়েছে বলে মনেই পড়ে না, কন্যাকুটির বাগানে থাকতে একবার জ্বর হয়েছিল, মা আমাকে ঘরে বন্দি করে রেখেছিলেন, আমি লুকিয়ে পালিয়ে পচা পুকুরে চান করে এলুম, সবাই ভাবলে নিউমোনিয়া হবে, কিচ্ছু হলো না, সেই দিনই জ্বর ছেড়ে গেল।
2: তোদের বাড়িতে কারো কি কখনো বিপদ আপদ কিছু ঘটেনি?
1: আমি তো কখনো দেখিনি, এই বাড়িতে এসে প্রথম মৃত্যু দেখলুম, কেবলই ইচ্ছে করছে ছাড়া পাই কোথাও চলে যাই, মালিশের গন্ধ পেলে মনে হয় বাতাসকে যেন হাসপাতালের ভূতে পেয়েছে।
2: তোর যদি এমনই মেজাজ হয় তো তোকে নিয়ে সংসারে।
1: জানি নে মাসি, জানি নে, আমাকে তোমাদের বাগানের মালি করে দাও না, সে আমি ঠিক পারবো।
3: মাসি, তেতলার ঘরে সব পাথর বসানো হয়ে গেছে?
2: হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে।
3: যাক, এতদিন পরে শেষ হলো, আমার কত কালের ঘর বাঁধা সারা হলো, আমার কতদিনের স্বপ্ন।
2: কত লোক দেখতে আসছে তোর এই বাড়িটা যতীন?
3: তারা তো সব বাইরে থেকে দেখছে, আমি ভেতর থেকে যা দেখতে পাচ্ছি তা এখনো শেষ হয়নি, কোনো কালে শেষ হবে না।

0: কল্পলোকের শেষ পাথরটি বসিয়ে আজ পর্যন্ত কোন শিল্পী বলেছে এইবার আমার সাঙ্গ হল? বিশ্বের সৃষ্টিকর্তাও বলতে পারেননি, তারও কাজ চলছে।
1: যতীন, কিন্তু আর না বাবা, এইবার তুই একটু ঘুমো।
0: না মাসি না, আজ তুমি আমাকে তাড়াতাড়ি ঘুমোতে বলো না।
1: কিন্তু ডাক্তার।
0: থাক ডাক্তার, আজ আমি ঘুমোবো না। আজ বাড়ির সব আলোগুলো একটু জেলে দাও তো মাসি। মনি কোথায়, তাকে একবার যদি।
1: তাকে সেই তেতালার ঘরটায় ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি।
0: বাহ চমৎকার, এ তোমার মাথায় কেমন করে এলো মাসি? দরজার দুধারে মঙ্গল ঘট দিয়েছো।
1: দিয়েছি বই কি?
0: আর মেঝেতে পদ্ম ফুলের আলপনা।
1: সে আর বলতে,
0: একবার কোন রকম করে ধরাধরি করে আমাকে সেখানে একটু নিয়ে যেতে পারো না? একবার কেবল দেখে আসি আমার মনি আপন তৈরি ঘরটিতে বসে।
1: না যতীন, সে কিছুতেই হতে পারে না, ডাক্তার ভারী রাগ করবে।
0: আমি মনে মনে ছবিটা দেখতে পাচ্ছি, কোন শাড়িটা পরেছে মনি?
1: সেই বিয়ের লাল শাড়িটা।
0: আমার এই বাড়ির কি নাম হবে জানো মাসি?
1: কি বললো তো?
0: মনি সৌধ।
1: বাহ, বেশ নামটি।
0: তুমি বোধহয় সবটার মানে বুঝতে পারছো না মাসি।
1: না, সবটা হয়তো পারছি নে।
0: সৌধ বলতে কেবল তো বাড়ি বুঝলে চলবে না, ওর মধ্যে সুধাও আছে।
1: তা তো আছেই যতীন, এ তো কেবল টাকা দিয়ে তৈরি হয়নি, তোর মনের সুধাও যে এতে ঢেলেছিস।
0: মনি তার বিয়ের লাল শাড়িটা পরেছে, আজ তাকে যদি একবার।
1: তো ডাক্তার যে বারণ করে যতীন।
0: ডাক্তার ভাবে পাছে আমার।
1: তোমার জন্য নয়, মনির জন্যই। ওকে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ওর ভিতরটাতে
0: দুর্বলতা আছে, ডাক্তার বললে বুঝি।
1: সে আমরা সকলেই লক্ষ্য করেছি।
0: আহা বেচারা, তাহলে সাবধান হয়েও কাজ দেই, কাজ নেই এ ঘরে এসে। রোগীর ঘর থেকে দূরে দূরে থাকাই ওর পক্ষে ভালো।
1: ও তো আসতে পেলে বাঁচি।
0: না না, কাজ নেই কাজ নেই। মাসি, ওই শেলফের উপর থেকে অ্যালবামটা আছে দিতে পারো?
1: এই নে। আমি এবার যাই, আমি ঘরে থাকলে তোর আর কথা থামবে না।
0: আচ্ছা, বাড়ির যে প্ল্যানটা করেছিলাম সেইটা আমাকে একটু দিয়ে যাও না মাসি। আর আর আমার সেই খেলাঘরের বাক্সটা, খেলাঘর বলতে গিয়ে সেই গানটা মনে পড়ে গেল, হিমি হিমি।
1: আহ, ব্যস্ত হোস না যতীন, আমি ডেকে দিচ্ছি। হিমি হিমি, একবার এ ঘরে আয় তো মা, যতীন তোকে ডাকছে।
2: আমায় ডাকছো দাদা?
0: হ্যাঁ হ্যাঁ, আয়, ওই গানটা একটু গানা বোন।
2: কোনটা দাদা?
0: সেই সেই যে সেই

0: গান হচ্ছে বেশ বেশ খুব ভালো, ওষুধের চেয়ে ভালো। যতীন মনটা খুশি রাখো, সব ঠিক হয়ে যাবে।
1: মন আমার খুব খুশি আছে, জানেন ডাক্তারবাবু, এতদিন পর আমার বাড়ি তৈরি শেষ হলো, সব আমার নিজের প্ল্যান।
0: বাহ বাহ, এই তো চাই, নিজের তৈরি বাড়িতে নিজে বাস করলে তবে সেটা মাপসই হয়। তুমিও নিজের বাসা নিজে বেঁধে তুললে খুশির কথা বই কি।
1: ভারী খুশিতে আছি।
0: বেশ বেশ, এবার গৃহপ্রবেশ হো, আমাদের খাওয়াও টাওয়াও, আমার শুয়ে পড়ে থাকলে তো চলবে না বাবা।
1: ডাক্তারবাবু, আমার মন বলছে এবার গৃহপ্রবেশ হবে, একবার পাঁজিটা দেখে নেব, যেদিন প্রথম শুভ দিন হবে সেই দিনই।
0: বেশ বেশ, পাঁজি নয় বাবা, সব মনের ওপর নির্ভর।

0: করছে। মন যখনই শুভ দিন ঠিক করে দেয় তখনই শুভ দিন আসে।
1: মন আমার বলছে শুভ দিন এলো, তাই তো হিমিকে ডেকে গান শুনছি। গৃহপ্রবেশের সানাই যেন আজ শরতের আকাশে বাজতে শুরু করেছে।
0: তা বাজুক, ততক্ষণ নারীটা দেখি বুকটা একটু পরীক্ষা করে নি। গৃহপ্রবেশের সন্দেশ, মিঠাই, ফরমাশ করার আগে এসব বাজে উৎপাতগুলো চুকিয়ে নেওয়া যা, কি বলো বাবা?
1: নারী যেমনই চলুক না কেন, তাতে কি এসে যায় ডাক্তারবাবু?
0: কিচ্ছু না কিচ্ছু না, মন ভোলাবার জন্য শুধু ওগুলো করতে হয়। হিমিমা, তুমি বরং পাশের ঘরে গিয়ে গান করো গে।
2: কি গান গাইবো দাদা?
1: কোনো বিয়ের গান গানা বোন।
0: হ্যাঁ সেই ভালো, সেই ভালো। দেখি বাবা, দেখি দেখি যতীন, এবার একটু নিঃশ্বাস নাও। হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরে শোও।

0: আমাকে ডেকেছো ডাক্তার?
1: এই যে শুনুন, যেটা সত্যি সেটা জানা ভালোই, যে দুঃখ পেতেই হবে সেটা স্বীকার করাই চাই। ফুলিয়ে দুঃখ বাঁচাতে গেলে দুঃখ বাড়িয়েই তোলা হয়।
0: ডাক্তার, এত কথা কেন বলছো?
1: আমি বলছি আপনাকে প্রস্তুত হতে হবে, যতীনের আর আশা নেই, আর অল্প কদিন মাত্র।
0: জেনে রাখলুম, সেই শেষ কদিনের সংসারের কাজ চুকিয়ে দিই, তারপরে ঠাকুর যদি দয়া করেন ছুটির দিনে তার নিজের কাজে ভর্তি করে নেবেন।
1: ওষুধ কিছু বদলে দিলাম, এখন সর্বদা ওর মনটাকে প্রফুল্ল রাখা চাই। মনের চেয়ে বড় ডাক্তার আর নেই।
0: মন, হায় রে, তা আমি যা পারি তা করব।
1: আপনার বৌমাকে মাঝে মাঝে একটু রোগীর ঘরে যেতে দেবেন, আমার মনে হয় আপনি যেন ওকে একটু বেশি ঠেকিয়ে রাখেন।
0: হাজার হোক, ছেলে মানুষ, রোগীর সেবার চাপ কি সইতে পারে?
1: তা বললে কি করে হবে, আপনি ও বৌমার প্রতি একটু অন্যায় করেন। দেখেছি বৌমার খুব মনের জোর আছে, এত বড় একটা ভাবনা মাথার উপর ঝুলছে, তবু ভেঙে পড়েননি তো।
0: তবু ভিতরে ভিতরে তো একটা,
1: দেখুন, আমরা ডাক্তার, রোগীর দুঃখটাই জানি, নিরোগীর দুঃখ ভাববার জিনিস নয়। বৌমাকে বরঞ্চ আমার কাছে ডেকে দিন, আমি নিজে তাকে সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি।
0: না না, তার দরকার নেই, সে আমি তাকে।
1: দেখুন, আমাদের ব্যবসায় মানুষের চরিত্র অনেকটা বুঝে নেবার অনেক সুবিধে আছে। এটা জেনেছি যে বউয়ের ওপর শাশুড়ির যে একটা স্বাভাবিক রিস থাকে, ঘোর বিপদের দিনেও সে যেন মরতে চায় না। বউ ছেলের সেবা করে তার মন পাবে, হে আর কিছুতেই।
0: কথাটা মিথ্যে নয়, তার রিস থাকতেও পারে, মনের মধ্যে কত পাপ লুকিয়ে থাকে অন্তর্যামী ছাড়া আর কে জানে।
1: শুধু বোনপো কেন, বউয়ের প্রতিও তো একটা কর্তব্য আছে, নিজের মন দিয়ে ভেবে দেখুন না তাহার মনটা কিরকম হচ্ছে। বেচারা নিশ্চয়ই ঘরে আসবার জন্যে ছটফট করে সারা হয়।
0: বিবেচনা শক্তি কম, অতটা ভেবে দেখিনি তো।
1: দেখুন, আমি ঠোঁট কাটা মানুষ, উচিত কথা বলতে আমার মুখে বাঁধে না, কিছু মনে করবেন না।
0: মনে করব কেন ডাক্তার, অন্যায় কোথাও থাকে যদি, নিন্দে না হলে তার শোধন হবে কি করে? তা তোমার কথা মনে রইল, কোনো ত্রুটি হবে না।

0: যতীন কেমন আছে আজ?
1: ভালো নেই সুরো।
0: আমার কথা শোনো দিদি, একবার আমাদের যোগু ডাক্তারকে দেখাও দেখি। আমার নাতনি নাক ফুলে ব্যথা হয়ে যায় আর কি। শেষকালে যোগু ডাক্তার এসে তার ডান নাকের ভেতর থেকে এত বড় একটা কাঁচের পুঁতি বের করে দিলে। ওর ভারী হাত যশ, আমার ছেলে তার ঠিকানা জানে।
1: আচ্ছা বলো ঠিকানাটা পাঠিয়ে দিতে।
0: সেদিন তোমাদের বউকে আলিপুর জুতে দেখলুম যে।
1: বৌমা জন্তু জানোয়ার ভালোবাসে, প্রায়ই সেখানে যায়।
0: জন্তু ভালোবাসে বলে কি স্বামীকে ভালোবাসতে নেই?
1: কে বললে ভালোবাসে না? ছেলে মানুষ, দিন রাত রোগীর ঘরে থাকলে বাঁচবে কেন? আমরাই তো ওকে জোর করে।
0: তা যাই বলো না কেন, পাড়া শুধু মেয়েরা কিন্তু তোমাদের বউকে নিয়ে কানাকানি করে।
1: পাড়া শুদ্ধ মেয়ে তো আর ওকে বিয়ে করেনি সুরো, আমার যতীন ওকে বোঝে, সে তো কোনোদিন।
0: তা দিদি সে কিছু বলে না বলেই কি?
1: শুধু বলে না কি গো, ও যে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখতে যায়, এতেই তার আনন্দ।
0: বলো কি দিদি, সেবাটা তার চেয়ে জরুরি নয়?
1: যতীন তো বলে মনির পক্ষে এইটাই সেবা। যতীন নিজে ঘরে বদ্ধ থাকে, মনি ঘুরে বেরিয়ে এলে সেইটাতেই যেন যতীনের মন ছুটি পায়। রোগীর পক্ষে সে কি কম কথা?
0: কি জানি ভাই, আমরা সেকেলে মানুষ, ওসব বুঝতে পারি নে। তা যাই হোক, আমার ছেলেকে পাঠিয়ে দেব দিদি, সে যোগু ডাক্তারের ঠিকানা জানে, একবার তাকে ডেকে দেখাতে দোষ কি?
2: হিমি হিমি, কোথায় গেলি বোন?
3: আমায় ডাকছো দাদা?
2: এই যে এসেছিস, বাঁচলু। সেই ফটোটা কোথাও খুঁজে পাচ্ছি না, তুই একবার দেখ না বোন।
3: কোন ফটো?
2: সেই যে বোটানিক্যাল গার্ডেনে মনির সঙ্গে গাছতলায় আমার যে ছবিটা তোলা হয়েছিল।
3: সেটা তো তোমার অ্যালবামে ছিল।
2: এই যে খানিক আগে অ্যালবাম থেকে খুলে নিয়েছি, বিছানার মধ্যে কোথাও আছে কিংবা দেখ তো নিচে পড়ে গেছে কিনা।
3: ও এই যে দাদা পেয়েছি, তোমার বালিশের নিচেই ছিল।
2: মনে হয় যেন গত জন্মের কথা। সেই নিম গাছের তলা মনি পড়েছিল কুসুমি রঙের শাড়ি, খোঁপাটা ঘাড়ের কাছে নিচু করে বাঁধা। মনে আছে হিমি, কোথা থেকে একটা বউ কথা কাও পাখি দেখে দেখে অস্থির হচ্ছিল। নদীতে জোয়ার এসেছিল সেদিন, এই গাছের তলা যেন কথা বলে উঠেছিল।
3: কিন্তু দাদা তুমি আর কথা বলো না।
2: আচ্ছা বেশ বলবো না। হিমি হিমি, সেদিন যে গানটা গেয়েছিলি সেইটা আরেকবার গানা বোন। সে যে যৌবন সরসী নীরে।

0: বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে নাকি? তোমার জাঠতুতো ভাই অনাথকে দেখলুম যে।
1: হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন, তাই ভাবছি।
0: তো বিশ তো বাছা, একগাছি সোনার হার পাঠিয়ে দাও না।
1: না না, আমি ভাবছি যাব অনাথের সঙ্গে।
0: ওমা, সে কি কথা, যতীনের এই অবস্থায়?
1: ফিরতে আমার বেশি দেরি হবে না।
0: বেশ।

0: দেরি হবে কি না সে কথা কে বলতে পারে মা? সময় কি আমাদের হাতে? চোখের এক পলকে কত দেরি হয়ে যায়।
1: তিন ভাইয়ের পরে আমাদের এই ছোট বোনটি কত আদরের, ধুম করে অন্নপ্রাশন হবে, আমি না গেলে মা ভারী দুঃখ পাবে।
0: তোমার মায়ের ভাব বাচ্চা বুঝতে পারিনে, কান্নার সাত সমুদ্র দিয়ে ঘেরা যাদের প্রাণ, তোমার মাও তো সেই মায়েরই জাত, তবু তিনি মানুষের এত বড় ব্যথা বোঝেন না, কেবলই তোমাকে ডেকে পাঠান।
1: দেখো মাসি, তুমি আমার মাকে খোঁটা দিয়ে কথা বলো না বলছি, তবু যদি আপন শাশুড়ি হতে।
0: আচ্ছা মুনি, ঘাট হয়েছে, আমাকে মাপ করো, আমি তোমাকে মিনতি করে বলছি, যতীনের এই অবস্থায় তুমি যেও না, যদি যাও তোমার বাবা নিশ্চয়ই রাগ করবেন।
1: তা জানি, তোমাকে এক লাইন লিখে দিতে হবে যে আমি গেলে বিশেষ কোনো ক্ষতি।
0: তুমি গেলে কোনো ক্ষতিই নেই সে কি আমি জানি নে, কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয় তবে আমার মনে যা আছে খুলেই লিখব। যতীন, আজ কেমন আছিস বাবা?
2: মাসি, আমি শুয়ে শুয়ে ভাবছি, আমি তো বন্দি, অসুখের জাল দিয়ে ঘেরা, এর সঙ্গে মনিকে কেন এমন করে বেঁধে রাখি? ওর স্রোতে নবীন জোয়ার, সে কি ওইসব ওষুধের শিশি আর রোগীর পথের বাঁধ বেঁধে আটকে দেবে? আমার মনে হচ্ছে এ ভারী অন্যায়, ওকে মুক্তি দাও, না হয় ওর বাপের বাড়ি সীতারামপুরে পাঠিয়ে দাও।
0: ছেলের কথা শুনো একবার, তোকে এই অবস্থায় ফেলে সে বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন?
2: ডাক্তার আমার অবস্থা কেমন বলেছে সে কি ও জানে? কেন বললে মাসি?
0: নাই বা বললাম, চোখে তো দেখতে পাচ্ছে, সেদিন বাপের বাড়ি যাবার কথা বলায় একেবারে কেঁদে ভাসিয়ে দিলে।
2: মাসি, মাসি সত্যি বলছো? মনি কাঁদলে?
0: তবে কি মিথ্যে বলছি নাকি?
2: এইবার ওর মন জেগেছে মাসি, এইবার ওর গৃহপ্রবেশ হবে। আমার মন বলছে তুমি শুভ দিন ঠিক করো মাসি, আর দেরি করো না।
0: কিন্তু তোর এই অবস্থায়
2: আমি যেতে পারবো মাসি, নিশ্চয়ই পারবো। আজ কিন্তু সন্ধেবেলায় আমার ঘরে মনিকে একটু পাঠিয়ে দিও মাসি, তার সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে। আমার মনিসৌধ গড়া শেষ হয়েছে, এ খবরটি তাকে নিজের মুখে দিতে চাই।
0: বেশ তো, এবার আমি যাই।
2: দরজার বাইরে দিয়ে কে গেল? হিমি না? হিমি, হিমি, হিমি,
3: কি বলছো দাদা?
2: শোন শোন বোন, এদিকে আয়। হিমি শোন, আমার এই বাড়িটির কি নাম হয়েছে জানিস?
3: জানিবই কি, মণিসৌধ।
2: ভালো না?
3: চমৎকার দাদা।
2: আচ্ছা শোন, অখিল এসেছিল না সেদিন, সে বাড়ির ব্যাপারে কি বললে? তোরা যেন কিসব বলা বলি করছিলি।
3: তিনি বলছিলেন কলকাতায় এমন সুন্দর বাড়ি আর নেই।
2: না না, সে কথা না, সে কথা না। আচ্ছা থাক সে কথা, মাসি বলছিল আজ দুপুরে যে মৌরলা মাছের ঝোল খেলু, সে নাকি মনির তৈরি, ভারী সুন্দর স্বাদ।
3: সে আমি বলতে পারিনি দাদা।
2: অমন করে বলছিস কেন হিমি? ছি ছি, তোর বৌদিদির সঙ্গে এতদিনেও তোর বনিবনা হলো না।
3: তা হবে কি করে, আমি যে ননদ।
0: এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি?
1: সীতারামপুর যাব।
0: সে কি কথা, কার সঙ্গে যাবে?
1: অনাথ নিয়ে যাচ্ছে।
0: লক্ষ্মী মা আমার, যেও তুমি, যেও, তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়।
1: টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে, মা খরচ পাঠিয়েছেন।
0: তা হোক, ও লোকসান গায়ে সইবে, না হয় তুমি কাল ভোরের গাড়িতেই যেও, আজ রাত্রিটা।
1: মাসি, আমি তোমাদের তিথিবার মানি নে, আজ গেলে দোষ কি?
0: যতীন তোমাকে ডেকেছে বৌমা, তোমার সঙ্গে তার একটু

0: বিশেষ কথা আছে।
1: বেশ তো, এখনো 10 মিনিট সময় আছে, আমি গিয়ে তার সঙ্গে দেখা করে আসছি।
0: না, খবরদার, তুমি বলতে পারবে না যে বাপের বাড়ি যাচ্ছ।
1: তা বলবো না, কিন্তু দেরিও করতে পারবো না, কালই বলে অন্নপ্রাশন, আজ দেরি করলে চলবেই না।
0: তোমার কাছে হাত জোর করছি বউ, আমার কথা একদিনের মতো রাখো, মন একটু শান্ত করে যতীনের কাছে বসো, তাড়াহুড়ো করো না।
1: তা কি করবো বলো, গাড়ি তো আর বসে থাকবে না, যাই এই বেলা তার সঙ্গে দেখা করে আসি।
0: না থাক, তবে তুমি যাও।

0: যতীনের কাছে বসো, তাড়াহুড়ো করো না।
1: তা কি করবো বলো, গাড়ি তো আর বসে থাকবে না, যাই এই বেলা তার সঙ্গে দেখা করে আসি।
0: না থাক, তবে তুমি যাও, এমন করে তার কাছে কিছুতেই যেতে দেব না। ওরে হতভাগী, যতদিন বেঁচে থাকবি এদিনের কথা তোকে চিরকাল মনে রাখতে হবে।
1: মাসি, আমাকে অমন করে শাপ দিও না বলছি।
0: ওরে বাপরে, ও বাবা যতীন, আর কেন বেঁচে আছিস রে বাপ, তোর দুঃখের যে শেষ নেই, আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না।
2: মাসি, ও মাসি, দাদা তোমায় বারবার ডাকছেন আর বৌদিদির কথা জিজ্ঞেস করছেন, তার জবাব কিছুতেই আমার মুখ দিয়ে বেরোবে না। তুমি চলো মাসি, তুমি চলো।
0: চল চল, আমি যাচ্ছি।
3: মাসি, মাসি,
0: কি হলো যতীন, অমন ছটফট করছিস কেন?
3: মনে মনে এলো না মাসি, ওকে যে আমার খুব দরকার, দেরি হয়ে যাচ্ছে মাসি, ওকে ডাকো, ওকে ডাকো, আমি যে ওপারের সানাই শুনতে পাচ্ছি।
0: চুপ কর যতীন, চুপ কর।
3: মাসি, মাসি, আমি উইল করে মনিকে সব লিখে দিচ্ছি বলে তুমি তো রাগ করনি?
0: না বাবা না, যাকে যা খুশি দাও, বাড়ি ঘর জিনিসপত্র তালুক মুলুক।
3: তোমাকে তো কিছুই
0: অনেক দিয়েছিস যতীন, বাল বিধবা নিঃসন্তান আমি, আমার শূন্য ঘর তুই ভরিয়ে দিয়েছিলি। থাক, থাকার কথা নয়। একে তোর পায়ের তলা যে একেবারে ঠান্ডা, এই শালটা চাপা দিয়ে দি। দেখ যতীন, এই শালটা মনি তৈরি করেছে রাত জেগে জেগে।
3: ও তো সেলাই করতে পারে না মাসি।
0: ভালোবাসার জোরে মেয়ে মানুষ সব শেখে বাবা।
4: একে, বৌমা এখনো এলেন না, যতীনের অবস্থা তো আজ বড়ই খারাপ, রাতটা কাটলে হয়। আপনি যাবেন না ওর ঘরে, আপনার সঙ্গে বড় বেশি কথা কয়। শম্ভু বরং থাক, আমি পাশের ঘরে আছি, দরকার হলে ও ডাকবে।
3: কে কে মনি এলে?
5: একে না কত বাবু, আমি শম্ভু।
3: একবার তোর বউ ঠাকুরকে ডেকে দে না।
5: তিনি তো এখনো ফেরেননি।
3: কোথায় গেছেন?
5: সীতারামপুর।
3: আজ গেছেন?
5: না না, আজ তিন দিন হলো গেছেন।
3: তুই কে? আমি কি চোখে ঠিক দেখছি?
5: একে আমি শম্ভু কত বাবু।
3: ঠিক করে বলতো, আমার কিছু ভুল হচ্ছে না তো?
5: না বাবু।
3: কোন ঘরে আছি আমি? এটা কি সীতারামপুর?
5: না না, এ তো কলকাতা বাবু, এ আপনার নিজের শোবার ঘর।
3: মিথ্যে, সব মিথ্যে, শুধু আমাকে ভোলানো। মনি নেই, মনি নেই। মাসি, মাসি,
5: আমি আমি আমি আমি আমি দেখে দিচ্ছি, আপনি চুপ করুন। ও মাসিমা, মাসিমা, শীঘ্রই আসুন, কত যেন কেমন ধারা করতেছেন।
0: কি হয়েছে যতীন, অমন করছিস কেন?
3: মাসি, কেন আমায় ভোলালে আমি জানি মাসি, আমার কিচ্ছু নেই, ভিতরে বাইরে আমি একেবারে দেউলে হয়ে গেছি, মনে নেই, বাড়িটাও নেই। সেদিন তোমরা কি সব বলা বলি করছিলে?
0: না না যতীন, বাড়ি আছে, সব আছে।
3: দরকার নেই আমার, কিচ্ছু দরকার নেই, শুধু তুমি থাকো মাসি, তোমার কোলে মাথা দিয়ে একটু শুই, শুনতে পাচ্ছো? আসছে, এখনই আসছে, চোখের উপর এরকম সব ঘোর হয়ে আসছে, বোধহয় স্বপ্ন, মনে এসে দরজা ঠেলছে, কিছুতেই আর দরজা খুলছে না।

Eluna, Eluna, তার আর গৃহ প্রবেশ হলো না। মাসি, হিমি, হিমি, ওই গানটা গানা বন, জীবন মরণ।

0: যে দেখো, ওই যে এসেছে,
1: এসেছে স্বপ্ন।
0: স্বপ্ন নয় বাবা, মনি, মনি এসেছে। ওই যে তোর শ্বশুর।
1: আহ, তুমি কে?
0: চিনতে পারছো না? ওই তো তোমার মনি।
1: দরজাটা কি সব খুলেছে? গৃহপ্রবেশ কি হলো?
0: খুলেছে, খুলেছে বাবা, সব খুলেছে।
1: না, পায়ের উপর ওই শালটা না, সরিয়ে দাও, সরিয়ে দাও।
0: শাল নয় যতীন, বউ, বউ তোর পায়ের উপর পড়েছে, ওকে একটু আশীর্বাদ কর বাবা।
2: বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাবা, বাব

এতক্ষণ শুনলেন নাটক গৃহপ্রবেশ, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব খেলাধুলার সঙ্গে নানাভাবে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের, যাদের কেউ বা ক্রীড়াবিদ, কেউ প্রশিক্ষক, আবার কেউ বা সংগঠক কিংবা ক্রীড়া প্রশাসক। তাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব মাঠ এবং মাঠের বাইরে তাঁদের সংগ্রাম, লড়াই এবং সাফল্যের কাহিনী। এছাড়াও ক্রীড়া জগতের সাম্প্রতিক ঘটনাবলীর উপরে আমাদের অনুষ্ঠানে কখনো থাকবে বিশেষ আলোকপাত।

0: ইনডোর গেমসের মধ্যে ব্যাডমিন্টন সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। এই খেলায় এশিয়া মহাদেশের আধিপত্য সুবিদিত। প্রকাশ পাড়ুকোন, পি গোপীচাঁদ, সাইনা নেওয়াল, পিভি সিন্ধু বা কিদাম্বি শ্রীকান্ত বা হাল আমলের লক্ষ্য সেনের সাফল্যের হাত ধরে ভারতেও বর্তমানে অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। এদিকে এই রাজ্য থেকে অতীতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। বরাক উপত্যকায়ও সাম্প্রতিককালে সাব জুনিয়র ও জুনিয়র স্তরে রাজ্য পর্যায়ে সাফল্য বিশেষ উল্লেখের দাবি রাখে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন জুনিয়র স্তরে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন রাহুল দে, যিনি কিনা বর্তমানে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ব্যাডমিন্টন একাডেমির প্রধান প্রশিক্ষক। তার সঙ্গে আজকে কথা বলে আমরা জেনে নেব তার ক্রীড়া জীবনের কথা এবং সেই সঙ্গে তিনি কিভাবে কোচিং করাচ্ছেন, সেই কথাগুলো আমাদের আলাপচারিতায় উঠে আসবে। তো রাহুলবাবু, আপনার কাছে যেটা শুরুতে যেটা জানতে চাইব যে আমাদের এই অঞ্চল থেকে দীপঙ্কর ভট্টাচার্য আমরা জানি একসময় জাতীয় চ্যাম্পিয়ন, পরবর্তীতে ব্যাডমিন্টনে এসছেন বেশ কিছু খেলোয়াড় কিন্তু তেমন একটা দাগ রাখতে পারেননি, তো সেই জায়গায় আপনি 2004 সালে আপনি জুনিয়রে জাতীয় চ্যাম্পিয়ন, পরবর্তীতে আপনার সাফল্যটা কত দূর গেছিল সেটা যদি একটু বলেন, পরে আমরা আবার আসছি আপনার জুনিয়র স্তরের খেলা নিয়ে।
1: 2004 আমি ফার্স্ট টাইম অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হই, তারপর যেহেতু 2007 অবধি আমি খেলেছি ব্যাডমিন্টন, তারপর আমার বাবার স্ট্রোক হওয়ার কারণে আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছিল, আর ব্যাডমিন্টনে ফাইন্যান্সিয়াল খুব দরকার, তো এটার জন্য আমার খেলা তখন স্টপ করতে হয়েছিল। তারপর আমার 2007 রেলওয়েতে চাকরি হয়,
0: খেলার জন্যই কি?
1: হ্যাঁ, রেলওয়ে স্পোর্টস কোটায়, তো তার জন্য আমার আলিপুরদুয়ার চলে যেতে হয় তখন পোস্টিংয়ের জন্য, তো ওটার জন্য তখন আমার খেলা স্টপ করে, তারপরে আমি খেলে গেছি 2019 অবধি অল ইন্ডিয়া রেলওয়ে, আর তিনবার আমার ব্রোঞ্জ।

0: মেডেল আছে অল ইন্ডিয়া রেলওয়েতে। আর আমি খেলা স্টার্ট করেছিলাম 1994, তো ওখান থেকে আমার স্টার্ট গুয়াহাটি নেহরু স্টেডিয়াম থেকে। আর আমার কোচ ছিলেন রূপ কুমার বোরাভাই। তো 1994 আমি খেলা স্টার্ট করার পর ফার্স্ট আমি ন্যাশনাল খেলি 1997, আর 1996 আমি ফার্স্ট আন্ডার 13 স্টেট চ্যাম্পিয়ন হই।
1: তো আপনি যে ব্যাডমিন্টনে এলেন সেটা নিয়ে একটু পরে জিজ্ঞেস করছি। আপনি মূলত যেহেতু বরাক উপত্যকার বাইরে, তো আপনার সম্পর্কে যদি একটু আমাদের শ্রোতাদের একটু জানান, মানে আপনার কোথায় জন্ম, কোথায় পড়াশোনা, কোথায় বড় হয়ে উঠেছেন?
0: আমার জন্ম গুয়াহাটি ফাটাশিল, শান্তিপুর বলে জায়গাটা। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি স্পোর্টস লাইনে। আমার বাবা ছিলেন আসাম টিমের ক্যাপ্টেন ফুটবলের, আমার দাদা হলেন সুইমার, ইন্ডিয়া টিমের কোচ এখন রিসেন্টলি রাজীব দে। তো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি স্পোর্টস গ্রাউন্ডের, এই জন্য আমি ছোটোর থেকে আমার ইচ্ছা ছিল আমি ব্যাডমিন্টন প্লেয়ার, ব্যাডমিন্টন খেলবো, তাই আমি ব্যাডমিন্টনে অ্যাডমিশন নিই।
1: তো ছোটোর থেকে কেন মানে ব্যাডমিন্টনে?
0: ব্যাডমিন্টন আমার খুব ভালো লাগতো।
1: আচ্ছা, এমনি?
0: হ্যাঁ, এমনি স্কুলে খেলতাম, 1-2 স্কুলে খেলতাম। তারপর বাবাকে বললাম যে আমাকে ব্যাডমিন্টনে অ্যাডমিশন করে দাও, তো বাবা নিয়ে গেলেন নেহরু স্টেডিয়াম, আমাকে দেখালেন, তারপর অ্যাডমিশন করলেন। তারপর ওখান থেকে আমার খেলা স্টার্ট। তো খেলতে খেলতে আসলো, তারপর আমি থ্রি ইয়ার্স 1999, 2000, 2001 আমি প্রকাশ পাটকন একাডেমি ছিলাম ব্যাঙ্গালোর 3 ইয়ার্স।
1: প্রকাশ পাটকন
0: একাডেমিতে আমি কোচিং নিতে নিয়েছিলাম 3 বছরের জন্য।
1: তো এই যে আচ্ছা, গুয়াহাটিতে ব্যাডমিন্টনের চালচিত্রটা কেমন রয়েছে এই মুহূর্তে? ব্যাডমিন্টন চর্চা বা ব্যাডমিন্টনের প্রশিক্ষণ বা উঠতি যে খেলোয়াড়দের মধ্যে ট্যালেন্ট, গুয়াহাটির ছবিটা কেমন?
0: আসাম ব্যাডমিন্টন একাডেমি যেটা স্টার্ট হয়েছে এটা খুব ভালো। আর যেটা ইন্দোনেশিয়ার কোচ আছে উনিও এখানে কোচিং করাচ্ছে। এখন বর্ণিমান বড়া, যে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, উনি এখন কোচ আসাম ব্যাডমিন্টন একাডেমির। তো ওখান থেকে প্লেয়ার উঠছে। আর শিলচর থেকে আমি এসেছি শিলচরে কোচিং দিতে। আমি চাচ্ছি শিলচর থেকেও যাতে আসামে কাছাড় ডিস্ট্রিক্টকেও লোকে চিনে, এই জন্য আমি এসেছি এখানে, চেষ্টা করছি প্লেয়ার উঠানোর।
1: তো শিলচরের তো সুমিত সিনহা এই মুহূর্তে প্রকাশ পাটকন একাডেমিতে,
0: সুমিত সিনহা এখন প্রকাশ পাটকন একাডেমিতে আছে। আর একটা ছেলে শিলচরের আপনার সুরজ গোয়ালা,
1: হ্যাঁ,
0: উনিও খুব এখন ভালো রেজাল্ট করছে, নর্থ ইস্ট চ্যাম্পিয়ন, স্টেট চ্যাম্পিয়ন।
1: তো আপনি তো আপনার শুরুর কথাগুলো আমরা একটু বেশি করে জানবো, কারণ যেহেতু আপনি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং এই ধরনের ব্যক্তিত্ব আমাদের এই অঞ্চলে খুব একটা বেশি পাওয়া যায় না, তো কাজে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে জাতীয় স্তরে খেলতে গেলে কি ধরনের ডেডিকেশন বা আমরা যদি বাংলায় বলি একাগ্রতা দরকার বা আপনার অনুশীলন, মানে

0: আপনি যে জাতীয় চ্যাম্পিয়ন হলেন 2004 জুনিয়রে, তো সেক্ষেত্রে আপনার কি ধরনের খাটনি ছিল বা কি ধরনের আপনি নিজেকে তৈরি করেছিলেন সেই সময়ের কথাগুলো যদি একটু বলেন।
1: এখানে প্র্যাকটিসটা খুব দরকার। আর মর্নিং
0: প্র্যাকটিসটা কোথায় করতেন?
1: গুয়াহাটি নেহরু স্টেডিয়াম, কনকলতা ইন্ডোর স্টেডিয়াম। তো প্র্যাকটিসটা হলো মর্নিং 6টার সময় যেতাম আমরা, 6টার থেকে 8টা অবধি প্র্যাকটিস করতাম মর্নিং। তারপর এসে 8:30 স্কুল, 9-3 স্কুল, স্কুল থেকে এসে আবার 4টার থেকে রাত্রি 8টা অবধি প্র্যাকটিস করতাম। করে এসে
0: তো খাবারটা কখন খেতেন? টিফিনটা?
1: টিফিন হতো মাঝখানে ব্রেকে।
0: আচ্ছা।
1: তারপরে এসে আবার 8:30 থেকে বাড়ি টিউশন থাকতো, টিউশন করে 10:30 অবধি, তারপরে পড়াশোনা করে তারপরে ঘুমাতাম। তো আজকালকার বাচ্চারা এত কাজ খাটনি করতে পারবে না, এটা হয়েছে মেন প্রবলেম। কিন্তু যদি ওরা কষ্ট করে এখন আরও বেশি ফ্যাসিলিটি পাবে, কেন কি এখন খেলাধুলা আরটু ইজি হয়েছে আগের থেকে। আমাদের টাইমে ছিল 15 পয়েন্ট বেস্ট অফ 3, নেগেটিভ পয়েন্ট ছিল না, এখন তো নেগেটিভ পয়েন্ট 21 পয়েন্টস এ গেম। আপনি যদি খেলেন লাভ বলে আপনার মোটামুটি 30 মিনিটস গেম চলতো, এখন 21 পয়েন্টসে মোটামুটি 30 মিনিটসে এক গেম ওভার। তো এখন যদি কষ্ট করে তো আশা করি রেজাল্ট ভালোই হবে।
0: না কিন্তু এই যে পয়েন্ট সিস্টেমটা হয়েছে এতে তো খেলার স্পিডটা অনেক বেড়ে গেছে।
1: হ্যাঁ, স্পিড অনেক বেড়েছে, আগের থেকে স্পিড অনেক বেড়েছে, কিন্তু স্টেমিনারটা আগের থেকে একটু কম লাগে। 15 পয়েন্টসে স্টেমিনার এন্ডুরেন্স বহুত লাগতো।
0: তো আচ্ছা, আপনি যেবার চ্যাম্পিয়ন হলেন 2004, তো সেটার গল্পটা একটু বলুন না, মানে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা
1: প্রকাশ একাডেমিতে যখন কোচিং করছিলাম।
0: এবং সেটা কোথায় হয়েছিল সেই খেলাটা?
1: ব্যাঙ্গালোর সাই, ব্যাঙ্গালোর সাইতে হয়েছিল। তো আমি যখন প্রকাশ পাড়গন একাডেমি থেকে আসলাম 2002, তখন আমি ফার্স্ট নয় যে ইন্ডিয়ার রানার্সআপ বললাম, চেন্নাই কৃষ্ণা খাতের অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ, ওটা তার রানার্সআপ বললাম। ফার্স্ট রাউন্ড থেকে আমার টাফ ছিল ম্যাচ, এখন আমার নামটা মনে নেই কার সাথে আমার পড়েছিল ম্যাচ, অ্যাটলিস্ট আমার মনে আছে ফাইনাল আমার হয়েছিল অন্ধ্রপ্রদেশের টি দিনেশ। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু জিততে পারিনি ওইবার 2002। তারপরে আমি মনে মনে ভাবলাম যে আমার চ্যাম্পিয়ন হতে হবে। 2003 আমি পারলাম না, কিন্তু 2004 আমি চেষ্টা করে ফার্স্ট রাউন্ড থেকে জিতে ফাইনাল অবধি, ফাইনালে পি কাশ্যপ পারুপল্লি কাশ্যপের সাথে আমার ফাইনাল ম্যাচ ছিল ব্যাঙ্গালোরে। তো সবাই বলছিল যে না রাহুল তো হবে না, এটা জিততে পারবি না। আমি ঠিক আছে দেখি না চেষ্টা করে, তো চেষ্টা করলাম, ওকে হারালাম, স্টেট সেটে হারালাম, হারিয়ে ওবার আমি জাতীয় চ্যাম্পিয়ন হলাম।
0: সেটা কোথায় হয়েছিল?
1: ব্যাঙ্গালোর।
0: সেটাও ব্যাঙ্গালোর?
1: ওইটাই ব্যাঙ্গালোরে হয়েছিল। আর যেটা আমি রানার্সআপ হয়েছিলাম অল ইন্ডিয়া 2002, ওটা হয়েছে চেন্নাই।
0: আচ্ছা আচ্ছা। তো এখানে যদি একটা প্রশ্ন করি যে পি কাশ্যপ পরবর্তীতে জাতীয় স্তরে সিনিয়র লেভেলে অনেক সাফল্য এনে দিয়েছেন, তো আপনি কেন সিনিয়র লেভেলে সেই জায়গাটায় গেলেন?
1: বললাম আমার অ্যাকচুয়ালি যে ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছিল বাবা স্ট্রোক হওয়ার পর। আমার বাড়িতে ইনকাম করার কেউ নেই বাবা ছাড়া, আর বাবা প্রাইভেটে চাকরি করতেন। তো তখন একটু ব্যাডমিন্টন বহুত কস্টলি গেম, ইয়ে অনেক শাটল, এক বক্স 3000-2000 রুপিস কিনতে হয়, তো এটা তখন সম্ভব ছিল না। তাই আমার খেলাটা 1.5 বছর গ্যাপ দিতে হয়েছে। তারপরে 1.5 বছর ব্যাডমিন্টন গ্যাপ দিলে একটু উঠাটা একটু প্রবলেম
0: না। তো সেই সময় আপনার এই যে সাফল্য, আপনি জাতীয় চ্যাম্পিয়ন হলেন, তো স্থানীয়ভাবে কেউ কি এগিয়ে এলো না, কোনো অ্যাসোসিয়েশন বা একাডেমি আপনাকে সাহায্য করতে?
1: না তখন তো আসেনি, তখন তো কোনো একাডেমি কোনো সাহায্য তো আসেনি। তখন দীপক, অ্যাটলিস্ট দীপঙ্কর ভট্টাচার্য যখন অলিম্পিক খেললো, তারপরে ওনাকেও এত সাহায্য করতে কোনো অ্যাসোসিয়েশন আগিয়ে আসেনি। তো এরা যদি এখন যেটা পাচ্ছে প্লেয়াররা গভর্নমেন্ট থেকে, এরকম যদি তখন পেতাম তাহলে আমরা আরও আগে যেতে পারতাম। এখন তো অনেক কিছু দিচ্ছে গভর্নমেন্ট খেলার জন্য।
0: আপনার যদি আমি জিজ্ঞেস করি যে আপনার, আগে বলেছেন আপনি এমনিতেই ব্যাডমিন্টন আপনার ভালো লাগতো, তো তাও থাকে না যে একজন আইডল থাকে লোকের সামনে, একজন যে অমুককে দেখে আমি?
1: হ্যাঁ, আমার আইডল ছিল তৌফিক হিদায়ত ইন্দোনেশিয়া, তো ওকে দেখে আমি খেলা দেখতাম ওনার, যখনই খেলা হতো তখনই আমি দেখতাম, উনি আমার আইডল ছিল। আর আসামের আইডল ছিল আমার দীপঙ্কর ভট্টাচার্য, উনি আমার কোচও ছিল মাঝখানে আমার মিডলে।
0: আর অতীতের যারা মানে আমাদের দিকপাল খেলোয়াড় প্রকাশ পাড়ুকন বা পুল্লেলা গোপীচাঁদ, এদের খবর কি রাখতেন তখন?
1: হ্যাঁ হ্যাঁ, তখন আমি ম্যাচ দেখেছিলাম গুয়াহাটিতে, তখন আমি 13 ইয়ার্স, তখন একটা ম্যাচ হয়েছিল সিনিয়র ন্যাশনাল ফাইনাল, পুল্লেলা গোপীচাঁদ ভার্সেস দীপঙ্কর ভট্টাচার্য। তো ম্যাচটা দেখে আর কি বলবো, কান্না ছাড়া কোনো কিছু আসেনি চোখ দিয়ে,
0: কারণ
1: দীপঙ্কর ভট্টাচার্য এত সুন্দর গেম খেললো, গোপীচাঁদকে স্টেট সেটে হারালো সিনিয়র ন্যাশনাল ফাইনাল, ওইটা হারিয়ে উনি গেল যে অলিম্পিক খেলতে ফার্স্ট। তো ওই ম্যাচটা দেখে আরও ইন্সপায়ার হয়েছি, না কষ্ট করতে হবে
0: এবং আমার নিজের মাটির মানে আমার এখানে লোক যদি
1: পারে, আমার জায়গার লোক গুয়াহাটির ছেলে উনি সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, তা আমারও কিছু করতে হবে।

0: তাই ইন্সপায়ার হলাম, তারপর চেষ্টা করলাম। আর রূপ স্যার আমাকে বহুত সাপোর্ট করেছে, এজন্য আমি পেরেছি, নে তো হতো না। রূপ স্যারের আশীর্বাদ সবসময় আমার মাথায় আছে।
1: আপনার চেহারাটা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি বেশ ভালো একজন অ্যাথলিট, এবং আমরা মনে করি যে কোনো খেলায় মাদার অফ অল স্পোর্টস বলা হয় অ্যাথলেটিক্সকে। তো আপনি আপনার এই স্বাস্থ্য চর্চা বা স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিশ্চয়ই যথেষ্ট গুরুত্ব দিয়ে
0: আমি রোজ সকালে 5:30 উঠি, আমার কোচিং না করালে আমি নিজে ফিজিক্যাল করি অ্যাটলিস্ট 1 আওয়ার। অফিস থাকে যে ডেইলি রেগুলার হয় না, তাও উইকলি আমি 4 দিন করি। আর যেটা না বললে হয় না হয়, আমি অ্যাকচুয়ালি আলিপুরদুয়ারে আমার পোস্টিং ছিল, এখন আমি আমার ট্রান্সফার হয়েছে শিলচর।
1: আপনি কি ভারতীয় রেলে কাজ করেন?
0: হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে আমার চাকরি, আমি রিজার্ভেশন কাউন্টারে চাকরি করি। তখন ওখানে আমি কি বল ধূপগুড়িতে আমি কোচিং করাতাম, তো ওখান থেকে আমার আমার স্টুডেন্ট এখন বেঙ্গল নম্বর 1 সৌভিক চ্যাটার্জি,
1: আচ্ছা আচ্ছা,
0: এখন বেঙ্গল নম্বর 1। যাই হোক, তারপর তো আমার চলে আসতে হলো শিলচর, আমার যেহেতু আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে রেলওয়ে, এই জন্য এসে আমি এখানে DSA তে জয়েন করলাম কোচিংয়ে। তো আমার বেশি দিন
1: শিলচর DSA তে কতদিন হয়েছে আপনার?
0: আমার শিলচর DSA জয়েন করে আমার 5 মাস হলো
1: মাত্র
0: জাস্ট। তো আমি চেষ্টা করছি এখানে ভালো করার, এখানেও প্লেয়ার তৈরি করার চেষ্টা করছি, আর DSA-র ফুল সাপোর্ট আমার সাথে আছে, এটা আমার খুব ভালো লাগছে। আর একটা নতুন জিনিস যেটা DSA আমাকে চালু করতে বললো, ইনডোর সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আমাকে নিয়ে বসেছিল মিটিংয়ে। মিটিংয়ে বসার পর তারপর আমরা একটা ডিসাইড করলাম যে মান্থলি একটা টুর্নামেন্ট র্যাঙ্কিং করলে খুব ভালো হয়, তাহলে প্লেয়াররা বুঝতে পারবে যে ওদের টেম্পারমেন্টটা কী। আজকে আমি চ্যাম্পিয়ন হলাম, কালকে আপনি চ্যাম্পিয়ন হলেন, পরশু অন্য কেউ চ্যাম্পিয়ন হলেন, তখন জিতটা আসবে। এমনি প্র্যাকটিস গেমে আমি জিতলাম ডেলি, আপনি জিতলেন, তখন আর জিতটা আসবে না। একটা ট্রফি থাকলো, তো আপনি আজকে জিতলেন, এটা আমরা ডিসাইড করে
1: সেটা একটা রেকগনিশন এবং রেকর্ডও থাকবে।
0: হ্যাঁ, রেকর্ডও থাকলো, এই মাসে রাহুল চ্যাম্পিয়ন হলো, নেক্সট মাসে ও চ্যাম্পিয়ন হলো। ওইটা DSA আমাকে ফুল সাপোর্ট করছে, এই জন্য আমরা এটা করতে 2 মাস, লাস্ট 2 মান্থ থেকে আমরা এটা স্টার্ট করেছি।
1: তো এখন এখানে মোটামুটি কতজন শিখছে? আমি শুনেছিলাম 70-80 জনের মতো।
0: এখন 100+ স্টুডেন্ট আছে।
1: আর কিরকম তার এজ গ্রুপগুলো?
0: এজ গ্রুপ এখানে 6 ইয়ার্স টু 16 ইয়ার্স।
1: হ্যাঁ,
0: দুটা সেশন হয়, একটা মর্নিং একটা ইভিনিং। মর্নিং 6 টু 8, ইভিনিং 4 টু 8:30।
1: আচ্ছা, ইভিনিংয়ে দুটো শিফট?
0: ইভিনিংয়ে 3টা শিফট আছে, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচ মানে লার্নার একদম, যারা নতুন অ্যাডমিশন, আর সেকেন্ড ব্যাচ একটু ভালো, থার্ড ব্যাচ মানে যারা সিনিয়র।
1: আর এই যে খেলোয়াড়রা আসে তাদের মধ্যে মেয়েদের পার্সেন্টেজ কীরকম হবে?
0: মেয়েদের পার্সেন্টেজ একটু কম আছে, তাও একটা মেয়ে এখানে খুব ভালো খেলছে, কে সোনাক্ষী সিংহা। এই মেয়েটা এখন আন্ডার 11, এবার PNB ম্যাটলাইফে 3rd পজিশন পেল দেখো আমি আসার পর। তো চেষ্টা করছি ওকে আন্ডার 11, তো এবার মানে লাস্ট ইয়ার আমি আন্ডার 13-এ ওকে স্টেট চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করছি। ওকে আরও কয়েকজন আছে, ওদেরকে চেষ্টা করছি যাতে স্টেট চ্যাম্পিয়ন হতে পারে।
1: তো এদের বিশেষত্বটা কি যে এই যে সুরজ বলি বা সুমিত বলি বা আপনি সোনাক্ষীর কথা বললেন, তারা যে মানে এই অঞ্চল থেকে গিয়েও এতটা ভালো খেলছে, সেটার মধ্যে প্রশিক্ষণের কতটা গুরুত্ব রয়েছে, নাকি তারা মানে জন্মগতভাবে তাদের প্রতিভা রয়ে গেছে, এটা আপনি কিভাবে দেখছেন?
0: সেটা তো আমি তো ওদেরকে পাইনি অ্যাকচুয়ালি, আমি সুমিতকেও পাইনি আর সুরজ গোয়ালাকেও আমি পাইনি। তো এটা আমি ওদের ম্যাচ দেখেছি, দেখে মনে হলো না এটা ইনবর্ন, ওদের মধ্যে ব্যাডমিন্টনটা আছে, না তো এত তাড়াতাড়ি শিলচর থেকে এই প্লেয়ারটা উঠে যায়, এটা ইনবর্ন। আর সোনাক্ষীর মধ্যেও এটা আছে আমি দেখতে পাচ্ছি, সোনাক্ষী বলে না, এখানে অনেক প্লেয়ার আছে তার মধ্যে আছে, আর এখানে গার্জেনরা অল্প সাপোর্টিভ আছে।
1: একটা টেকনিক্যাল প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই যে ইনবর্ন যারা, তাদেরকে তো ভালো করে নারিশ করতে, সঠিক রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। তা আমার এখানে একটা জিজ্ঞাসা হচ্ছে যে একজন কোচ হিসাবে আপনি একটা খেলোয়াড়কে কতটা তার স্বাভাবিক খেলার দিকে ছাড়বেন, নাকি আপনার যে শিক্ষা বা যে মানে টেকনিক্যালিটি যেটা রয়েছে সেটার উপরে বা সেটার মধ্যে সেই গণ্ডিতে তাকে আবদ্ধ করতে চাইবেন, মানে আপনি ঠিক কোন পন্থী?
0: আমি দুটাই চাইবো, আমারটাও দিতে চাইবো, আর নিজের যদি এক্সট্রা কিছু থাকে ও আমাকে শেখাতে পারে। আমি কোচ বলে যে আমি বেশি জানি এটা না, কিন্তু একটা স্টুডেন্টও আমাকে কিন্তু কিছু শেখাতে পারে। কিন্তু এটা দেখছি আমি এখানে ফার্স্টে ওদের এখন এন্ডুরেন্সটা বাড়াতে হবে, ওদের এন্ডুরেন্সটা একটু কম আছে, তো এটার জন্য আমি এখন লেগে আছি ওদের ফিটনেসটা বাড়ানোর জন্য। ফিটনেসটা বাড়লে অটোমেটিক গেমে ওরা ইম্প্রুভ করবে, করছে, হচ্ছে। আর যেহেতু আমি 5 মাস হয়েছে এখানে জয়েন করেছি, তার মধ্যে 1 মাস তো ফ্লাডে অফ গেল, এটা একটু প্রবলেম হয়ে গেছে।
1: তো ফিটনেস বাড়াতে গিয়ে মানে কি কি উপায়ে সাহায্য নিচ্ছে?

0: মর্নিং ট্রেনিং, ফিটনেস ট্রেনিং করতে হবে,
1: আচ্ছা
0: যেটা আমি করাচ্ছি 6টার থেকে 8টা অবধি ওটা করাচ্ছি। আর তারপর তো করাতে পারছি না, কারণ সবার স্কুল থাকে 8টার পর। তো যাই হোক, 6টার থেকে 8টা অবধি করাচ্ছি আমি ফিটনেস।
1: এমনি এটার মধ্যে রানিং বা জিম এগুলো এইগুলো কতটা ভূমিকা রাখে?
0: সব রানিং আছে, জিম আছে, তারপর মাল্টি শাটেল হয়,
1: সুইমিংও তো করতে পারে নাকি?
0: সুইমিং করতে পারে, কিন্তু এখন তো ঠান্ডা সিজন, সুইমিংটা এখন বন্ধ আছে। তো শাটল রান আছে, শ্যাডো আছে, স্কিপিং আছে। তারপর
1: স্কিপিংটা কতটা গুরুত্বপূর্ণ আমি কেন প্রশ্ন করলাম, কারণ আমরা যখন ছোট ছিলাম বা প্রকাশ পাড়গুন যখন চ্যাম্পিয়ন টেম্পিয়ন হতো শুনতাম যে এত হাজার রানে স্কিপিং করেন।
0: স্কিপিংটা খুব গুরুত্বপূর্ণ, স্কিপিং করলে ফুল বডি আপনার জাম্প হচ্ছে, তো এটা আপনার ক্যালোরিও ইসে হয়। তো স্কিপিংটা যত করবে অত ভালো। এখানে তো অ্যাটলি আমি হায়েস্ট করেছিলাম 8,000, কিন্তু এটা করতে হবে 15,000-20,000 যদি ভালো প্লেয়ার যখন হতে যাবে।
1: 15,000-20,000
0: আমরা করেছি, 18,000 লাস্ট করেছি আমরা।
1: আচ্ছা,
0: এখন এখানে আমি লাস্ট করেছি 8,000, তাও তো এখানে ফাঁকি টাকি মেরে তাও 6,000-7,000 করেছে,
1: মানে এখন অনেকটা দূর যেতে হবে,
0: অনেকটা দূর যেতে হবে।
1: কিন্তু যাই হোক, আপনি এটা সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। তো আপনার চাকরিটা তো মানে ট্রান্সফারেবল চাকরি, তো আপনাকে আমরা কতদিন পাবো শিলচর ঠিক জানি না, তো যতদিন থাকবেন।
0: এটা আমি বলছি, এখন তো আমার আর খেলার কোনো ইসে নেই, যেভাবে আমি কোচিং লাইনে ঢুকে গেছি, তো আমার এখন আর পোস্টিং চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু আমি আসাম, আমি আলিপুরদুয়ারে ছিলাম, এটা ওয়েস্ট বেঙ্গল ছিল, যেহেতু শিলচরে এসেছি আমি আসাম আমার নিজের স্টেটে চলে আসলাম ট্রান্সফার হয়ে। তো যাই হোক, তো আমি শিলচরটাকে এখান থেকে আমি প্লেয়ার বের করেই তারপর আমি এখান থেকে যদি যাই আমি যাব।
1: এটা ভালো মানে আশ্বাস বাণী আপনার কাছ থেকে শোনা গেল। আচ্ছা, এবারে বলুন যে আপনি যখন খেলতেন, তো সেটা আমাদের সকলের জানার ইচ্ছে থাকে যে খেলায় তো সাফল্য আছে, আপনি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন, দুঃখ তো আছে, একবার রানার্স হয়েছেন বললেন, এছাড়া কি আর কোনো দুঃখ আছে বা আমি অমুকটা হতে চেয়েছিলাম?
0: দুঃখ আছে বলতে, আমার যখন প্রবলেম হয়েছিল, ফাইন্যান্সিয়াল প্রবলেম,
1: বাবার
0: এখন এরকম হয়েছিল, তাও আমি প্র্যাকটিসে যেতাম, প্র্যাকটিস করতাম, করে এসে কোনোদিন ব্রেকফাস্ট না করেও থাকতে হতো আমাকে। তখন এটা একটু বিকালের ট্রেনিংটা করতে যেতে একটু প্রবলেম হতো, তো তাই একটু আমার তখন প্র্যাকটিসটা একটু কমাতে হয়েছিল, নয়তো আমি আর একটু বড় লেভেলে খেলতে পারতাম, উঁচু লেভেলে।
1: সেটাই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে পি কাশ্যপকে আপনি হারালেন, উনি তো সিনিয়র লেভেল অনেকটা যা এগিয়ে গেলেন, একটু বড় প্রেক্ষাপটে যাচ্ছে শিলচরের বাইরে। এখন যে ব্যাডমিন্টনের চর্চার ধরনটা, আপনি আগে বলছিলেন যে আসামে এখন ভালোই হচ্ছে,
0: ভালো হচ্ছে,
1: তো আসামের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন?
0: আসামে এখন তো ভালো রেজাল্ট করছে আসাম, আপনার অস্মিতা চালিয়া এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে, তারপর আরেকটা ছেলে আছে অরিজিৎ চালিয়া, ও এখন ইন্ডিয়া র্যাঙ্কিং নাম্বারে আছে, তারপর তন্ময় বিকাশ বড়ুয়া, ও আন্ডার 19 5-7 মধ্যে আছে ইন্ডিয়া র্যাঙ্কিং। তো আসামে এখন উঠছে, ইম্প্রুভ করছে ব্যাডমিন্টন।
1: সার্বিকভাবে যদি জিজ্ঞেস করি ভারতীয় ব্যাডমিন্টনকে আপনি কিভাবে দেখছেন, মানে এখন তো অনেকটাই এগিয়ে গেছে এবং একাধিক খেলোয়াড় এবং নাম বিশ্বে নাম্বার ওয়ানও হয়েছেন, মেয়েদের তো হয়েছিলেন, ছেলেরা হয়েছেন,
0: ছেলেদের হয়েছে লক্ষ্য সেন।
1: হ্যাঁ, তো এই যে জোয়ারটা, মানে এটা মূলত কেন হয়েছে, সাফল্যের মূল চাবিকাঠি আপনার কি মনে হয়?
0: মূল চাবিকাঠি যেটা হলো, এটা এখন গোপীচাঁদ একাডেমি যেটা খুলেছে হায়দ্রাবাদে, ওইখান থেকে কিন্তু প্লেয়ার তৈরি হচ্ছে সব। ওখানে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে অনেক বেশি হাই, ওখানে শাটল ট্রেনিং, তারপরে আপনার সুইমিং, জিম সব একটা টাইমলি হয়, ওদের স্কুল বলে কোনো ব্যাপার নেই, স্কুল যেতে হয় না, ওরা সারাদিন 24 আওয়ার মধ্যে 14-16 আওয়ার কোর্টে থাকে, কোর্টে দেয়, তো ওখান থেকে তো রেজাল্ট
1: 14-16 ঘন্টা
0: 14-15 আওয়ার্স কোর্টে থাকে, মর্নিং 5-9, তারপর 11-2, আবার ইভিনিং 4-9, টোটাল ওরা 14-15 ঘন্টা কোর্টে প্র্যাকটিস করে, তো এটা তো অবভিয়াসলি রেজাল্ট আসবেই ওখান থেকে।
1: সেই জায়গায় আমাদের এখানে প্র্যাকটিস একজন খেলোয়াড় একদিনে কতক্ষণ করে? দু ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা,
0: তাও কম, আরও কম।
1: একজন যে পেশাদার খেলোয়াড় হিসেবে যদি কেউ সাফল্য পেতে চায়, বিশেষ করে জাতীয় স্তরে, মোটামুটি কত ঘন্টা খেলার দরকার?
0: মোটামুটি 6-7 আওয়ার্স প্র্যাকটিসের দরকার আছে।
1: 6-7 আওয়ার্স
0: পার ডে, মর্নিং ইভিনিং দু সেশনে 6-7 আওয়ার্স মিনিমাম।
1: সেটা তো ওই রেসিডেন্সিয়াল বা আবাসিক যে ট্রেনিং এ যে জায়গাগুলো রয়েছে, যেমন প্রকাশ পাড়গুন,
0: হ্যাঁ ওই সব জায়গায় হবে, একাডেমিতে এটা তো
1: যেকোনো একাডেমি, এমনিতে তো
0: না,
1: মুশকিল।
0: এখানে তো আপনার যেরকম একাডেমি, প্রকাশ পাড়গুন একাডেমিতে

0: ওরা সিলেক্টেড প্লেয়ার ওরা অ্যাডমিশন নেয়, যারা ভালো খেলছে ওদেরকে অ্যাডমিশন করে। কিন্তু যেটা একাডেমি আছে যত অল ইন্ডিয়াতে, ওখানে তো বিগিনার্সও আছে, ওদের র্যাকেট ধরাও শেখাতে হবে, ABCD থেকে স্টার্ট করে একদম লাস্ট অব্দি শেখাতে হবে, ওখানেই অল্প প্রবলেমটা হয়ে যায় একাডেমিতে। আর যেটা গোপীচাঁদ করেছে ওটা ইন্ডিয়ার থেকে যা যারা বেস্ট ওদেরকে কিন্তু ওরা একাডেমিতে সিলেক্ট পাচ্ছে সিলেকশন।
1: আচ্ছা, মানে টুর্নামেন্টে যারা ভালো
0: টুর্নামেন্টে অল ইন্ডিয়াতে যারা সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলছে ওরাই এখানে কিন্তু অ্যাডমিশন পাচ্ছে। তো এটার জন্য ওইখান থেকে তো বেরোনোটা খুব সহজ, মানে সহজ না মানে তাড়াতাড়ি বের হবে ওখান থেকে রেজাল্ট,
1: মানে সংখ্যা
0: ওখান থেকে তাড়াতাড়ি রেজাল্টটা হবে। আর শিলচর থেকে একটু টাইম লাগবে।
1: কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে আজকের দিনে যে কোনো খেলায়, বিশেষ করে ব্যাডমিন্টনের দ্রুতগতির খেলায় শীর্ষ স্তরে যেতে গেলে মানে ফুল ডেডিকেশন দরকার,
0: ফুল ডেডিকেশন।
1: এতে তো মানে পড়াশোনা সমানভাবে চালিয়ে যাওয়াটা খুবই শক্ত,
0: চালিয়ে যেতে হবে, এটা তো করতে হবে খুবই। এখন এখানে বাচ্চারা প্র্যাকটিস করে যে ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়লে তো হবে না, নিজের বডিটাকে আগে ফিট করতে হবে, বাড়িতে যে পড়াশোনা করতে হবে, তারপর সকালে আসার আগে একটু পড়ে আসতে পারে, পড়াশোনা করে আসতে পারে, কেন কি এখানে প্র্যাকটিস থেকে যাওয়ার পর তো আর পড়াশোনার টাইম, তারপরে স্কুল চলে যেতে হয়, দুটাই মেন্টেন একসাথে করতে হবে।
1: আমাদের এই অঞ্চলের মানুষের, মানে আপনিও তো আসামেরই ছেলে, তো একটা ব্যাপার আমরা দেখি যেটা ওই যে ইংরেজিতে বলে হ্যাপি গো লাকি, একটু লেট ব্যাক টাইপের, মানে একটু আস্তে ধীরে চলে, লড়াইয়ের যে স্পৃহা বা সেই ব্যাপারটা একটু কম মানুষের সাধারণ সামাজিক জীবনে। তো এটা কি একটা খেলোয়াড় গড়ে ওঠার পেছনে তো এই মানসিকতা কিছুটা প্রতিকূলতা কাজ করে, প্রতিবন্ধকতা কাজ করে?
0: হ্যাঁ, সেটা করে। কিন্তু আমি দেখছি একটা জিনিস, আসামের প্লেয়াররা আন্ডার 19 অবধি খুব ভালো খেলে ব্যাডমিন্টনে, আমি ব্যাডমিন্টনের কথা বলছি, আন্ডার 19 অবধি খুব ভালো রেজাল্ট করে, তারপর জানি না কেন আর রেজাল্ট আসছে না আসামে। লাস্ট দীপঙ্কর বরজাজির পর আর কোনো আসামের সিনিয়রের রেজাল্ট আসেনি, এটাই আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে এটা আসামে।
1: এটা আপনি বুঝতে পারছেন না?
0: এটা আমি বুঝতে পারছি না কেন হচ্ছে না এটা। আন্ডার 19 অবধি কিন্তু খুব ভালো রেজাল্ট আসামের ব্যাডমিন্টনে, কিন্তু আন্ডার 19 পর সিনিয়রে কেন রেজাল্ট আসছে না আসামে?
1: মানে তারপরে, মানে আমার মনে হয় তাদের লক্ষ্যটা হয়তো খুব বেশি না, মানে আন্ডার 19 সফল হয়ে একটা নিরাপত্তা বা কিছু বা একটা চাকরি পেয়ে গেলাম, তারপরের লেভেলে যেতে গিয়ে আরো অতিরিক্ত পরিশ্রম,
0: আরো একটু বেশি পরিশ্রম করতে হবে,
1: সেই জায়গায় হয়তো কোনো একটা ঘাটতি হয়তো রয়েছে, ঠিক জানি না। আপনার পছন্দের খেলোয়াড় আমি কয়েকজনকে বাছতে বলি, প্রথমে আসামে তো একবার বললেন দীপঙ্কর ভট্টাচার্য, তারপর না আসামের আপনার পছন্দের খেলোয়াড়, ভারতীয় পছন্দের খেলোয়াড় এবং বিশ্বের পছন্দের খেলোয়াড়।
0: আসামের পছন্দের খেলোয়াড় হলো দীপঙ্কর ভট্টাচার্য, তারপর বর্ণিমান বোরা, এখন নতুন দেখছি অস্মিতা চালিয়া, ওর খেলা খুব, মানে যদি PV সিন্ধুকে হারানোর মতন হয় আসামে কেউ, তো অস্মিতা চালিয়া আছে। তো ইন্ডিয়ার মধ্যে গোপীচাঁদ, আগের প্লেয়ার ছিল অভিনশ্যাম গুপ্তা, তারপর ছিল আপনার চেতনানন্দ, এদের আমাকে খুব ভালো লাগতো। প্রকাশ পাড়ুকন স্যার যিনি ছিলেন আমার, উনি তো নো ডাউট ভালো প্লেয়ার ছিলেন। আর বিশ্বের মধ্যে যদি বলেন, তো ছিল তৌফিক হিদায়ত, আগে ছিল হরিয়ন্ত আরবি, তারপর আসলো লি চংউই, লিন্ডন, এখন তো ভিক্টর এক্সেলসন,
1: আর কিদাম্বি শ্রীকান্ত
0: ইন্ডিয়ার মধ্যে এখন, এটা তো এখন উঠছে, কিদাম্বি শ্রীকান্ত আছে, লক্ষ্য সেন এখন ভালো খেলছে, লক্ষ্য সেন, তারপরে যে ডাবলস প্লেয়ার দুটা, চিরাগ শেট্টিরা ডাবলস ভালো খেলছে, ইন্ডিয়ার থেকে এখনো ভালো প্লেয়ার উঠছে। আশা করি নেক্সট অলিম্পিকে ইন্ডিয়া ছেলেদের মেডেল আশা করি।
1: লক্ষ্য সেনের উপরে তো অনেকটাই
0: আশা করা যাচ্ছে,
1: সবাই আশা করছে
0: নেক্সট অলিম্পিক,
1: দেখা যাক। আচ্ছা, ব্যাডমিন্টন খেলা আমরা দেখে থাকি যে ক্রিকেটাররা অনেক সময় ফুটবল খেলে থাকে রিল্যাক্স, এমনকি দাবা খেলোয়াড়রাও ফুটবল খেলে, তো সেই অর্থে ব্যাডমিন্টন প্লেয়ার যারা, ফিজিক্যাল ফিটনেস তো আপনি বললেন জিম টিম এগুলো, সাত আটটাতে এগুলো রয়েছে, পাশাপাশি অন্য কোন খেলা কি
0: ফান গেম আছে যেটা হল ডস বল?
1: কি
0: ডস বল? ডস বল খেলে ফুটবলও প্র্যাকটিস এমনি খেলা যায় ফানের জন্য, তো ডস বলটা বেশি ব্যাডমিন্টনে এসে ইউজ হয়, খেলা হয় আর কি, আমরা ডস বলই খেলতাম।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, আকাশবাণী শিলচর। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।